बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम बांग्लादेश बेतार खुलना सकाल 7:58 आज शनिवार 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ 8ই রবিউল আউয়াল 1448 হিজরি 22 আগস্ট 2026 খ্রিস্টাব্দ শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 5.63 মিটারে অর্থাৎ 598 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি নেওয়াজ হাসান, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ স্যাটারডে দ্য 7th of Bhadra, দ্য 8th of Rabiul Awal অ্যান্ড অগস্ট দ্য 22nd. দ্য নিউজ রেড বাই সৈয়দ নাসির এরশাদ. ফার্স্ট দ্য হেডলাইন্স. মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেকস ওথ অ্যাজ 23rd প্রেসিডেন্ট অফ কান্ট্রি. Various countries greet. Newly elected president pays homage to Shahid President Ziaur Rahman and former Prime Minister Begum Khaleda Zia at their graves. Cabinet expands with 4 new ministers and 2 state ministers. Gazette issued. Finance and Planning Minister emphasizes on linking higher education subjects to country's economic needs. Cleanliness drive begins to revive navigability of capital's old Buriganga channel. Oral cholera vaccination campaign begins in country's risky areas to prevent cholera. Russian drone attacks kill at least 15 in Ukraine. And Bangladesh are now batting against hosts Australia in first innings of second and last cricket test in Mackay. Now, the details. Mirza Fakhrul Islam Alamgir has taken oath as the 23rd president of the country. The oath-taking ceremony was held at the Darbar Hall of Bongo Bhavan yesterday. Acting Speaker Barrister Kaisar Kamal administered the oath. Following the oath-taking, the president and the outgoing acting president exchanged seats, symbolizing the formal transfer of office. After the swearing-in, Mirza Fakhrul Islam Alamgir signed the oath of office and oath of secrecy. Prime Minister Tariq Rahman, Chief Justice, members of the cabinet, foreign diplomats, members of parliament, and senior civil and military officials attended the ceremony. Mirza Fakhrul Islam Alamgir, former Secretary General of the Bangladesh Nationalist Party, BNP, was elected president by lawmakers on Thursday last, defeating his rival, Colonel retired Oli Ahmed Birbikram. Meanwhile, Indian President Draupadi Murmu has congratulated Mirza Fakhrul Islam Alamgir on his assumption of office as President of Bangladesh, expressing confidence in his successful tenure. Besides, Pakistani President Asif Ali Zardari, Maldives President Mohammad Muizu, and Nepal President Ramachandra Paudel have congratulated Mirza Fakhrul Islam Alamgir on his election as the 23rd President of Bangladesh. President-elect Mirza Fakhrul Islam Alamgir paid respects to BNP founder and Shahid President Ziaur Rahman and former Prime Minister Begum Khaleda Zia at their graves at Zia Uddan at Sher-e Bangla Nagar in the capital after Zumma prayers yesterday. Mirza Fakhrul Islam Alamgir placed separate wreaths at the graves of Ziaur Rahman and Begum Khaleda Zia. During the time, he recited Fateha and joined a munazat seeking their eternal peace. 6 new ministers and state ministers have been included into the cabinet led by Prime Minister Tariq Rahman. The 4 new ministers are Dr. Abdul Moin Khan, M. Rashiduzzaman Millat, Sachin Pruzeri and Barrister Andalib Rahman Partho. Besides, 2 new state ministers are Humayun Kabir and Muhammad Shamim Kaisar. The oath-taking was held immediately after the president took the oath at the Darbar Hall of Bongo Bhavan yesterday evening. Newly appointed President Mirza Fakhrul Islam Alamgir administered the oath to the new ministers and state ministers. The government has issued a gazette allocating portfolios to 4 new ministers and 2 state ministers and reshuffling the portfolio of another minister. The Cabinet Division issued the gazette notification last night. According to the gazette, Dr. Abdul Moin Khan has been assigned the Ministry of Local Government, Rural Development and Cooperatives, Rashiduzzaman Millat, the Ministry of Civil Aviation and Tourism, Sachin Pruzeri, the Ministry of Chittagong Hill Tracts Affairs, and Andalib Rahman Partho, the Ministry of Information and Broadcasting. Afroza Khanum Rita, who was previously in charge of the Ministry of Civil Aviation and Tourism, has been assigned the Ministry of Food. Among the state ministers, the Prime Minister's Foreign Affairs Advisor Humayun Kabir has been given charge of the Ministry of Foreign Affairs, while Muhammad Shamim Kaisal Lincoln has been assigned the Ministry of Religious Affairs. Finance and Planning Minister Amir Khosru Mahmud Chaudhary has said higher education subjects and curricula must be determined in line with the country's economic needs and labour market realities. He was addressing the Vice-Chancellor's dialogue, Shaping the Future of Higher Education, a two-day national policy dialogue organized by the University Grants Commission at Savar in Dhaka yesterday. The finance minister urged the authorities to consider priority sectors, employment prospects, and entrepreneurial opportunities while establishing new universities and introducing new faculties and subjects. This is Bangladesh Betar giving you the news. A massive cleanliness drive began yesterday at the Durrani Canal and adjacent areas to revive the navigability of the old Buriganga Channel, a 7-kilometer historical waterway near Kamrangi Chora and Rasulpur in Dhaka. The Dhaka District Administration, along with volunteer-based youth organization Bangladesh Clean, jointly launched the drive. The drive began following the Prime Minister's directive to State Minister for Local Government, Rural Development and Cooperatives, Mir Shahe Alam, to revive the channel after removing waste dumps. In line with the directive, initiatives have been taken for re-excavation, eviction drives and dredging projects to revive the blocked waterway, restore navigability and build modern civic walkways. The preventive oral cholera vaccination campaign will begin in the country today to prevent cholera. It will continue till 21st September. The first dose will be administered this time. Later, the second dose will be given from 26th September. Vaccination is being provided in 14 high-risk upazilas across the country. All citizens aged 1 year and above, except pregnant women, will receive the oral vaccination free of charge. A total of 51,75,000 people across the country have been targeted for vaccination under the campaign. At least 15 people have been killed and 130 injured in a Russian double-tap drone strike on a shopping center in the central Ukrainian city of Kryvyi Rih. Authorities said 23 children were among the injured, while 29 people were in serious condition. Ukrainian President Volodymyr Zelensky strongly condemned the daytime strike on his hometown, describing it as a cynical and despicable attack. However, Russia's military has not commented on the attack. Rescue teams from 4 other Ukrainian regions are being sent to Kryvyi Rih to help search for survivors. Authorities warn the death toll could rise further. Cricket and the second and last test of the 2-match series between Bangladesh and hosts Australia began today in Mackay. Winning the toss, Australia invited Bangladesh to bat first. Bangladesh were 35 for 6 in their first innings when reports last came in. Bangladesh are leading the series 1-0. Finally, weather and focus valid till 1 this afternoon says there is no inland river ports warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Mirza Fakhrul Islam Alamgir takes oath as 23rd president of country. Various countries greet. Newly elected president pays homage to Shahid President Ziaur Rahman and former Prime Minister Begum Khaleda Zia at their graves. Cabinet expands with 4 new ministers and 2 state ministers. Gadget issued. Finance and Planning Minister emphasizes on linking higher education subjects to country's economic needs. Cleanliness drive begins to revive navigability of capital's old Buriganga Channel. Oral cholera vaccination campaign begins in country's risky areas to prevent cholera. Russian drone attacks kill at least 15 in Ukraine. and Bangladesh are now batting against host Australia in first innings of second and last cricket test in Mackay. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। প্রান্তিক অঞ্চলের মানুষের আইনি সেবা সহজতর করতে দেশের প্রথম অনলাইন ডিসপিউট রেজুলেশন বা অনলাইন বিরোধ নিষ্পত্তি কেন্দ্র গতকাল খুলনার পাইকগাছা আদালত প্রাঙ্গণে চালু করা হয়েছে। খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি প্রধান অতিথি হিসেবে ওডিআর সেন্টারের উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, দেশের আদালতগুলোতে বর্তমানে প্রায় 40 লাখ মামলা বিচারাধীন। সীমাবদ্ধ বিচারক সংখ্যা দিয়ে প্রচলিত পদ্ধতিতে এই বিপুল সংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব নয়। এ অবস্থায় মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা ওডিআর এর কোন বিকল্প নেই। সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, পাইকগাছার মতো প্রান্তিক অঞ্চলে মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। চৌকি আদালতে ফ্রেন্ডশিপ ওডিআর সেন্টার চালুর ফলে স্থানীয় জনগণকে বিরোধ নিষ্পত্তির জন্য বারবার খুলনা শহরে যাওয়া লাগবে না। এতে সময়, অর্থ ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মঞ্জুরুল হোসেন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের ন্যায় বিচারে প্রবেশাধিকার আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতে ওডিআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এটি বিচার ব্যবস্থার বিকল্প নয়, বিদ্যমান আইনগত সহায়তা ও মধ্যস্থতা ব্যবস্থাকে আরও কার্যকর করার একটি সহায়ক মাধ্যম। ফ্রেন্ডশিপের সিনিয়র পরিচালক ও ইনক্লুসিভ সিটিজেনশিপের প্রধান আয়েশা তাসিন খানের সভাপতিত্বে খুলনা জেলা আইনগত সহায়তা কর্মকর্তা রোমানা আফরোজ, ফ্রেন্ডশিপের সহকারী মহাব্যবস্থাপক আইন অ্যাডভোকেট আশিকুজ্জামান, পাইকগাছা চৌকি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লা, সিভিল জজ হজরত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নতুন এ অনলাইন বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির সুযোগ তৈরি হবে। এছাড়া প্রযুক্তি নির্ভর এ উদ্যোগের ফলে আদালতে মামলার চাপ কমানোর পাশাপাশি বিরোধ নিষ্পত্তিতে সময় ও খরচ সাশ্রয় হবে। বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে এবং বিচার বিভাগের সহযোগিতায় এই ডিজিটাল বিরোধ নিষ্পত্তি কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় জনগণের সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্ট্রাক্ট বাংলাদেশের কনসোর্টিয়াম গো ফর ইম্প্যাক্ট কর্মসূচির আওতায় সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভায় মোট 50,000 গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাওবি পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের পরীক্ষা 2025 গতকাল সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাওবি যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীন 26টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাওবি যশোরের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, কেন্দ্র কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত সকলের আন্তরিক সহযোগিতায় সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড 2025-26 অর্থবছরে নিট 165.29 কোটি টাকা মুনাফা অর্জন করেছে। কোম্পানি সূত্র থেকে জানা যায়, এক বছরের ব্যবধানে কেরু গত অর্থবছরের তুলনায় নিট মুনাফা বেড়েছে প্রায় 36 কোটি টাকা। একই সাথে রাষ্ট্রীয় কোষাগারে ভ্যাট ও আয়কর জমা দেওয়ার পরিমাণ 140 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 153 কোটি টাকা। যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি উলুর বটতলা এলাকায় জলাবদ্ধ মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকার প্রায় 40টি সুসজ্জিত নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দিনব্যাপী এ প্রতিযোগিতায় আক্তার হোসেনের রকেট নৌকাটি প্রথম, মইনুদ্দিন গাজীর গাজী মৎস্য দ্বিতীয় এবং বিপ্রজিৎ বিশ্বাসের রূপার তরি তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলার খবর ফুটবল। কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ষোলো দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় নাজিরপুর ফুটবল একাদশ ট্রাইবেকারে 6-5 গোলে শান্তিডাঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে খুলনার রূপসা উপজেলার এনএনএসকে মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন শ্রীরামপুর নেহালপুর নৌহাটি সম্মিলিত মাঠে চার দলীয় ফখরুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ট্রাইবেকারে 4-3 গোলে শ্রীরামপুর সমাজ কল্যাণ যুব ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান।

মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় সাবিন ইসমানের কণ্ঠে দেশের গানটি শুনবেন। এবারে দেশের গানটি শুনবেন সুবিন নন্দীর কণ্ঠে, গানটির গীতিকার মোহাম্মদ মুজাক্কের।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: এবার দেশে গানটি শুনবেন এম এ হামিদের কণ্ঠে। গানটির গীতিকার আবু জাফর।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শোনার জন্য। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহানা সুলতানা বিউটি, গানের কথা লিখেছেন খান মোস্তফা কামাল, সুর করেছেন শেখ আলী আহমেদ।

শ্রোতা বন্ধুরা, বর্ণেলি অনুষ্ঠানের এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন জয়দেব চক্রবর্তী। গানের কথা লিখেছেন ডক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস, সুর করেছেন শাহ আলম বাদল।

শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন জাইবুন্নেসা, গানের কথা সাজিয়েছেন সৈয়দ ওবায়দুল্লাহ, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন শেখ হাসান ইমাম পলাশ, গানের কথা লিখেছেন সর্দার লতিফ, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসতবাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বর্ণালী অনুষ্ঠানে, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। বর্ণালীর সবশেষ গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহবুব হোসেন, গানের কথা লিখেছেন সৈয়দ নুরুল ইসলাম মুফতি, সুর করেছেন সৈয়দ নুরুল ইসলাম মুফতি।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথেই শেষ হল বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল ৯টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফরোজা আক্তার। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম পান 88টি ভোট। এদিকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোটেল। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জুমা নামাজের পর রাজধানী শেরেবাংলা নগরীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় গতকাল নতুন করে যুক্ত হন 6 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুন 4 মন্ত্রী হলেন ডক্টর আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, শাচিন প্রজুয়েরি এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এছাড়া 2 প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এদিকে সরকারের নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন এবং 1 মন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতরাতে মন্ত্রিপরিষদের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে ডক্টর আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শাচিন প্রজুয়েরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আন্তালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। আফরোজা খানমের দপ্তর পুনর্বন্টন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের অর্থনৈতিক চাহিদা ও শ্রমবাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় ও পাঠ্যক্রম নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি গতকাল ঢাকা সাভারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত 2 দিনব্যাপী উপাচার্যদের সংলাপের প্রথম দিনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, কেবল সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার উপযোগী করে গড়ে তোলাও উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আগামী বছরগুলোতে শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনে 5% উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। কলেরা প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারাদেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হচ্ছে। আজ থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারাদেশের মোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। ম্যাকেতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আজ প্রথম দিনে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসের ব্যাটিং করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 8 উইকেটে 38 রান করেছে। সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05
2: বাংলাদেশ বেতার খুলনা।
1: শরতের এই মিষ্টি সকালে আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান। যে যেখানে যে অবস্থায় মোবাইল ফোনের এফএম অপশনে আমাদের এই আয়োজন শুনছেন, আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাই। আমি নেওয়াজ হাসান এবং
2: আমি আসমাল হুসনা। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন। শুভ সকাল।
1: হ্যাঁ হুসনা, দেখতে পাচ্ছি তোমার হাতে বন্ধুদের ভালোবাসায়
2: চিঠি
1: ছড়ানো চিঠি।
2: ঠিক তাই, প্রতিদিনকার মতো আজও বন্ধুদের পাঠানো বেশ কয়েকটি চিঠি আমাদের কাছে এসে পৌঁছেছে। তার থেকে একটি চিঠি তুলে নিয়েছি। চিঠিতে যাওয়ার আগে আমাদের কাছে লেখার ঠিকানা বন্ধুদেরকে জানিয়ে দিতে চাই। বন্ধুরা, আমাদের কাছে আপনারা লিখতে পারেন রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। পাশাপাশি আজকেই যদি আপনি আপনার অনুরোধ আমাদের কাছে পৌঁছাতে চান ফোন ইনের মাধ্যমে, ফোন করতে পারেন 01974 121970 এই নম্বরটিতে। তো যে বন্ধু চিঠি পাঠিয়েছেন সেই মিষ্টি মধুর চিঠির কাছে চলে যাচ্ছি। বন্ধু লিখেছেন, সুমিষ্ট ভাইয়া ও আপু কেমন আছেন, আমার সালাম নিবেন, আমি শ্রাবণ মেঘের দিন এই ছায়াছবি থেকে গান শুনতে চাই। আর এই চিঠিটি আমাদের কাছে লিখেছেন শেখ আমিনুর রহমান মোল্লাহাট বাগেরহাট থেকে। আর বন্ধুর সাথে রয়েছেন সুনীল কুমার বিশ্বাস এবং ফরজানা ইয়াসমিন লিমা। তো বন্ধুদের পছন্দের গান কি আজকে শোনাবো?
1: হ্যাঁ, তার আগে বলতে চাই গানটি আমার অত্যন্ত পছন্দের একটি গান,
2: খুবই ভালো লাগার গান।
1: বন্ধুর পছন্দ যে এক নম্বর এটা বলতেই হবে।
2: ঠিক তাই। আর কিছু কিছু গানের মানে ভালো লাগার কখনোই শেষ হয় না, তেমন একটি গান, তাই না?
1: শ্রাবণ মেঘের দিন ছায়াছবি থেকে সাবিন ইসমানের কণ্ঠে এই গানটি শুনবেন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালী আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। আবারও গানের কাছে চলে যাব, আর এবারের গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন
1: নিখিল আড়ংঘাটা খুলনা থেকে।
0: বন্ধু, কোন গানটির জন্য অনুরোধ করেছিলেন?
1: ঘর জামাই ছায়াছবি থেকে পলাশ ও শাকিলা জাফর।
0: তো বন্ধু, চলুন আপনার পছন্দের গানটি আমরা সবাই মিলে শুনে আসি।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। রূপালী প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। তো বন্ধুরা, আপনারা আপনাদের অনুরোধগুলো জানানোর জন্য আমাদের কাছে ফোন করতে পারেন 01974-121970 এই নম্বরটিতে। আরও একটি গান শোনাবো, তারপর ফিরে আসবো ফোন ইনে। তো এবারে বন্ধুদের জন্য কোন গানটি রয়েছে?
3: নসিব ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন প্রেম কুমার শ্যামনগর সাতক্ষীরা থেকে।

0: প্রিয় বন্ধুরা রয়েছেন রূপালীর আয়োজনে, আর বন্ধুদেরকে কথা দিয়েছিলাম সরাসরি ফোনে কথা বলে অনুরোধ করে জেনে নেব। ফোন চলে এসেছে, প্রথমে কে রয়েছেন?
1: হ্যালো,
0: জি পলাশ বলুন। জি আমরা সবাই তো অনেক ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি পলাশ, কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান? কোন ছায়াছবি থেকে? প্রেম যুদ্ধ
1: দাদা বলুন কি গান শোনাতে পারি আপনাকে?
0: খোকন দাদা ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, অবশ্যই শোনাবো পছন্দের গানটি। শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে সরাসরি ফোন ইন পর্বে আমাদের কথা হচ্ছে, আপনাদের অনুরোধ গুলো জেনে নিচ্ছি। এবারে কে রয়েছেন?
2: ওয়ালাইকুম
0: আসসালাম, জি ভাইয়া বলুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমাকে চাই এই ছায়াছবির গান বন্ধু শুনতে চেয়েছেন, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। 01974121970 এই নম্বরটিতে বন্ধুদের সাথে আমাদের কথা হচ্ছে, এবারে কে রয়েছেন?
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে? জি ভালো আছি।
0: ও প্রিয়া তুমি কোথায়, এই ছায়াছবির গান। ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং ফোন করে আপনার অনুরোধটি জানানোর জন্য। অবশ্যই আপনার পছন্দের ছায়াছবির পছন্দের গানটি শোনাতে চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম, বন্ধু নামটি বলুন আরেকবার একটু কষ্ট করে। শেখ রেজাউল? শুধু রেজাউল? আচ্ছা আচ্ছা বলুন বন্ধু।
1: ঠিক আছে,
0: আচ্ছা গিয়াস ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন, সব বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। বন্ধুরা আপনারা ফোন করুন 01974121970 এই নম্বরটিতে। এবারে কে রয়েছেন?
1: হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
3: কথা বলছি মোহাম্মদ কাসেম সরদার, উলাগ্রাম ডুমুরিয়া থেকে।
1: আচ্ছা বলুন
3: কাসেম ভাই। আমি গান শুনতে চাই, ছায়াছবির নাম হচ্ছে বদনাম।
1: বদনাম
3: শিল্পী অলোক একদিক, গানের শিরোন ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে,
0: ঠিক আছে কাশেম সর্দার ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই আপনার পছন্দের ছায়াছবি থেকে গান শোনাতে চেষ্টা করব। নিচে এবারে বন্ধুর ফোন কল, কে রয়েছেন?
4: হ্যালো দিদি, শুভ সকাল।
0: শুভ সকাল
4: দিদি, বলছি বিশ্বাস, উত্তর বিলপাল্লা আরঙ্গাটা খুলনা।
0: জি দাদা বলুন।
4: গান শোনানোর জন্য বাংলাদেশের ভেতরে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে কোন গানটির অনুরোধ রয়েছে?
4: ছবির নাম হাওয়া।
0: হাওয়া,
4: হাওয়া ছবির থেকে গানটা শোনাবেন, কই সাদা সাদা কালা কালা এসে শোনাবেন গানটি।
0: ঠিক আছে দাদা ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। এবারে আমাদের সাথে কে রয়েছেন?
1: হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো
4: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
4: ভালো আছেন?
1: জি ভালো আছি।
0: আশা করছি আপনিও ভালো আছেন। বালিয়াতলা থেকে, জি জি।
4: আমাকে গান শোনাবেন ছবির নাম ভালোবাসা, ভালোবাসা।
0: ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, সাথে থাকুন, নিশ্চয়ই চেষ্টা থাকবে আপনাদের পছন্দের গানটি শোনাতে। তো আরেকটি ফোন আপাতত নিচ্ছি আমরা, পরবর্তীতে সময় পেলে আবারও ফোন নিয়ে আসবো।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
0: হ্যাঁ গিয়াস ভাই, অনেকদিন পরে কথা হলো আপনার সাথে, বলুন। ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ।

0: অনেক দূর থেকে
1: বন্ধু ফোন করেছিলেন আমাদের কাছে। আর আপাতত এই ফোনটির সাথে ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, সময় পেলে আরো একবার চেষ্টা করবো আপনাদের সাথে সরাসরি কথা বলে অনুরোধগুলো জেনে নেওয়ার। আপাতত আমরা গানের কাছে চলে যাই।
0: এবারে শোনাবো স্বামী কেন আসামি ছায়াছবি থেকে গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন
1: বুলবুল আহমেদ কাজীপাড়া ভেড়ামারা থেকে। তো চলুন বন্ধু আমরা সবাই মিলে আপনার পছন্দের গানটি শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন। আমরা আবারও গানের কাছে চলে যেতে চাই, আর এই গানটির পরে আবারও ফিরব ফোন ইন নিয়ে। আপনারা ফোন করতে পারবেন 01974-121970 এই নম্বরটিতে। আর বন্ধুদের জন্য এবারে কোন গানটি রয়েছে?
1: এবার রয়েছে জিঘাংসা ছায়াছবির গান। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম ও রুনা লায়লা, আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন
0: শৈল কুপা, ঝিনাইদহের বন্ধু মানিক। তো মানিক, চলুন আপনার পছন্দের গানটি আমরা শুনে আসি।
2: ও অনুপমা

0: এর বনলতা সিং
1: আমি আজ হারিয়েছি তোমারই পরশে স্বপ্নে
0: ও অনুপমা।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা দিয়েছিলাম সরাসরি ফোন ইন পর্বে কথা বলে আপনাদের অনুরোধগুলো জেনে নেব। আপনারা ফোন করতে পারেন 01974-1219-70 এই নম্বরটিতে।
1: আজকের
0: অনুরোধ তো নিতে পারলাম না বুলবুল ভাই, আরো একবার চেষ্টা করতে পারেন। কিন্তু
2: ছায়াছবির
1: নামটা আরেকবার বললে ভালো হয় বন্ধু।
0: শ্রোতা বন্ধুরা, ফোন ইন পর্বে সরাসরি কথা বলে আপনাদের অনুরোধ গুলো আমরা জেনে নিচ্ছি। এবারে আমাদের কোন বন্ধুটা যুক্ত হয়ে গেলেন?
2: ওয়ালাইকুম
0: আসসালাম।
2: আপু, কথা বলছি মোহাম্মদ ওসমান খান।
0: জি ওসমান ভাইয়া, বলুন। শোনাতে চেষ্টা করব।
1: হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছিলেন বন্ধু? কোথা থেকে?
3: দাদা দিদি নমস্কার।
1: জি, কে বলছিলেন?
3: চক্রবর্তী অনেক বলতেছি, হরিরামপুর মানিকগঞ্জ থেকে। কেমন আছেন?
1: জি আমরা ভালো আছি, আপনি
0: কেমন আছেন?
3: ছবির নাম হচ্ছে লজ্জা। লজ্জা ছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন, অথবা হৃদয়ের আয়না ছবি থেকে এন্ড কিশোর সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ও বন্ধুরে কথা দাও যাবে না বলে এই গানটি শোনাবেন।
0: ঠিক আছে, অসিত দাদা ধন্যবাদ ফোন করার জন্য, সাথে থাকুন। আরো একটি ফোন চলে এসেছে আমাদের কাছে, এবারে কে রয়েছেন?
1: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো
0: বন্ধু, শুনতে পাচ্ছেন? বন্ধু হয়তো আমাদেরকে শুনতে পাচ্ছেন না, নেটওয়ার্কের সমস্যা হতে পারে।
2: নমস্কার।
1: হ্যালো,
2: মায়ের
0: সুর জেনে
2: দাও, মন যেখানে হৃদয় সেখানে, ওই ছবি থেকে একটি গান শোনাবেন। আর আপনারা ভালো থাকুন দাদা ও দিদি।
0: ঠিক আছে দাদা, আপনিও ভালো থাকুন, সেই প্রত্যাশা রইল। আর ধন্যবাদ আপনার অনুরোধটি আমাদের কাছে পৌঁছানোর জন্য। তো আমরা ফোনই নিয়ে বন্ধুদের সাথে কথা হচ্ছে, আরেকটি ফোন নিয়ে নিই। কে রয়েছে?
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন বন্ধু? কোথা থেকে
2: কথা বলছি? ইসমাইল আছে বাগমারা শেফগঞ্জ বগুড়া থেকে।
1: ও ইসমাইল ভাই, ভালো আছেন? আপনি
2: কেমন আছেন? সবাই
1: হ্যাঁ ভালো আছি,
0: আমরা সবাই তো অনেক ভালো আছি।
2: টাকাতে প্রেম বড় ছবি থেকে কুমার বিশ্বজিৎ ও ডলি শান্তির কণ্ঠে মন চুরি ছাড়া কাজ নেই এই গানটি শোনাবে।
1: ইসমাইল ভাই, আপনার পছন্দের একটি গান আশা করি আমরা শোনাতে পারবো, যদি সময় থাকে
2: অবশ্যই। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে,
1: আপনি থাকবেন আমাদের সাথে, আশা করি শোনাতে পারবো।
0: ঠিক তাই। আর বন্ধুর ফোন কলটির সাথে আজকের মতো রূপালীর আয়োজনের ফোন ইন পর্ব থেকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফোন ইন পর্বে অংশগ্রহণ করে আপনাদের অনুরোধ মতামত জানানোর জন্য। আর যাদের সাথে কথা হয়নি, নিশ্চয়ই আগামী আয়োজনে সবার সাথে কথা হয়ে যাবে, সেই প্রত্যাশায় চলো আমরা গানের কাছে চলে যাই। এবারে বন্ধুদের জন্য রয়েছে ইতিহাস ছায়াছবির গান কুমার বিশ্বজিতের কণ্ঠে। আর গানটি শুনতে যে অনুরোধ করেছিলেন
1: নাহিদ, রূপপুর পারমাণবিক কেন্দ্র ও জায়গা থেকে।
0: আচ্ছা চলো শুনে আসি, রূপপুর থেকে বন্ধু অনুরোধ করেছিলেন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজন, আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন, নিশ্চয়ই ভালো লাগছে। আবারও গানের কাছে চলে যেতে চাই, আর এবারে আপনাদেরকে শোনাবো রঙ্গিলা, এই ছায়াছবির গান এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।
1: আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আনোয়ার জামালপুর থেকে। তো আনোয়ার, থাকছে আপনার পছন্দের এই গানটি।

0: বন্ধুরা, এবারে শোনাবো আমার প্রাণের প্রিয়া ছা ছবি থেকে গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন
1: ইন্দ্রকিশোর ও কনক চাপা। আর গানটি শুনতে চেয়ে আমাদের বন্ধু ইসমাইল হোসেন, শিবগঞ্জ বগুড়ার বন্ধু, কিছুক্ষণ আগেই বন্ধুদের সাথে কথা হলো, অনুরোধ করেছিলেন, তো চলুন শুনে আসি।

0: বন্ধুরা, গান শুনতে শুনতে রূপালীর একেবারেই প্রান্ত সময় পৌঁছে গেছি। আর আজকের রূপালীর উপস্থাপনায় ছিলাম আমি নেওয়াজ হাসান এবং আমার সাথে ছিলেন
1: আমি আসমাউল হুসনা।
0: আর এই গানগুলো সংকলন করেছেন মর্জিনা আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
1: প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং শেখ আমির হোসেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।
0: শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণা ছিলাম আমি নেওয়াজ হাসান। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণা ছিলাম আমি নেওয়াজ হাসান। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:58। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি নেওয়াজ হাসান, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মাহনুরজবিন শারমিন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি আজ সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছের চারা রোপণ করেন। এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীরবিক্রম, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশী কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুন চার মন্ত্রী হলেন ডক্টর আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেডি এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এছাড়া নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এদিকে সরকারের নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন এবং এক মন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতরাতে মন্ত্রিপরিষদের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে ডক্টর আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আফরুজা খানমের দপ্তর পুনর্বন্টন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কলেরা প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হয়েছে মুখে খাওয়া কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশে ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হচ্ছে। আজ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজে এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী এবং এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারা দেশের মোট ৫১,৭৫,০০০ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ৭৫টি দেশের প্রার্থীদের অভিবাসন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস তার রায়ে বলেন, অভিভাষণ ভিসা নীতি সুস্পষ্টভাবে বেআইনি এবং পররাষ্ট্রমন্ত্রী তার আইনি কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন। জানুয়ারি মাসে চালু এই ভিসা নীতিতে বাংলাদেশ, পাকিস্তান, কলম্বিয়া এবং কয়েকটি আফ্রিকান ও ক্যারিবীয় অঞ্চলের দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিবাসী অধিকার গ্রুপ, ভিসা প্রার্থী এবং পরিবারের সদস্যদের স্পন্সর প্রদানকারী মার্কিন নাগরিকরা মামলা করার প্রেক্ষিতে এই রায় দেওয়া হল। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইতে দ্বিতীয় ও শেষ টেস্টের আজ প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত তিন উইকেটে ১০১ রান সংগ্রহ করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে। সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান, বেলা 1:05। ইসলাম ও জীবন, মাসায়েলা মাসায়েল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান, বিকেল 3:30। মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, সন্ধে 6:10। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15। শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। বর্ণালী, আধুনিক গানের অনুষ্ঠান, বিকেল 3:05। আধুনিক গান শুনবেন মোহাম্মদ সাইফুল ইসলামের কণ্ঠে দুপুর 12:20। এছাড়া শেখ আব্দুল মান্নানের কণ্ঠে দুপুর 2:40। নজরুল সঙ্গীত শুনবেন দুপুর 12:30। শিল্পী সুব্রত কুমার সাহা। রবীন্দ্রসঙ্গীত দুপুর 2:30। শিল্পী ফারহানা খানপুরবি। ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। পল্লীগীতি শুনবেন দুপুর 2:50। শিল্পী তৌহিদা আক্তার রাত্রি। লোকগীতি শুনবেন বিনয় কুমার বিশ্বাসের কণ্ঠে দুপুর 12:40। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি লায়লা তারান্নম। প্রান্তিক অঞ্চলের মানুষের আইনি সেবা সহজতর করতে দেশের প্রথম অনলাইন ডিসপিউট রেজুলেশন বা অনলাইন বিরোধ নিষ্পত্তি কেন্দ্র গতকাল খুলনার পাইগাছা আদালত প্রাঙ্গণে চালু করা হয়েছে। খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি প্রধান অতিথি হিসেবে ওডিআর সেন্টারের উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, দেশের আদালতগুলোতে বর্তমানে প্রায় 40 লাখ মামলা বিচারাধীন। সীমাবদ্ধ বিচারক সংখ্যা দিয়ে প্রচলিত পদ্ধতিতে এই বিপুল সংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব নয়। এই অবস্থায় মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা ওডিআর এর কোনো বিকল্প নেই। সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, পাইগাছার মতো প্রান্তিক অঞ্চলে মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। চৌকি আদালতে ফ্রেন্ডশিপ ওডিআর সেন্টার চালুর ফলে স্থানীয় জনগণকে বিরোধ নিষ্পত্তির জন্য বারবার খুলনা শহরে যাওয়া লাগবে না। এতে সময়, অর্থ ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মঞ্জুরুল হোসেন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের ন্যায় বিচারে প্রবেশাধিকার আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতে ওডিআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এটি বিচার ব্যবস্থার বিকল্প নয়, বিদ্যমান আইনগত সহায়তা ও মধ্যস্থতা ব্যবস্থাকে আরও কার্যকর করার একটি সহায়ক মাধ্যম। ফ্রেন্ডশিপের সিনিয়র পরিচালক ও ইনক্লুসিভ সিটিজেনশিপের প্রধান আয়েশা তাসিন খানের সভাপতিত্বে খুলনা জেলা আইনগত সহায়তা কর্মকর্তা রোমানা আফরোজ, ফ্রেন্ডশিপের সহকারী মহাব্যবস্থাপক আইন অ্যাডভোকেট আশিকুজ্জামান, পাইগাছা চৌকি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লা, সিভিল জজ হজরত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী ও পাইগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এম আব্দু সত্তার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নতুন এ অনলাইন বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির সুযোগ তৈরি হবে। এছাড়া প্রযুক্তি নির্ভর ও এ উদ্যোগের ফলে আদালতে মামলা চাপ কমানোর পাশাপাশি বিরোধ নিষ্পত্তিতে সময় ও খরচ সাশ্রয় হবে। বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে ও বিচার বিভাগের সহযোগিতায় এই ডিজিটাল বিরোধ নিষ্পত্তি কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসির পক্ষ থেকে সম্ভব সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপরও সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণের হারের উপর নির্ভর করে রেড, ইয়েলো ও অরেঞ্জ জোনে মহানগরীকে ভাগ করে কেসিসির কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি ঘনবসতি এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি গতকাল ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে মহানগরীর মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনের অংশ হিসেবে নগরীর এক ওয়ার্ডের মহেশ্বর পাশা, রানার মাঠ ও 12 নম্বর ওয়ার্ডের ক্যাম্প বিহারি কলোনি এলাকা পরিদর্শনকালে একথা বলেন। তিনি নিজ পরিবার ও সন্তানদের নিরাপদ রাখতে কেসিসি পরিচালিত কর্মসূচি নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার সীমানার মধ্যে মশা যাতে বংশবিস্তার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি পানি জমে থাকে এমন স্থানগুলো নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। কেসিসি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম, কনজারভেন্সি অফিসার মোহাম্মদ ওহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, সমাজসেবক সাদিকুর কাজী শফিকুল ইসলাম শফি, আব্দুল জলিল হাওলাদার, শাহনাজ পারভিন সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অন্ধজনে দেহ আলো, এ স্লোগানে আগামীকাল যশোরের বিনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল থেকে দিনব্যাপী শুরু হচ্ছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। এ সময় চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা, চশমা প্রদান, ঔষধ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়াসহ চোখে ছানি পড়া রোগীদের অপারেশনের মাধ্যমে চোখের লেন্স সংযোজন করা হবে। রোটারি ক্লাব অব যশোরের আয়োজনে দ্য ফ্রেন্ড হলোস ফাউন্ডেশন ও বিএনএসবি চক্ষু হাসপাতাল খুলনার সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির পরিচালিত হবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিজিবি ব্যাটালিয়ন সদর, পদ্মশাখরা, মাদ্রা ও বাকাল চেকপোস্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে 11,08,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি, 9টি বাইসাইকেল ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে। খেলার খবর ফুটবল। খুলনার আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় ডিএসসি বয়েজ একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে বাগানবাড়ি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে জেলার দিঘলিয়া উপজেলা সুগন্ধি ইয়াসিন মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় গতকাল সুগন্ধি হৃদয় একাদশ ৩-০ গোলে চন্দনীমহল জুয়েল একাদশকে পরাজিত করেছে। এছাড়া মাগুরা বাগবাড়িয়া মোল্লাপাড়া মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় লাউতারা ফুটবল একাদশ ৪-২ গোলে ঘুলিয়া প্রগতি যুব সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, গানটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশের গানটি শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান। শিল্পী মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রথম গানটির গীতিকার চিত্তরঞ্জন সাহা।

0: মোহাম্মদ সাইফুল ইসলামের কণ্ঠে আধুনিক গান শুনলেন।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে,

0: দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী সুব্রত কুমার সাহা।

0: সুব্রত কুমার সাহার কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা এখন শুনবেন লোকগীতি। লোকগীতির শুনবেন বিনয় কুমার বিশ্বাসের কণ্ঠে, গীতিকার বিজয় সরকার।

0: এতক্ষণ বিজয় সরকারের লেখা বিনয় কুমার বিশ্বাসের কণ্ঠে লোকগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে। শিল্পী শেখ আবুল বাশার, কথা লিখেছেন কাজী নজরুল ইসলাম।

করো না বিচার, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করে।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না আছে কোনো ভয়, না তারা চিন্তিত হবে। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা ১টার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আজ বিজ্ঞাপন তরঙ্গে অনুষ্ঠানে কথা বন্ধু হিসেবে আছি আমি স্বাগতা কুণ্ডু, অধিবেদন তত্ত্বাবধানে আছে সোহেলী পারভীন রুমা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। আজ অনুষ্ঠানে থাকছে আপনাদের পছন্দের ছায়াছবির গান, থাকছে ফোন ইন প্রোগ্রাম। আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন এই নম্বরে 01974121970। তাহলে আর কথা নয় বন্ধু, চলুন শোনা যাক আপনাদের পছন্দের গান। প্রথমে শোনাচ্ছি মনপুরা ছায়াছবি থেকে শিল্পী মমতাজের কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন ময়না জাবুসা খুলনা থেকে। তাহলে চলুন বন্ধু আপনাদের পছন্দের গানটি শুনে আসি।

এবার শোনাচ্ছি শিমুল পারুল ছায়াছবি থেকে, এই গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন, এবং গানটি শুনতে চেয়েছেন নিখিল বিল পাবলা দৌলতপুর থেকে।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্তে এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে আপনাদের পছন্দের গান। এবার শোনাচ্ছি আমার ঘর আমার বেহেস্ত, ছায়াছবি থেকে অনুরাধা পাড়োয়াল ও দেবাশিস বিশ্বাস তাদের কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন লাভলি নন্দন প্রতাপ খুলনা থেকে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মোস্তফা ভাই ছায়াছবি থেকে নেওয়া বিবিন আসিন ও এন্টু কিশোরের কণ্ঠে ভাইয়া রে ভাইয়া এই গানটি শুনলেন। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন ইব্রাহিম হাওলাদার, বাগেরহাটের বন্ধু। ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি সৈলি পারভিন রুমা,
1: আমি স্বাগতা কুণ্ডু,
0: আর আপনাদেরকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। নিয়ে নিব আপনাদের কাছ থেকে আপনাদের ফোন কলগুলি। ওয়ালাইকুম আসসালাম।
2: আমি মোহাম্মদ হোসেন সর্দার।
0: হোসেন সর্দার
2: ইয়া থেকে? হ্যাঁ,
0: কোথা থেকে?
2: উলাগ্রাম ডুমুরিয়া থেকে কাশেম সর্দার কথা।
0: ও আচ্ছা, কাশেম সর্দার, জি জি জি জি।
2: আমি গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে গুটি বাজ, শিল্পী এন্ডকিশোর ও কনক সভা, গানের শিরোনাম সুখের ভুবন গর্ব দুজনে, গানটা এর আগে কোনোদিন প্রচার হয়নি।
0: ঠিক আছে, আমরা আপনার অনুরোধে প্রচার করব নিশ্চয়ই। কথা বলছিলাম কাশেম সর্দার, ডুমুরিয়ার বন্ধু,
1: দেখি কি আছে বন্ধু।
0: নিয়ে নিচ্ছি আবার ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, খোকন চন্দ্র, জি বলুন। আচ্ছা ঠিক আছে, এ জীবন তোমার আমার ছায়াছবি থেকে এই গানটি শুনতে চেয়েছেন।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা খুব ভালো আছি। আচ্ছা বলুন জাফর ভাই, আপনার পছন্দের গানের কথা বলুন। শেষ ঠিকানা নিশ্চয়ই নিশ্চয়ই বাংলাদেশ বেতারের সাথেই থাকুন, নিশ্চয় শুনাবো আপনাকে গানটি।
0: আসসালামু আলাইকুম। জি পলাশ কুমার, হ্যাঁ,
2: ঠিকানা কান্তনগর
0: ডুমুরিয়া।
2: হুম,

0: যাক তারপরে আমরা সবাই ভালো আছি বন্ধু, আপনি কোন গানটি শুনতে চাচ্ছেন?
1: দিদি আমাকে গানটা নাম লাগছে
0: আপনিও ভালো থাকবেন। কিয়ামত থেকে কিয়ামত এই ছায়াছবিটার সাথে খুব মানে খুব বেশি মনে পড়ে যায় নায়ক সালমান শাহর কথা, এবং এই বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, এই গানটা কিন্তু তার কণ্ঠেও আমরা শুনেছিলাম তাই না?
2: খুব জনপ্রিয় গান।
0: হ্যাঁ জনপ্রিয় একটি গান। হ্যালো
2: ওয়ালাইকুম আসসালাম।
0: জি জি ভালো আছি লুৎফর জোয়াদার ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ লুৎফর জোয়াদার ভাই, লুৎফর জোয়াদার ভাই জি জি জি হ্যাঁ আমরা সবাই ভালো আছি, বলুন। ধন্যবাদ। জি জি জি ধন্যবাদ, চেষ্টা করবো বন্ধু। হ্যাঁ বর্তমান আচ্ছা আপনিও ভালো থাকবেন, নিশ্চয়ই আপনার পছন্দের
2: গানটি।
0: আসলে গানটির মধ্যে কিছু কিছু গান থাকে না যে গানগুলো রেশ সবসময় থাকে, এটা হচ্ছে ঠিক সেরকমই একটা গান, এবং এই গানগুলো আমাদের খুব বেশি বেশি শোনা উচিত। অন্তত পক্ষে এই গানের কারণে হলো আমরা আমার মা বাবার গুরুত্ব সম্পর্কে বুঝতে পারবো বা আমাদের পরবর্তী জেনারেশন বুঝবে।
2: নিশ্চয়ই নিশ্চয়ই।
0: আবারও নিচ্ছি ফোন।
1: হ্যালো নমস্কার।
2: হ্যাঁ নমস্কার
1: আন্টি, আমি সারদ বলছিলাম পাঁচিয়াজ ভাই থেকে।
2: আচ্ছা বলুন,
0: নামটা বুঝিনি। মাংসা
1: সাগর কুমার দিগর
2: সাগর কুমার
1: আন্টি আমাকে গান শোনাবেন, সিরিজ মালা ছবি গান
0: শোনাবেন। ঝিনুক মালা?
1: হ্যাঁ হ্যাঁ ঝিনুক মালা।
0: যে কোন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তুমি আমার মনের মাঝে। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল কিন্তু আমরা আপনার কথা বুঝতে পেরেছি, আপনি কোথা থেকে বলছেন, কোন গানটি শুনতে চাচ্ছেন। আবার নিচ্ছি ফোন।
2: হ্যালো
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আপু ভালো আছেন?
2: হ্যাঁ আমরা খুব ভালো আছি।
1: জি আপু কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন, গ্রাম শাহাবাদপুর শৈলকুপা থেকে।
2: আচ্ছা বলুন
1: আপু, আমাকে শোনাবেন ইজ্জত লড়াই?
0: ধন্যবাদ। হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি একটু রেডিও সেটের থেকে দূরে এসে কথা বলেন। ছবির নামটা একটু বলবেন। আচ্ছা আচ্ছা, যদি জানা জানি হয় ভালোবাসা, এটা একটা গানের অন্তরা, আমিও ঠিক মনে করতে পারছি না, তবে হ্যাঁ কথা দিচ্ছি এই গানটি আমরা শোনানোর চেষ্টা করব। আবার নিচ্ছি ফোন। হ্যালো আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। আপা মনি ভালো আছেন?
0: জি ভালো আছি।
3: আমি বুলবুল আহমেদ কাজীপাড়া ধামারা থেকে।
0: জি
3: আপনি আমার গান আছে নাকি আপু?
0: সময় সুযোগ থাকলে শোনাবো। হ্যাঁ আছে, ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু।
3: ধন্যবাদ আপু।
0: জি
3: আর পরবর্তীতে শোনাবেন বস্তির মেয়ে ছায়াছবি থেকে কনক সভার কণ্ঠে গানের কথা। থাকো যদি কাছাকাছি মনে হয় বেঁচে আছি।
0: নিশ্চয়ই আপনারাও যদি এভাবে আমাদের সাথে থাকেন আমাদেরও কিন্তু মনে হয় আমরা বেঁচে আছি, ঠিক না? ঠিক সেরকমই কিন্তু একটা ব্যাপার। আমরা আর একটা ফোন নিয়ে গানে চলে যাচ্ছি।
2: হ্যালো হ্যালো কে আছেন বন্ধু? হ্যালো
0: জাবের পাইকগাছের বন্ধু, আপনার গানটি কিন্তু আমি মনে করতে পেরেছি, শুধু ছায়াছবির নামটা মনে আসছে না, ছায়াছবিটা আমরা মনে করব আশা করি। নিচ্ছি আবার ফোন। হ্যালো আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম।
3: আপু কথা বলতে মোহাম্মদ ওসমান খান,
0: ওসমান
3: পুর মহেশপুর থেকে।
0: হুম
3: আমাকে শোনাবেন শেষ খেলা, শেষ খেলা ছায়াছবি থেকে রুনা লায়লা এন্ড কিশোর ও সৈয়দ আব্দুল আলী কণ্ঠে।
0: উপ

0: আচ্ছা আচ্ছা, অবশ্যই
1: সুন্দর সন্ধ্যায়
0: এই গান
2: দিলাম
0: উপহার শিল্পী রুনা লালার কথা। আচ্ছা তাহলে আমরা গানে চলে যাচ্ছি, আর এবারে আপনাদেরকে শোনাবো ত্যাগ ছায়া ছবি থেকে নেওয়া সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে মনে প্রেমের বাতি এই গানটি। গানটি শুনতে চেয়ে অনুরোধ করছেন পলাশ কাঞ্চনগর ডুমুরিয়া বন্ধ। আশা করছি বন্ধু আপনি ঠিক এই মুহূর্তে আমাদের সাথে আছেন, কারণ ফোনই নেওয়ার জন্য কিন্তু আপনাদের সাথে আমাদের কথা হয়েছিল। চলুন শুনে আসি এবার গানটি।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘরবাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: যে কোনো পরিস্থিতিতেই আমরা চেষ্টা করব আতঙ্কিত না হয়ে কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারটা নিয়ে ভাবতে। ঠান্ডা মাথায় আমরা যদি বিষয়টাকে ভাবি তাহলে কিন্তু আমরা সমাধান পেয়ে যাব। বন্ধুরা, আপনি রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজ এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, একই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এবারে যে গানটি আপনাদেরকে শোনাবো, গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করছেন কাশিম সর্দার, ডুমুরিয়ার বন্ধু। আজ ফোনে কিন্তু প্রথম ফোনটি ছিল আমাদের এই বন্ধু, তাই না? আর আপনি শুনতে চেয়েছেন ও প্রিয়া তুমি কোথায় ছায়াছবি থেকে নেওয়া ডলি শান্তনী ও এন্ড্রু কিশোর কণ্ঠে।

এবার শুনবেন দেশ বিদেশ ছায়া ছবি থেকে শিল্পী রুনা লায়লার কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন আব্দুস সালাম পাইগাসা থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে আপনাদের পছন্দের গান। এবার শোনাচ্ছি কুসুম কলি ছায়াছবি থেকে শিল্পী সুবীর নন্দীর কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন রেজাউল আলম ঝন্টু ঝিনাইদহ থেকে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ফোনের আয়োজনে কিন্তু বুলবুল ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু বারবার করে জিজ্ঞেস করছিলেন যে তার অনুরোধের কোনো গান আজকে তালিকা আছে কিনা। বন্ধু, আশা করছি আপনি এই মুহূর্তে আমাদের সাথেই আছেন। চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি, অবুঝ হৃদয় ছায়া ছবি থেকে নেওয়া রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হয়ে গেল বেলা দুটোর বাংলায় সংবাদ। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা দুটোর বাংলায় সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি রবিউল মাশরাফি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিন বাহিনীর পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিগলে করুণ সুর বেজে ওঠে। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সন্ধ্যায় দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। এদিকে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আজ জাতীয় সংসদ সচিবালয়ে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রিসভার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আজ দুপুরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হন 6 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুন 4 মন্ত্রী হলেন ডক্টর আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এছাড়া নতুন 2 প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এদিকে সরকারের নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন এবং 1 মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে গতরাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে ডক্টর আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আফরোজা খানমের দপ্তর পুনর্বণ্টন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কলেরা প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশে ঝুঁকিপূর্ণ 14 উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হচ্ছে। আজ থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক 75 দেশের আবেদনকারীদের অভিবাসন ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস তার রায়ে বলেন, অভিবাসন ভিসা নীতি সুস্পষ্টভাবে বেআইনি এবং পররাষ্ট্রমন্ত্রী তার আইনি কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন। জানুয়ারি মাসে চালু হওয়া এই ভিসা নীতিতে বাংলাদেশ, পাকিস্তান, কলম্বিয়া এবং কয়েকটি আফ্রিকান ও ক্যারিবীয় অঞ্চলের দেশ ক্ষতিগ্রস্ত হয়। অভিবাসী অধিকার গ্রুপ ভিসা প্রার্থী এবং পরিবারের সদস্যদের স্পন্সর প্রদানকারী মার্কিন নাগরিকরা মামলা করার পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখছেন। ট্রাম্প আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও তিনি বিশ্বাস করেন তেহরান এখনও তার মতে সঠিক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত নয়। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞাকে কোন দেশের সাথে অবৈধ অর্থনৈতিক যুদ্ধের চেয়েও ভয়াবহ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই পদক্ষেপ ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন সকল দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে আজ বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া 8 উইকেটে 165 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম টেস্টে প্রথমবারের মতো 6 উইকেটে উইকেট শিকার করেন। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 64 রান সংগ্রহ করে। সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলেকশন শোনানো হলো। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিজ্ঞাপন তরঙ্গ আয়োজনে। সাথেই রয়েছি আমি রুমা এবং স্বাগতা। আবারও গান শুনব।
2: এবার শোনাচ্ছি নাচের পুতুল ছায়াছবি থেকে শিল্পী মাহমুদুন নবীর কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন জাফর পালোয়ান কাকচিড়া বরগুনা থেকে।

মনটি তোমার কেন দূর দূর কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে কাছে ডাকবে।

নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতেই উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আবারও একটু যুক্ত হতে চাই আপনাদের সাথে। ফোন ইন আজরে নিয়ে নিচ্ছি প্রথম ফোনটি।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন বন্ধু? আচ্ছা বলুন, আপনার পছন্দের গানের কথা বলুন।
0: এই তো ভালো আছি বন্ধু, আব্দুস সামাদ শেখ বলুন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো আছে, সবাই ভালো আছে। হ্যাঁ রেজাল ভাইকেও পৌঁছে দিলাম। আচ্ছা অনেক ধন্যবাদ, অনেকদিন পরে আপনার সাথে ফোনে আয়োজনে যুক্ত হতে পেরেছি। আপনার শুভেচ্ছা সবাইকে পৌঁছে দিলাম, আশা করছি ওনারা প্রত্যেকেই এখন এই মুহূর্তে রেডিও সেটা সামনেই আছে। নিয়ে নিচ্ছি আবারও ফোন।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
0: বাহ,
1: গিয়াসউদ্দিন।
0: হ্যাঁ
1: বাংলার বউ, অবশ্যই। আচ্ছা অসংখ্য ধন্যবাদ,
0: আপনার সাথে অনেকদিন পরে কথা বলতে পেরে আমাদেরও ভীষণ ভালো লাগছে। আপনি অনেক দূরের একজন বন্ধু, আর এভাবে মাঝে মধ্যে যদি আমাদের সাথে কথা বলেন সেক্ষেত্রে হয় কি অনুষ্ঠানটা আরও বেশি কিন্তু প্রাণবন্ত হয়, তো মাঝে মধ্যে চেষ্টা করবেন কথা বলার জন্য। আবারও নিচ্ছি ফোন। হ্যালো আসসালামু আলাইকুম। জি সুনীল জি, ঠিক আছে, ভালো থাকবেন। আবার ফোন।
1: ওয়ালাইকুম আসসালাম, কে আছেন বন্ধু? মানিক। আচ্ছা বলুন মানিক ভাই। আচ্ছা বলুন আপনার পছন্দ।
0: প্রথম লাইনটি আবার একটু বলবেন। রূপ
1: রূপ রূপনগরের রাজা, তুমি আজ পাবে রাজা, তুমি আজ পাবে সাজা। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। শুভ দুপুর। আচ্ছা বলুন দীপকর দা, আপনার পছন্দের গানের কথা। আচ্ছা আচ্ছা, খুবই জনপ্রিয় গান। আচ্ছা তুমি আমার চা, চাঁদেরই আলো। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।
0: আসসালামু আলাইকুম। রায়ের মহল থেকে, জি বলুন ভাইয়া। জি সুফল বিশ্বাস। ঠিক আছে চেষ্টা করব, আরেকটি ফোন নিয়ে আমরা গানে চলে যাব।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, উজ্জ্বল ভাই, হ্যাঁ বলুন আপনার পছন্দের গানের কথা বলুন। জীবন সঙ্গী।
0: একা থাকতে পারেন।
1: আচ্ছা অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, নিশ্চয় শোনানো হবে আপনার পছন্দের গানটি। তো আমরা গানে ফিরে যাই আবার। এবার শোনাচ্ছি আপনাদের সদরঘাটের কুলি, এই ছায়াছবি থেকে শিল্পী মমতাজ ও অভির কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন আব্দুস সামাদ শেখ বোয়ালমারি ফরিদপুর থেকে।

এবার শুনবেন বাঞ্জারাম ছায়াছবি থেকে শিল্পী রুনা লায়লা ও আবিদা সুলতানার কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন অনিক দাস প্রেস ক্লাব খুলনা থেকে।

এই গানের সাথে সাথে শেষ হলো আমাদের আজকের বাণিজ্য কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আজ অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি স্বাগতা কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে সোহেলী পারভীন রুমা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। আগামীকাল আবারও বেলা 1টা বেজে 5 মিনিটে বিজ্ঞাপন তরঙ্গ শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। শুভ দুপুর।

আট মেঘার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ফারহানা খান পুরবী।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ফারহানা খান পুরবীর কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শেখ আব্দুল মান্নান। গানের কথা লিখেছেন প্রীতি বিশ্বাস।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন শিল্পী শেখ আব্দুল মান্নানের কণ্ঠে।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী তহিদা হাসান, তহিদা আক্তার রাত্রি। গানের কথা সাজিয়েছেন শফিকুল ওয়ারেশ।

শিল্পী তহিদা আক্তার রাত্রির কণ্ঠে পল্লীগীতি শুনছেন। এবারের গানটির কথা সাজিয়েছেন ইউনুস আলী মোল্লা।

পরপর দুখানি পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন তহিদা আক্তার রাত্রি, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা তিনটার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভীন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি তিন বাহিনীর পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিগলে করুণ সুর বেজে ওঠে। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সন্ধ্যায় দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। এদিকে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আজ জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রিসভার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আজ দুপুরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে গতরাতে সরকারের নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন এবং এক মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে ডক্টর আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সচিন প্রো জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিফ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আফরোজা খানমের দপ্তর পুনর্বণ্টন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনকে ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। কলেরা প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হয়েছে মুখে খাওয়ানোর কলেরা টিকাদান কর্মসূচি। সারাদেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হচ্ছে। আজ থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক 75টি দেশের আবেদনকারীদের অভিবাসন ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন। নিউ ইয়র্কের সার্দার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস তাদের রায় বলেন, অভিবাসন ভিসা নীতি সুস্পষ্টভাবে বেআইনি এবং পররাষ্ট্রমন্ত্রী তার আইনি কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন। জানুয়ারি মাসে চালু হওয়া এই ভিসা নীতিতে বাংলাদেশ, পাকিস্তান, কলম্বিয়া এবং কয়েকটি আফ্রিকান ও ক্যারিবীয় অঞ্চলের দেশে ক্ষতিগ্রস্ত হয়। অভিবাসী অধিকার গ্রুপ ভিসা প্রার্থী এবং পরিবারের সদস্যদের স্পন্সর প্রদানকারী মার্কিন নাগরিকরা মামলা করার পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বর্তমানে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখছেন। ট্রাম্প আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও তিনি বিশ্বাস করেন তেহরান এখনও তার মতে সঠিক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত নয়। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞাকে কোনো দেশের সাথে অবৈধ অর্থনৈতিক যুদ্ধের চেয়েও ভয়াবহ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই পদক্ষেপ ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন সকল দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে আজ বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া 8 উইকেটে 165 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম টেস্টে প্রথমবারের মতো 6 উইকেট শিকার করেন। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 64 রান সংগ্রহ করে। সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনবেন। প্রথম গানটির শিল্পী সাইদুর রহমান সাইদ, গানের কথা সাজিয়েছেন অশোক কুমার দে, সুর করেছেন তহিদ হাসান ফারুকী।

এবারের শিল্পী নাহিদ সুলতানা। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আবুল হোসেন, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

শ্রোতা বন্ধুরা, আপনারা পর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। এবারে শিল্পী জয়দেব চক্রবর্তী, গানের কথা সাজিয়েছেন সৈয়দ নুরুল ইসলাম মুফতি, সুর করেছেন জয়দেব চক্রবর্তী।

আপনারা স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী শুনছেন। এবারের গানটির শিল্পী টুকটুকি কুণ্ডু। গানটির রচয়িতা আব্দুল লতিফ ইমদাদুল। গানটিতে সুর করেছেন অপূর্ব রায়।

এবারে গানটির শিল্পী শহীদুল ইসলাম রাজু, গানটির গীতিকার খন্দকার ওয়াহিদুল আলম মানিক।

স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী এখানেই শেষ হল। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ শুরু হচ্ছে মাসায়েলা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন, উপস্থাপনা করছেন মুফতি আব্দুল কুদ্দুস।

السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد শ্রোতা বন্ধুরা দূরে ও কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন আপনাদের সকলকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের সকলের প্রিয় ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান ইসলাম ও জীবন। শ্রোতা বন্ধুরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সব সংঘাত সংঘর্ষের চিরন্তন ও মহাসমন্বয় হচ্ছে ইসলাম। জীবনাদর্শ, জীবন ব্যবস্থা ও জীবন বিধান হিসেবে ইসলামে রয়েছে সব সমস্যার সঠিক সমাধান। এতে রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সমস্যার সমাধান আর মৃত্যুর পর আখিরাতের অনন্ত জীবনে নিশ্চিত সুখ শান্তি লাভের উপায়। ইসলাম মানুষের চলার পথের সন্ধানদাতা, উন্নত সুখী ও সমৃদ্ধশালী জীবন এবং আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন তথা মানব জীবনের চরম লক্ষ্য হাসিলের একমাত্র পন্থা। এর ব্যাপ্তি জীবনের সর্বক্ষেত্রে। দুনিয়া ও আখিরাতের সফলতা রয়েছে

0: তার খুলনার পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন। আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও জীবন এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিদগ্ধ দুজন আলেমে দ্বীন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত আলোচকদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি ফখরুল হাসান কাসেমী।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শ্রোতা বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের পাঠানো চিঠিপত্রের উত্তর জানার জন্য আমি হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেবের কাছে যাচ্ছি। আমাদের একজন শ্রোতা বন্ধু মোহাম্মদ সিরাজ ডুমুরিয়া খুলনা থেকে তিনি প্রশ্ন করেছেন যে আমার দাদিকে দেখি বসে নামাজ পড়েন, অথচ দাঁড়ালে দাঁড়াতে পারেন ভালোভাবে, দাঁড়াতে বললে বলেন মহিলাদের দাঁড়াতে নেই, বসেই নামাজ আদায় করতে হয়। এ বিষয়ে ইসলামী শরীয়তের ব্যাখ্যা জানতে চাই।
1: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ভাই সিরাজ, আপনার দাদি যে কথাটি বলেছেন মহিলাদের দাঁড়াতে নেই, অন্য কোথাও ঠিক হতে পারে কিন্তু নামাজের বিষয় নয়। নামাজে সুস্থ থাকলে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। অতএব মহিলা হোক পুরুষ হোক প্রত্যেককেই নামাজ দাঁড়ায় আদা করতে হবে। দাঁড়ায় নামাজ আদা করার শক্তি থাকা সত্ত্বেও যদি সে না দাঁড়ায় তাহলে তার নামাজ হবে না। এমন নয় যে নামাজ হয়ে যাবে মকরু হবে, এমন নয়, টোটাল নামাজই হবে না, যেহেতু দাঁড়ায় নামাজ পড়া ফরজ। এই জন্য মেহরবানি করে আপনার দাদিকে বুঝিয়ে বলবেন যাতে করে সামনের নামাজগুলি দাঁড়ায় পড়েন। যদি বুঝতে না চায় কোনো বিজ্ঞ আলেম মুরব্বী আলেম দাঁড়ায় তাকে বুঝানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে।
0: প্রশ্ন করেছেন মোহাম্মদ ইদ্রিস আলী লবণচরা খুলনা থেকে, লিখেছেন হত কাকে বলে জানতে চাই। গত জুমার দিন আমাদের ইমাম সাহেব বলেছিলেন বুঝে মনে রাখতে পারেনি, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই।
1: ভাই ইদ্রিস, পরামর্শ হলো জুমার দিন সময় মতো আসবেন এবং জুমার বয়ানকে শরীয়তের ফরজ শিক্ষা মনে করে গুরুত্ব সহকারে শুনবেন। প্রয়োজনে যুগের ধারা অনুসারে মোবাইল ইত্যাদির মাধ্যমে ধারণ করবেন, পরবর্তীতে শুনে নিবেন। না বুঝলে ইমাম সাহেব বা অন্য কোনো আলেমুলামার কাছে সুন্দর করে বুঝে নিবেন। আপনি লিখেছেন হদ কাকে বলে, শরিয়াতের সাজা ওইটাকে হদ বলে যেটা নির্ধারিত। যেমন একজন মানুষ চুরি করলে তার সাজা নির্ধারিত যে হাত কেটে দেওয়া হবে, আর যে সমস্ত জিনিসের সাজা নির্ধারিত নয় তাকে হদ বলে না। যেমন নামাজ না পড়লে তার কি সাজা হবে, রোজা না রাখলে তার কি সাজা হবে, এই ধরনের যে সাজা নির্ধারিত নয় তাকে হদ বলে না, যে সাজা নির্ধারিত তাকে শরীয়তের ওই সাজাকে হদ বলে।
0: এবারের প্রশ্ন করেছেন মোহাম্মদ আতিকুল্লাহ অভয়নগর যশোর থেকে, লিখেছেন আমি রাখি মালের ব্যবসা করি, কখনো লাভ হয় কখনো লসও হয়। আমাদের এক বড় ভাই বললেন মালের দাম বাড়লে বিক্রয় করব, এ নিয়াতে মাল রাখা বৈধ না। জানার বিষয় হলো কথাটি কি শরীয়ত সম্মত?
1: ভাই আতিকুল্লাহ, আপনার বড় ভাই যে বলেছেন যে মালের দাম বাড়লে বেচবো, এই নিয়াতটা সঠিক না, তিনি ভালো কথা বলেছেন এটা ঠিক। তবে মালের দাম বাড়লে বেচবো এবং যেটা আমরা স্পষ্ট বুঝি যে সিন্ডিকেট করে তারপরে মালের দাম বাড়িয়ে মাল আটকায় দিয়ে তারপরে বেচাকিনা করা হয়, এইটা বৈধ নয়। কারণ আপনি এখানে বলেছেন কখনো লাভ হয় কখনো আবার লোকসানও হয়, তা যদি লাভ লোকসান দুইটাই থাকে তাহলে সেখানে হারাম হওয়ার কি উপায় থাকতে পারে? এখানে একটা বিষয় হল যে আপনি পরিষ্কার বুঝে দেখেন এবং সবাই শ্রোতা বন্ধুরা শোনেন খেয়াল করে, যেই মালটি আমাদের প্রয়োজন এই মালটি কোথাও না কোথাও সংরক্ষণ করতে হবে। কারণ একবারে সমস্ত বছরের মাল যদি ক্রেতাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে তারা নিয়ে নিতে পারবে না এবং নিবে না, এবং নিলে সংরক্ষণও করতে পারবে না। এটা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ব্যক্তি সংরক্ষণ করবেন, এই জন্য যারা সংরক্ষণ করেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং তারা সংরক্ষণ করার দ্বারায় তাদের কিছু মাল নষ্ট হয়, ওজন কমে, এবং তাদের এর থেকে যদি কিছু লাভ না আসে তাহলে তো এই সংরক্ষণটা তারা করবেন না। আর এই সংরক্ষণ যদি না করেন তাহলে উম্মত আরও বেশি বিপদের ভিতরে পড়বেন। আমি উল্টো যে আরেকটু কথা বলতে পারি,

0: তা হলো, যদি কোনো ভাই যে আপনার মতো এরকম রাখিমালের ব্যবসা করে, সে যদি নিয়ত করে যে উম্মত রাখতে পারবে না, রাখলে নষ্ট হয়ে যাবে, ঠিক থাকবে না, গুণগত মানও ঠিক থাকবে না, এই জন্য উম্মতকে ভবিষ্যৎ ঠিক রাখার জন্য আমি এই মাল রেখে দিচ্ছি পরিবেশ মতো জায়গায়, যাতে করে পরবর্তীতে উম্মত সুন্দর জিনিস পেতে পারে। আমি আশা করি যে তার ব্যবসার সঙ্গে সঙ্গে সে খেদমতেরও কি পাবে, আপনার সব পাবে। এই জন্য আপনি যে কথাটি বলেছেন যে এই কথাটি আপনার বড় ভাইয়ের কাছ থেকে, এই কথাটি ঠিক নয়, বরঞ্চ সুন্দর করে মাল রাখার জন্য তাকে ধন্যবাদ, এবং সুন্দর করে মাল সংরক্ষণ করার জন্য তার কিছুটা খরচ খরচার জন্য হলেও কিছুটা দাম বাড়বে, এবং বাড়াই স্বাভাবিক। তবে আমি আবারও বলছি, যে সমস্ত মানুষেরা সমস্ত মাল এক জায়গায় করে আটকাই দিয়ে দাম বাড়ায় তারপরে বিক্রি করে, এটাকে শব্দ আরবিতে আসছে এহতেকার। হ্যাঁ, অতএব আটকাই দিয়ে, আমাদের দেশে বর্তমান প্রচলিত মানুষে যেটা বুঝবে, তাহলে সিন্ডিকেট করে আপনার দাম বাড়াই দিয়ে তারপরে বিক্রি করে দেওয়া হয়, এবং সেটা অতিরঞ্জিত হয়। 20 টাকার মাল বিক্রি করা হয় 220 টাকায়, 120 টাকায়, এরকম 20 টাকার মাল 40-50 টাকা হতে পারে, ডবল হতে পারে।
1: ধন্যবাদ আপনাকে। আপনার কথার সঙ্গে শুধু এতটুকু সংযুক্ত করতে চাই যে যেটাই করব সেটা মানুষের প্রয়োজনে, মানুষের কল্যাণেই করতে হবে, রাখতেও হবে মানুষের কল্যাণে, দিতেও হবে মানুষের কল্যাণে। অবশ্যই সেটা আমাদের ইহকাল এবং পরকালের সফলতার জন্য কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদের আরেক শ্রোতা বন্ধু মোহাম্মদ নুরুল আলম রূপসা খুলনা থেকে তিনি প্রশ্ন করেছেন, আমার পিতা আমার পড়ালেখার সময় বলেছিলেন মাঝে মধ্যে ইংলিশ ছবি দেখবা, কারণ তুমি ইংলিশ একটু কম বোঝো, এ আদেশ আমার জন্য মানা আবশ্যক কিনা, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই।
0: ভাই নুরুল আলম, আপনার পিতার এ আদেশ মানা আবশ্যক নয়, বরঞ্চ মানলে গুনাহ হবে। কারণ হাদিসের ভিতরে এসেছে লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অর্থাৎ কোনো মানুষের অনুসরণ অনুকরণ করা যাবে না, তার আদেশ মানা যাবে না, যেই আদেশের মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি রয়েছে। তো এখানে আপনাকে যে কথাটি বলা হয়েছে তার মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি রয়েছে, অতএব পিতা মাতার আদেশ এখানে মানা যাবে না। শুধু পিতা মাতা নয়, পিতা মাতা, শিক্ষক, মুরব্বী যেই হোক না কেন, তার আদেশের মধ্যে যদি আল্লাহর নাফরমানি থেকে থাকে, কোনো অবস্থাতেই সেটা মানা যাবে না, শরীয়ত তা মানতে বলে না। তবে একটা কথা আছে, যেখানে কথাবার্তা ইত্যাদি পিতা মাতা সহ শিক্ষকের সঙ্গে বেয়াদবি না হয়, এমন ভাবে কৌশলে কাজ করতে হবে যাতে বেয়াদবিও না হয়, আবার এদিকে গুনার দিকেও।
1: আরেকটি বিষয় যেটা নেটিজেনদের ভাষা, মানে ভিন দেশি কোনো ভাষা আয়ত্ত করার জন্য নেটিজেনদের বলার যে ধরন সেগুলোকে অনুসরণের জন্য বৈধ যে ওয়েগুলো আছে মাধ্যম, সেগুলো অনুসরণ করা যেতে পারে,
0: সেগুলো করবে
1: নিঃসন্দেহে। নিষিদ্ধ কোনো বিষয়ের সঙ্গে সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। প্রশ্ন করেছেন মোহাম্মদ রায়হান পাইকগাছা খুলনা থেকে। তিনি লিখেছেন, কোন মানুষ যদি শেষ বৈঠকে ভুলে দাঁড়িয়ে যায় তাহলে কি করণীয়?
0: ভাই রায়হান, যে মশালাটি আপনি বলেছেন সেটা শ্রোতবন্ধুদেরকে আমি একটু সুন্দর করে শুনতে অনুরোধ জানাব। শেষ বৈঠকে ভুলে উঠে যাওয়ার কথা বলেছেন, এটার দুইটা অবস্থা হয়তো সে শেষ বৈঠকে বসেছিলেন, আত্তাহিয়াতু পড়ার পরে উঠে গেছেন, এটি আগে আমরা শুনিনি। আত্তাহিয়াতু পড়ার পরে যদি উঠে যেয়ে থাকেন, তাহলে সে এর পরের রাকাত, যেটা এই পরের রাকাতের সিজদা যদি না করে থাকে, এর ভিতরে যদি মনে পড়ে, তাহলে আবার ফেরত আসবে। ফেরত এসে আবার বসবে, বসে সম্পূর্ণ সব ঠিক করে তারপরে সাহু সিজদার মাধ্যমে নামাজ আদায় করবে, তো নামাজ হয়ে যাবে। আর যদি সিজদা করে ফেলে এর পরের রাকাতের, তাহলে ওই রাকাত পূর্ণ করবে, তার পরের রাকাত আর এক রাকাত পূর্ণ করবে, এবং সাহু সিজদা দিয়ে তারপরে নামাজ শেষ করবে, তাহলে আগের ফরজও আদায় হয়ে যাবে, পরে আর 2 রাকাত নফল আদায় হয়ে যাবে। মনে রাখতে হবে এই সুরাত হলো ওই সময় যখন সে বসেছিল, বসার পরে তারপরে উঠছে। আর একটা হলো যে সে শেষ বৈঠকে বসেই নেই, শেষ বৈঠকে যদি না বসে থাকে, তাহলে সে ওই রকম সিজদায় যাওয়ার আগে মনে পড়লে ফিরে আসবে এবং সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করবে, তাহলে তার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু যদি এর পরের রাকাতের সিজদা করে ফেলেন, তাহলে তার ফরজিয়াত বাতিল,
1: ফরজিয়াত বাতিল হয়ে যাবে,
0: ফরজিয়াত বাতিল হয়ে। তারপরেও যেহেতু আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, সেই জন্য এই রাকাত শেষ করবে, এর পরে আরেক রাকাত পড়বে,
1: ছয় রাকাত ধরে নফল
0: হবে, পুরায়ে তারপরে সাহু জিদ্দা করে আপনার নামাজ আদায় করে নেবে। এর দ্বারাই ফরজিয়াতটা বাতিল হয়ে গেল, কিন্তু তারপরেও নফল হয়ে যাবে।
1: ধন্যবাদ, আমি আবার আপনার কাছে আসব। তার আগে হযরত মাওলানা মুফতি ফখরুল হাসান কাসিমী সাহেবের কাছে একটু যেতে চাই। আমাদের এক শ্রোতা বন্ধু আবরার নাফি দাকব খুলনা থেকে তিনি লিখেছেন, কিছুদিন আগে আমি এক কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ি। কয়েকদিনের চিকিৎসাতেই আমার কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায়, কিন্তু অসুস্থতা বেড়েই চলছিল। তখন আমি মান্যত করি যে এ রোগ থেকে মুক্তি পেলে এক লক্ষ টাকা মাদ্রাসার গোরাবা বা গরিব যে ফান্ডটা থাকে, এতিম ফান্ড বলে, এই ফান্ডে দান করব। আল্লাহর রহমতে আমি এখন সুস্থ, তবে এখনও মান্যতের টাকা দান করা হয়নি। আরও কিছুদিন পর তা দান করার ইচ্ছা। এদিকে আমার সম্পদের জাকাত বর্ষ পূর্ণ হয়েছে। আমার জানার বিষয় হল, আমি কি এক লক্ষ টাকা বাদ দিয়ে বাকি সম্পদের জাকাত দিব, নাকি ওই এক লক্ষ সহ সমস্ত টাকার জাকাত দিতে হবে, বিষয়ে জানতে চাই।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শ্রোতা বন্ধু ভাই আবরার নাফি, জাকাতের হিসাব থেকে মান্যতের এক লক্ষ টাকা বাদ দেওয়া যাবে না, কেননা অনাদায়ী মান্যতের টাকা জাকাতের হিসাব থেকে বিয়োগ হয় না। সুতরাং আপনি ওই এক লক্ষ টাকা সহ জাকাতযোগ্য পুরো সম্পদের জাকাত আদায় করবেন।
1: এবারের প্রশ্ন করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম কয়রা খুলনা থেকে। তিনি লিখেছেন, আমাদের এলাকার মসজিদটির স্থাপনা দুর্বল হয়ে যাওয়ায় নতুন করে মসজিদ নির্মাণ করা প্রয়োজন হয়ে পড়েছিল। তাই এ উদ্দেশ্যে আমরা একটি দাতব্য সংস্থার সাথে যোগাযোগ করি। আলহামদুলিল্লাহ, তারা আমাদের আবেদন কবুল করেছে এবং ওই মসজিদটি ভেঙ্গে সেখানে একটি নতুন মসজিদ করে দিয়েছে। সাথে মসজিদের যাবতীয় সামানাও তারা নতুন করে কিনে দিয়েছে। এতে আগের মসজিদের অনেকগুলো ফ্যান ও লাইট প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায়। জানার বিষয় হল, পুরাতন মসজিদের ওই অতিরিক্ত ফ্যান লাইটগুলো কি বিক্রি করে দিতে পারব, যেন অর্জিত টাকা মসজিদের অন্য প্রয়োজনে ব্যবহার করতে পারি?
2: শ্রোতা বন্ধু ভাই রবিউল ইসলাম, প্রশ্নের বর্ণনা অনুযায়ী আগের যে সকল ফ্যান ও লাইট বর্তমানে ব্যবহারের প্রয়োজন নেই এবং ভবিষ্যতের জন্য রেখে দিলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেগুলো বিক্রি করে দেওয়া জায়েজ হবে এবং বিক্রিলব্ধ টাকা মসজিদের প্রয়োজনেই ব্যবহার করতে হবে।
1: এবারের প্রশ্ন করেছেন মোহাম্মদ আবু সাবের ফুলতলা খুলনা থেকে। তিনি লিখেছেন, আমাদের দেশের হোটেলগুলোতে খাবার পরিবেশনকারী ওয়েটারদের বকশিস দেওয়ার প্রচলন আছে। শুনেছি ওয়েটারদের বকশিস হিসেবে যে টাকা দেওয়া হয় তা নাকি ঘুষের অন্তর্ভুক্ত। হুজুরের কাছে জানতে চাই, আসলেই কি ওই টাকা ঘুষের অন্তর্ভুক্ত, তা দেওয়া কি নাজায়েজ, বিস্তারিত জানাবেন।
2: শ্রোতা বন্ধু ভাই আবু সাবের, বর্তমানে হোটেল ওয়েটারদের সাধারণত যে বকশিস দেওয়ার রেওয়াজ আছে, কিছু শর্ত সাপেক্ষে তা দেওয়া এবং গ্রহণ করা জায়েজ। শর্তগুলি হল, বকশিসের কারণে সাধারণভাবে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি সুবিধা নেওয়া যাবে না। বকশিস দানকারীকে বেশি সুবিধা দেওয়া হয় না, দিলে কম দেওয়া হয়, এমন হলেও চলবে না। এরপর বকশিসের জন্য কাউকে বাধ্য করা যাবে না, কেবল এর স্বতঃস্ফূর্তভাবে যা দেওয়া হয় তাই গ্রহণ করতে হবে। কিন্তু বকশিসের মাধ্যমে যদি অন্যায় অসুবিধা না হয়, যেমন বেশি খাবার খেয়ে কম টাকা দেওয়া বা এ জাতীয় কিছু, তাহলে এটা ঘুষ ও চুরির অন্তর্ভুক্ত হবে এবং তা কোনোভাবেই জায়েজ হবে না।
1: এবারের প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল বাসে চরই বাগেরহাট থেকে। তিনি লিখেছেন, আমি একটি মাছের দোকানে কাজ করি। আমার কাজ হলো ক্রেতাদের মাছ কেটে দেয়া। অনেক সময় মাছ কাটতে গেলে মাছের রক্ত আমার শরীরে এবং কাপড়ে লেগে যায়। জানার বিষয় হল, কোনো কাপড়ে মাছের রক্ত লাগলে সে কাপড় পরে নামাজ পড়লে কি নামাজ সহি হবে, নাকি তা ধুয়ে পবিত্র করতে হবে?
2: শ্রোতা বন্ধু ভাই আব্দুল বাসেদ, মাছের রক্ত অপবিত্র নয়। সুতরাং কাপড়ে মাছের রক্ত লাগলে কাপড় নাপাক হবে না, তা পরিধান করে নামাজ পড়া যাবে। তবে এমন ময়লা কাপড় নিয়ে নামাজ না পড়াই উত্তম, তাই সম্ভব হলে তা ধুয়ে নেবে কিংবা কাপড় বদল করে নিয়ে নামাজ পড়বে।
1: এবারের প্রশ্ন করেছেন মোহাম্মদ কামালউদ্দিন জিকরগাছা যশোর থেকে। তিনি লিখেছেন, আমি ফরজ গোসলের সময় নাকে পানি দিতে ও কুলি করতে ভুলে যাই, তারপর ফরজ নামাজ আদায় করি। আমার জানার বিষয় হল, আমাকে কি পুনরায় পূর্ণ গোসল করতে হবে এবং নামাজ পুনরায় আদায় করতে হবে?
2: শ্রোতা বন্ধু ভাই কামালউদ্দিন, আপনার প্রশ্নের বর্ণনা অনুযায়ী স্মরণ হওয়ার পর শুধু কুলি করলে ও নাকে পানি দিলেই গোসল সম্পন্ন হয়ে যাবে। নতুন করে পূর্ণ গোসল করতে হবে না। আর এক্ষেত্রে নাকে পানি না দেওয়া ও কুলি করার আগে কোনো ফরজ ওয়াজিব নামাজ আদায় করা হয়ে থাকলে তা পুনরায় পড়ে নিতে হবে।
1: এবারের প্রশ্ন করেছেন মোহাম্মদ রিজাউল করিম মনিরামপুর যশোর থেকে। তিনি লিখেছেন, আমার বাড়ি চট্টগ্রাম, মাসের এক তারিখে ভিসা সংক্রান্ত কাজে ঢাকায় আসি। আসার সময় নিয়াত ছিল কাজটা শেষ হলেই চলে যাব। ঘটনাক্রমে কাজ শেষ হতে হতে 20 দিন লেগে যায়, আর আমি ওই দিনগুলোর 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত করে আদায় করি। মোহতারামের কাছে জানার বিষয় হল, আমার এভাবে নামাজ আদায় করা কি শরীয়ত সম্মত হয়েছে?
2: ভাই মোহাম্মদ রেজাউল করিম, প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি যেহেতু ঢাকায় একত্রে 15 দিন অথবা এর বেশি অতিরিক্ত সময় অবস্থানের ইচ্ছা করেননি, বরং কাজ শেষ হলেই আপনার চলে যাওয়ার ইচ্ছা ছিল, তাই এক্ষেত্রে 20 দিন অতিবাহিত হলেও আপনি মুসাফির ছিলেন, সুতরাং কসর পড়া ঠিক হয়েছে। অর্থাৎ আপনি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলি যে 2 রাকাত আদায় করেছেন, এটা আপনার জন্য সঠিক হয়েছে।
1: ধন্যবাদ আপনাকে, আমি আবার আপনার কাছে আসব। তার আগে হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেবের কাছে আবার যাব। আমাদের এক শ্রোতা ফাইসাল কাশিয়ানি গোপালগঞ্জ থেকে তিনি লিখেছেন, আমার ভাগ্নের শরীর খুব খারাপ, ডাক্তার দেখালে বলে কোনো রোগ পাওয়া যায় না, অনেক চেষ্টা করা হয়েছে, কবিরাজ বলে জাদু করেছে, আসলে জাদু বলে কোনো কিছু আছে কিনা?
0: ভাই ফাইসাল, জাদু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, জাদু আসে, জাদু করা যায়, জাদু কাটা যায়, এ কথা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে জাদুর কথা বলেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাস শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। এই সিহর শব্দের অর্থ জাদু। অতএব কোরআনে করিমের সূরা বাকারার 102 নম্বর আয়াত দ্বারা পরিষ্কার প্রমাণিত যে জাদু আসে এবং জাদু করা যায় এবং জাদু কাটাও যায়। এর জন্য আর একটা প্রমাণ হল যে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার এক ইহুদি লবীদ ইবনে আসম, সে জাদু করেছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য অসুস্থ হয়ে পড়েছিলেন। কখনো এরকম হতো যে কোনো জিনিস করেছেন অথচ বলতেন করিনি, কোনো জিনিস করেননি অথচ বলতেন যে করেছি, এরকম হতো। তো এই জিনিসটা আপনার আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদের মাধ্যমে কোথায় জাদু করা হয়েছে, কিভাবে জাদু করা হয়েছে এবং এই জাদু কিভাবে শেষ হবে, তার জন্য আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুআওয়াজাতাইন অর্থাৎ সূরায়ে নাস এবং সূরায়ে ফালাক নাজিল করেন, এবং এই সূরায়ে নাস ফালাকের 11 আয়াত দ্বারায় তার জাদুকে কেটে দেওয়া হয় এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে ওঠেন। অতএব জাদু প্রমাণিত এবং এ কথা বিশ্বাস করতে হবে, নাইলে কোরআনে করিমের আয়াত এবং হাদিস অবিশ্বাস করা হবে।
1: আপনার কথার সঙ্গে একটু সংযুক্ত করতে চাই যে বিষয়টি কোরআন হাদিস সম্মত, তবে বর্তমান সমাজে কিছু ধোকাবাজ এ জাতীয় কাজ করে থাকেন এবং এ জাতীয় কাজের ব্যাপারে দায়িত্ব গ্রহণ করে থাকেন। নিশ্চয় আমরা আমলওয়ালা কোরআন হাদিস যারা জানেন এবং
0: এই বিষয়টা আসলে যে খালি এরা তা না, আমরা আমাদের দেশের ডাক্তারদেরকেও দেখি, সব বিষয়ে ধোকাবাজ আছে, সব বিষয়ে আপনার ভালো আছে মন্দ আছে। অতএব আপনি বিপদগ্রস্ত হলে একেবারে পাগলের মতো দৌড়াবেন না, দেখে শুনে সুন্দর
1: ভালো হয় অভিজ্ঞ উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে তারপরে
0: আপনার সামনে বাড়বেন।
1: জি, এবার প্রশ্ন করেছেন মোহাম্মদ ইব্রাহিম রামপাল বাগেরহাট থেকে। তিনি লিখেছেন, পান খাওয়া একটি নিশা, শুনেছি নিশা করা হারাম, আসলে বিষয়টা বিস্তারিত জানতে চাই।
0: ভাই ইব্রাহিম, পান বিড়ি এগুলো একটা নেশা, এই যে কথা বললেন, আসলে এখানে শব্দ দুইটা, একটা হলো আপনার নেশা আর একটা হলো অভ্যাস, যেটাকে আরবিতে আদাত বলে। তা আমরা আমাদের কথায় অনেক সময় আদাত বা অভ্যাসকে নেশা বলে দিই, যে আমার পানের নেশা আছে, আমার বিড়ির নেশা আছে, এটা বলি যে আমার সকালবেলা হাঁটার নেশা আছে,
1: ব্যবহৃত শব্দ,
0: এটা ব্যবহৃত শব্দ। কিন্তু আসলে নেশা এবং অভ্যাস এক জিনিস না। নেশা বলা হয় হাদিসে যেটাকে সকর বলা হয়েছে শব্দ, এবং হাদিস বলা হয়েছে কুল্লু মুস্কিরিন হারামুন, শকর কাকে বলে এবং নেশা কাকে বলে? নেশা হলো যেই জিনিস ব্যবহার করার দ্বারাই মানুষের আকল সাময়িকভাবে ঢাকা পড়ে যায়
1: এবং হারিয়ে যায়,
0: হ্যাঁ, অল্প সময়ের জন্য, এবং সে নির্বোধ মানুষের মতো, পাগলের মতো কথা বলতে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলতে থাকে। এক পাগলের কথা শুনেছি, মদ খেয়ে আসছে, তো আপনার সামনে ভালো একটা বিল্ডিং দেখছে, তো বলছে এই বিল্ডিংটা আমি বাড়ি নিয়ে যাবো, এই জন্য সে বিল্ডিংয়ে ঘাড় বাঁধায় ঠেলা শুরু করছে। বাস, তো এরকম পাগলামতি যদি করে সাময়িকভাবে, তাহলে বোঝা যাবে সেটা নেশা। এছাড়া আর যা আছে সেগুলো নেশা নয়। অতএব আপনি বলবেন যে পান খাওয়া নেশা, বিড়ি খাওয়া নেশা, এটা নেশা নয়, এটা অভ্যাস, এটা আপনার ওইরকম হারাম নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি যে বলেছেন কুল্লু মুস্কিরিন হারামুন, কুল্লু মুস্কিরিন হারামুন, যে এটা এর প্রত্যেকটি ফোটাই হারাম, এক ফোটাও হারাম, আবার বেশিও হারাম। আর আপনি যেটার কথা বলতেছেন যে পান, এটা তার ভিতরে পান নিশ্চয়ই হারাম নয়, শুধু পান যদি হয় তার অনেক গুণাগুণ আছে এবং সেটা উপকারী জিনিস। শুধু সুবরি যদি হয়, আমি আমার কথা বলতেছি ব্যক্তিগত, আমি ডাক্তার দেখাইলাম, আমাকে ডাক্তার বলল যে আপনি কাঁচা সুবরি খাবেন ব্রেনের জন্য, তাহলে এটা উপকৃত। এখন এর ভিতরে কিছু একটা জিনিস আছে যেগুলো উপকার আসে না, জর্দা। তা এটা জর্দা যদি কাউকে আপনার পরিমাণ মতো খাওয়াই দেওয়া হয়, তাহলে সে পাগল হবে না, বমি করবে, আপনার অসুস্থ হয়ে পড়বে, কিন্তু পাগল হবে না। অতএব এটা মুস্কের নয়, এটা কি নেশাজাত দ্রব্য নয়, হ্যাঁ, বাকি এর দ্বারা স্বাস্থ্যের ক্ষতি হয়। সেই জন্য ক্ষতি হয় বলে ফোকাহায়ে কেরাম সেটা মাশাআল্লাহ আলাদা দিবেন যে কতটুক হইলে কতটুক ক্ষতি হয়, কতটুক ক্ষতি হইলে সেটা মকরু হয়, কতটুক ক্ষতি হইলে সেটা হারাম হয়, কার জন্য মকরু কার জন্য হারাম, তার ফতো আলাদা হবে, কিন্তু এটা নেশাজাত দ্রব্য নয়। অতএব আপনি সেই দিকে খেয়াল করে সামনে চলবেন ইনশাআল্লাহ।
1: মোহাম্মদ হাবিবুল্লাহ যশোর সদর যশোর থেকে লিখেছেন, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় এবং কোন দোয়া কবুল হয় না, এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
0: ভাই হাবিবুল্লাহ, দোয়ার অনেক ফজিলত রয়েছে। নবী আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, আদ দোয়া হুয়াল ইবাদা, অর্থাৎ দোয়াই ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আদ দোয়া মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ বা মূল। দোয়া কবুলের জন্য অনেক সময় রয়েছে, অনেক স্থান রয়েছে, এজন্য যে সমস্ত সময় রয়েছে সেই সমস্ত সময় আপনি কায়মানুবাক্যে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তারপরে দোয়া করবেন। যে সমস্ত জায়গা রয়েছে দোয়া কবুল হওয়ার, সেই সমস্ত জায়গায় আপনি দোয়া করবেন আল্লাহর কাছে কায়ম অনুবাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে। তবে দোয়া ব্যাপারে আমি আপনাকে যে পরামর্শটা দিই এবং যে বিষয়টা জানাই, উম্মতের যে দোয়া হয় এই দোয়া মোট একটা দোয়া কবুল হয় না। এক জায়গা আছে পরিষ্কার গুনাহের দোয়া কবুল হয় না, আর এক জায়গা আছে গুনাহ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া কবুল হয় না। অর্থাৎ ওটাই একই কথা যে গুনার দোয়া করলে দোয়া কবুল হয় না। তাই ছাড়া বান্দার যত দোয়া আছে সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু কবুল করার সিস্টেম যা পাওয়া যায় তাতে চার সিস্টেম। এক সিস্টেম হলো যে বান্দা যখনই দোয়া করে সাথে সাথে সেটা কবুল হয়, বিত্তাজিল। আর হলো বান্দা দোয়া করছে একটু দেরিতে কবুল হয়। আর হলো যে দোয়া করলো কিন্তু বান্দার ওই দোয়া কবুল হলো না, বান্দার পরে কোনো মুসিবত আসতেছিল, সেই মুসিবত তার থেকে তাকে হাঁটাই দেওয়া হলো, এটা বান্দা বুঝতে পারে না, কিন্তু মুসিবত আল্লাহ জানেন যে এর জন্য এই দোয়া যা চেয়েছে এর থেকে মুসিবতের থেকে বাঁচাই দেওয়া একে বড় দরকার, এই জন্য তাকে মুসিবতের থেকে বাঁচাই দেওয়া হয়। আর একটা হলো এর তিনটার কোনোটাই হবে না, তাড়াতাড়িও কবুল হবে না, দেরিতেও কবুল হবে না, মুসিবত হটাই দেওয়া হবে না, বরঞ্চ এই দোয়া কবুল করে তার সবকে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে দেখাবেন। বান্দা নিজের আমলনামায় অনেক সব দেখার পরে তারপরে বলবে যে আল্লাহ এই সবগুলো আমার নয়, তখন আল্লাহ বলবেন যে না বান্দা তোমারই, কারণ তুমি যে অনেক দোয়া করেছিলে যে এই দোয়াগুলো আমি তোমার কোনো অবস্থাতেই তুমি মনে করছো কবুল করিনি, আমি ওইগুলো কবুল করে তারপর তোমার আমলনামায় সব হিসেবে দিয়ে দিয়েছি। তখন বান্দা বলবে হায় হায়, আমার যদি কোনো দোয়া দুনিয়ায় কবুল না হইতো তাহলে অনেক ভালো হইতো। এই জন্য ভাই সুন্দর লম্বা লম্বা দোয়া করবেন, দোয়া কবুলের সময় দেখবেন, যেমন দোয়া কবুলের সময়ের মধ্যে আজান ও ইকামতের মধ্যে, ফরজ নামাজের পরে, জুমার দিন আসরের নামাজের পরে, এই সমস্ত সময় দোয়া কবুলের সময়, এই সমস্ত সময় খেয়াল রেখে আমরা দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ আপনাকে। আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি হযরত মাওলানা মুফতি ফখরুল হাসান কাসিমি সাহেবের কাছে আরেকটু যেতে চাই। আমাদের এক শ্রোতা বন্ধু মোহাম্মদ আক্তার হোসেন নিজখামার খুলনা থেকে তিনি লিখেছেন, প্রতি শনিবার ও মঙ্গলবার আমাদের বাজারে সাপ্তাহিক হাট বসে, তাই এ দিনগুলোতে অন্যান্য পণ্যের মতো আশপাশের গ্রাম থেকে মানুষ মুরগি নিয়ে এসে বাজারে বিক্রি করে, কিন্তু বাজারে যারা মুরগি ব্যাপারী আসে তারা কখনো কখনো গ্রামের রাস্তাগুলো দিয়ে কিছুটা অগ্রসর হয়ে যারা মুরগি নিয়ে আসে তাদের থেকে মুরগি ক্রয় করে নেয়, কিছুদিন আগে শুনলাম যে এভাবে বাজারের বাইরে এসে পণ্য খরিদ করা নাকি বৈধ নয়, হাদিসে তা থেকে নিষেধ করা হয়েছে। তাই হুজুরের কাছে বিষয়টি সঠিক সমাধান চাই, বিশেষত যদি ব্যাপারীরা এমন করার পরও বাজারে পর্যাপ্ত মুরগি থাকে তাহলে কি এ কাজ করা অন্যায় হবে?
2: শ্রোতা বন্ধু ভাই আক্তার হোসেন, বাজারে বিক্রির জন্য আগত লোকেরা বাজারে পৌঁছার পূর্বেই প্রতিমধ্যে বাজারের ব্যবসায়ীদের জন্য তাদের পণ্য খরিদ করে নেওয়াকে হাদিস শরীফে তালাক্কির রুকবান, তালাক্কিল বয়ু, তালাক্কিল সালা, তালাক্কিল জালাব এই পরিভাষা অভিহিত করা হয়েছে। ইসলামী বাজার ব্যবস্থা থাকলে পাইকারদের এগুলো কাজ থেকে বাধা দেওয়া হতো, কেননা এটি হাদিসের নিষিদ্ধ কাজ এবং এর দ্বারা সাধারণ ভোক্তাগণ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তবে কোনো পাইকার এভাবে মুরগি কিনে একত্র করলে তার থেকে প্রয়োজনে মুরগি কেনা যাবে, এটি নাজায়েজ হবে না।
1: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের পাঠানো চিঠিপত্রের উত্তর নিয়ে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যে কোনো প্রশ্ন এবং অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত জানিয়ে আমাদের কাছে আপনারা চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা প্রযোজক ইসলাম ও জীবন, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা। আমি আবারও বলছি, প্রযোজক ইসলাম ও জীবন, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা।
3: এতক্ষণ মাসালা মাসেল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনলেন। উপস্থাপনা করলেন মুফতি আব্দুল কুদ্দুস, সম্পাদনা মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা।
4: ইসলামের ওই বাগিচাতে ফুটল দুটি ফুল, ইসলামের ওই বাগিচাতে

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা বাংলাদেশ বেতার খবর পড়ছি মোহাম্মদ কাউসার শেখ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিন বাহিনীর পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সন্ধ্যায় দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। এদিকে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আজ জাতীয় সংসদ সচিবালয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর হিজিলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। আজ তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় প্রধানমন্ত্রী ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রিসভার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আজ দুপুরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে গতরাতে সরকারের নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী দপ্তর বণ্টন এবং এক মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীদের মধ্যে ড আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এম রাশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আফরোজা খানমের দপ্তর পুনর্বণ্টন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। কলেরা প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হচ্ছে। আজ থেকে 21শে সেপ্টেম্বর টিকার প্রথম ডোজ এবং 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক 75টি দেশের আবেদনকারীদের অভিবাসন ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখায় ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস তার এই রায়ে বলেন, অভিবাসন ভিসা নীতি সুস্পষ্টভাবে বেআইনি এবং পররাষ্ট্রমন্ত্রী তার আইনি কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছে। জানুয়ারি মাসে চালু হওয়া এই ভিসা নীতিতে বাংলাদেশ, পাকিস্তান, কলম্বিয়া এবং কয়েকটি আফ্রিকান ও ক্যারিবীয় অঞ্চলের দেশ ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় আজ থেকে কানাডার বেশ কিছু পণ্যের উপর নতুন করে 50% মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিং যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে আজ বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া 8 উইকেটে 165 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম টেস্টের প্রথমবারের মতো 6 উইকেট শিকার করে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে 64 রান সংগ্রহ করে। সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান ডালিতে এবার রয়েছে ছায়াছবির গান। প্রথমে শুনবেন স্বজন ছায়াছবি থেকে শিল্পী কুমার শানু ও অলকা ইয়াগনিকের কণ্ঠে আমার মন এত পাগল যে এই গানটি।

এবার শুনবেন কুলি ছায়াছবি থেকে শিল্পী এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভিনের কণ্ঠে যার ভালো লাগে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবার শোনাচ্ছি কে অপরাধী ছায়াছবি থেকে শিল্পী মণিকিশোরের কণ্ঠে এই গানটি।

এবার শুনবেন স্বামী কেন আসামি এই ছায়াছবিতে কে শিল্পী কুমার শানু ও অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে বাতাসটা এসে বলে গেল এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবার শুনবেন মগের মল্লুক ছায়াছবি থেকে শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে আমার মনের ডায়েরিতে এই গানটি।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইল।

0: এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10 থেকে 15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
0: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
1: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
0: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
0: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
0: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়, কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন, আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ইচ্ছা। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল, হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

ছায়াছবির গানের সবশেষ গানটি শোনাচ্ছি বুক ভরা ভালোবাসা ছায়াছবি থেকে, শিল্পী অনুরাধা পাড়োয়াল ও কুমার শানুর কণ্ঠে।

নাতি রাসুল শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কুরআন সূরা ফুরকান আয়াত 63। মানুষের সঙ্গে অপকর্ষসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন সূরা লোকমান আয়াত 18-19। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান ও দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। তিরমিজি। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। ইবনে মাজাহ, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: The preventive oral cholera vaccination campaign began in the country today to prevent cholera. It will continue till 21st September. The first dose will be administered this time. Later, the second dose will be given from 26th September. Vaccination is being provided in 14 high-risk upazilas across the country. All citizens aged 1 year and above, except pregnant women, will receive the oral vaccine free of charge. A U.S. federal judge has struck down the Trump administration's policy suspending immigrant visa issuance to applicants from 75 countries. Judge Jeanette Vargas of the Southern District of New York ruled that the policy was patently unlawful, saying Secretary of State Marco Rubio exceeded his legal authority. The policy introduced in January affected countries including Bangladesh, Pakistan, Brazil, Colombia, and several African and Caribbean nations. A fresh wave of 50% U.S. tariff on a wide array of Canadian goods has come into effect as of midnight today after a last-minute breakdown in trade talks. Canadian Prime Minister Mark Carney suspended negotiations, saying proposed U.S. terms were unfair and uneconomic. He also announced plans for reciprocal tariffs on American goods dollars for dollars. Cricket and host Australia were 165 for 8 in their first innings against Bangladesh as stumps on the first day of the second test in Mackay today. Australia are leading by 101 runs. Earlier batting first, Bangladesh scored 64 runs, losing all wickets in their first innings. Bangladesh are leading the series 1-0. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum, Bangladesh Betar. Banijik Shangbad porchi Sayyida Jamila Akhtar. Ortho Uporikalpona Montri Amir Khosru Mahmud চৌধুরী বলেছেন দেশের অর্থনীতির উন্নয়নের জন্য এনার্জি সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার প্রত্যেকটি এনার্জি সেক্টরে 3 মাসের রিজার্ভ নিশ্চিতে কাজ করছে তিনি আজ রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত 2026 অর্থবছরের দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সরকার স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে গ্যাসের সংকট মোকাবিলায় এফএসআরইউ নিয়ে আলোচনা হয়েছে চীনের ইউনান প্রদেশের উদ্যোক্তাদের বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানিয়েছে কুনমিংস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও চীনের বাজারের মধ্যে সংযোগকারী কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরা হয়েছে আজ কুনমিংয়ে অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য পরিবেশ উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন কনসুলেট অনুষ্ঠানে কুনমিংস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের প্রথম সচিব রিদওয়ানুর রহমান বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশ শীর্ষক উপস্থাপনা করেন তিনি বলেন বিদেশি বিনিয়োগকারীদের শতভাগ মালিকানা মূলধন ও মুনাফা প্রত্যাবাসনের সুযোগ ও চীন সহ 34টি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি একটি স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করেছে স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 5,482 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,46,110 টাকা এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 5,249 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,35,029 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 4,490 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,01,845 টাকা আজ সকাল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইতে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে এর ফলে সূচক বাজার মূলধন এবং লেনদেন কমেছে গত সপ্তাহ জুড়ে ডিএসইতে 384টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে 52টির কমেছে 314টির এবং অপরিবর্তিত ছিল 18টির এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে কমেছে 97 পয়েন্ট সপ্তাহের শেষ কর্মদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 7,03,812 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কর্মদিবসে ছিল 7,07,615 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে 3,803 কোটি টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণুপরমাণু। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিজ্ঞান কখনো স্থির থাকে না। প্রতিটি নতুন দিন নিয়ে আসে কোন নতুন আবিষ্কার, কোন নতুন প্রযুক্তি, কিংবা মানুষের জীবনকে আরো সহজ করে তোলা নতুন কোন উদ্ভাবন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিও বদলাচ্ছে তার রূপ। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় সাক্ষী আমাদের হাতের ছোট্ট একটি যন্ত্র, স্মার্টফোন। একসময় মোবাইল ফোনের কাজ ছিল শুধুই কথা বলা, আজ সেই ছোট্ট ডিভাইসটি হয়ে উঠেছে আমাদের ক্যামেরা, মানচিত্র, পাঠশালা, ব্যাংক, অফিস, বিনোদনের মাধ্যম, এমনকি জরুরি প্রয়োজনেও এক নীরব সহকারী। প্রযুক্তির এই দ্রুত অগ্রগতি আমাদের জীবনকে যেমন গতিশীল করেছে, তেমনি তৈরি করেছে নতুন সম্ভাবনার অসংখ্য দুয়ার। বিজ্ঞান ও প্রযুক্তির নানা তথ্য, নতুন উদ্ভাবন, গবেষণা এবং সমকালীন বিষয় নিয়ে সাজানো আমাদের নিয়মিত আয়োজন অণু ও পরমাণুতে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও আমন্ত্রণ। অনুষ্ঠান সঞ্চালনে আপনাদের সাথে আছি আমি, ফারহানা ত্রিনা। আজকের পর্বে থাকছে স্মার্টফোন ও গ্যাজেটের প্রযুক্তি নিয়ে একটি তথ্য সমৃদ্ধ কথিকা, আপনাদের জন্য একটি ছোট্ট বিজ্ঞান কুইজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি জগতের সাম্প্রতিক কিছু সংবাদ। শুরুতেই রেখে দিচ্ছি আজকের প্রশ্ন, বলুন তো স্মার্টফোনে ব্যবহৃত জিপিএস, এটির পূর্ণ রূপ কি? উত্তরটি জানিয়ে দেব অনুষ্ঠানের শেষে। চলুন এবার শুরু করা যাক আজকের এই আয়োজন। শ্রোতা বন্ধুরা, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে স্মার্টফোন ও বিভিন্ন গ্যাজেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা, স্বাস্থ্য পর্যবেক্ষণকারী স্মার্ট ওয়াচ, তাৎক্ষণিক ভাষা অনুবাদ, দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা কিংবা স্মার্ট হোম প্রযুক্তি, এসবই আমাদের জীবনকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করে তুলছে। তবে নতুন প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি এর সচেতন ব্যবহারও সমান গুরুত্বপূর্ণ। প্রযুক্তিকে যত বেশি জানব, তত বেশি দক্ষতার সঙ্গে আমরা এর সুফল কাজে লাগাতে পারব। এ বিষয়ে এবার শুনবেন একটি তথ্যবহুল কথিকা, স্মার্টফোন ও গ্যাজেটের নতুন প্রযুক্তি বিষয়ক কথিকাটি গবেষণা ও গ্রন্থনা করেছেন মুসাম্মদ মমিতা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ইডেন মহিলা কলেজ। পাঠ করবেন মাওয়া বিনতে মাহমুদ। চলুন শুনে নেওয়া যাক কথিকাটি।
3: স্মার্টফোন ও গ্যাজেটের নতুন প্রযুক্তি। স্মার্টফোনে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর প্রয়োগ এক নতুন ও অভিনব যুগের সূচনা করেছে। মোবাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং নতুন চিপসেটগুলো সরাসরি ডিভাইসের ভেতরে দ্রুত কাজ করার জন্য তৈরি হয়েছে। এগুলোর বিশেষ এনপিইউ চিপ ইন্টারনেটের সাহায্য ছাড়াই ছবি তৈরি, ভাষা অনুবাদ ও স্মার্ট কমান্ড দ্রুত সম্পন্ন করতে পারে। এসব প্রযুক্তির প্রয়োগে স্মার্টফোনগুলো আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ও শক্তি সাশ্রয়ী হয়েছে। আধুনিক স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শক্তিশালী নতুন চিপসেট মোবাইল প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন সাধন করেছে। স্ন্যাপড্রাগন 8 এলিট, ডায়মন্ড সিটি এবং গুগলের জেমিনি ন্যানো সমর্থিত প্রসেসরগুলো এখন ক্লাউডের উপর অতিরিক্ত নির্ভর না করে ডিভাইসের মধ্যেই দ্রুত ও নিরাপদ ডেটা প্রসেসিং নিশ্চিত করছে। নতুন চিপসেটের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এনপিইউ বা নিউরাল প্রসেসিং ইউনিট। এটি এআই মডেল ও জটিল হিসাব নিকাশ তুলনামূলকভাবে কম শক্তি ব্যবহার করে সম্পন্ন করতে পারে। উন্নত ন্যানোমিটার প্রযুক্তির কারণে চিপগুলো অত্যন্ত শক্তিশালী হওয়ার পাশাপাশি ব্যাটারি সাশ্রয়ীও হচ্ছে। বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েল টাইম এআই প্রসেসিং এর জন্য বিশেষ সফটওয়্যার ও হার্ডওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করেছে। মোবাইল এআই এর ব্যবহার ক্রমেই জনপ্রিয় হচ্ছে, যেমন ম্যাজিক এডিটর, অবজেক্ট ইরেজার এবং নাইটোগ্রাফিয়ার মাধ্যমে ছবি ও ভিডিও আরও উন্নতভাবে সম্পাদনা করা যায়। স্মার্ট সার্চ ও রিয়েল টাইম ভাষা অনুবাদের সুবিধা পাওয়া যাচ্ছে। জেমিনিয়ের মতো এআই স্বয়ংক্রিয়ভাবে মেসেজের টোন ঠিক করতে এবং কলের সারাংশ তৈরি করতে পারে। জেমিনি ইন্টেলিজেন্স একটি শক্তিশালী এআই ব্যবস্থা। এআই প্রযুক্তি এখন স্মার্টফোনের বিভিন্ন অ্যাপের ভেতরে প্রবেশ করে ব্যবহারকারীর জটিল কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম হচ্ছে। প্রাথমিকভাবে এই প্রযুক্তি শুধু নির্দিষ্ট কিছু ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করা যাবে। গুগল জানিয়েছে, এটি কেবল কোনো সাধারণ নাম পরিবর্তন বা রিব্র্যান্ড নয়, বরং অ্যান্ড্রয়েড ওএস এর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ এআই আপগ্রেডেশন। 2026 সালে স্মার্টফোন ও গেজেটের নতুন প্রযুক্তি। 2026 সালে স্মার্টফোন ও গেজেটের প্রযুক্তি দ্রুত এআই কেন্দ্রিক, ফোল্ডেবল এবং স্যাটেলাইট কানেক্টেড প্রযুক্তির দিকে এগোচ্ছে। বর্তমানে বিশ্ববাজারে দেখা যাচ্ছে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি হল এআই স্মার্টফোন। স্মার্টফোনের মধ্যেই এআই ব্যবহার করে ছবি সম্পাদনা, অনুবাদ, কলের সারাংশ তৈরি এবং বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যাচ্ছে। এআই এজেন্টিক স্মার্টফোন। স্মার্টফোনে এআই এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে এআই ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করার দিকে এগোচ্ছে। ফোল্ডেবল ও ট্রাইফোল্ড স্মার্টফোন। আরও পাতলা এবং দুই বা তিনবার ভাঁজ করা যায় এমন স্মার্টফোন নতুন ফর্ম ফ্যাক্টর হিসেবে এগিয়ে যাচ্ছে। ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং। ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ভিত্তিক ইকোসিস্টেম জনপ্রিয় হচ্ছে। স্যাটেলাইট কানেক্টিভিটি। মোবাইল নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানো এবং যোগাযোগের সুবিধা পাওয়া যাচ্ছে। অ্যাডভান্সড ক্যামেরা ও জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই এর মাধ্যমে ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ সরানো, ছবি তৈরি বা পরিবর্তন করা, পোর্ট্রেট তৈরি এবং ভিডিও এডিটিং করা যাচ্ছে। আলট্রাফাস্ট প্রসেসর ও এনপিইউ। স্ন্যাপড্র্যাগন, অ্যাপল সিলিকন, গুগল টেন্সর ইত্যাদি চিপের সিপিইউ ও এনপিইউ এর পাশাপাশি ডেডিকেটেড এআই প্রসেসিং ক্ষমতা আরও শক্তিশালী হচ্ছে। এআই পাওয়ার ট্রান্সলেশন। ফোন ও এয়ারবাডের মাধ্যমে বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে রিয়েল টাইম অনুবাদ সুবিধা পাওয়া যাচ্ছে। অ্যাডভান্সড ব্যাটারি ও দ্রুত চার্জিং। দ্রুত চার্জিং এর পাশাপাশি উন্নত ব্যাটারি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাটারির কার্যক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। এআই স্মার্ট গ্লাস। এআই সমৃদ্ধ স্মার্ট গ্লাসের ব্যবহার ও উন্নয়ন দ্রুত বাড়ছে। স্মার্ট রিং। স্মার্ট ওয়াচের পাশাপাশি স্বাস্থ্য ও ফিটনেস সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য স্মার্ট রিং এর ব্যবহারও জনপ্রিয় হচ্ছে। সহজভাবে বলা যায়, স্মার্টফোন এখন শুধু ফোন হিসেবেই সীমাবদ্ধ থাকছে না, এটি ধীরে ধীরে এআই অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরা, কম্পিউটার, যোগাযোগ প্রযুক্তি ও স্বাস্থ্য সম্পর্কিত প্রযুক্তির সমন্বিত একটি প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।
2: আপনারা শুনছিলেন স্মার্টফোন ও গ্যাজেটের নতুন প্রযুক্তি বিষয়ক কথিকা। প্রযুক্তির প্রতিটি নতুন উদ্ভাবন আমাদের জীবনকে আরও সংযুক্ত করেছে, তবে স্মার্ট ডিভাইস ব্যবহারের পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, সঠিক ব্যবহার এবং ডিজিটাল সচেতনতার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এবার আবার মনে করিয়ে দিই আজকের প্রশ্নটি। স্মার্টফোনে ব্যবহৃত জিপিএস, এটির পূর্ণ রূপ কি? অবশ্যই উত্তর জানিয়ে দেব অনুষ্ঠানের একেবারে শেষে। শ্রোতা বন্ধুরা, বিজ্ঞান প্রতিনিয়ত নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। চিকিৎসা, কৃষি, মহাকাশ গবেষণা, তথ্য প্রযুক্তি কিংবা পরিবেশ সংরক্ষণ, প্রতিটি ক্ষেত্রেই প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন সাফল্যের গল্প। বিশ্বের বিভিন্ন প্রান্তে গবেষকরা নিরলসভাবে কাজ করে চলেছেন এমন সব প্রযুক্তি নিয়ে যা ভবিষ্যতে পৃথিবীকে আরও নিরাপদ, উন্নত এবং টেকসই করে তুলবে। এসব খবর আমাদের শুধু তথ্যই দেয় না, বরং ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হতেও শেখায়। এবারের পর্বে থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খবরাখবর। সংকলন, সম্পাদনা ও পাঠে আছেন আতিকুর রহমান আতিক। চলুন জেনে নেওয়া যাক সাম্প্রতিক বিজ্ঞান সংবাদ।
4: বিজ্ঞান ও প্রযুক্তি দুনিয়ায় প্রতিদিনই ঘটছে নতুন নতুন পরিবর্তন। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মহাকাশ গবেষণা, কোয়ান্টাম প্রযুক্তি থেকে চিকিৎসা বিজ্ঞান, প্রযুক্তির অগ্রযাত্রা বদলে দিচ্ছে মানুষের ভবিষ্যৎ। আর এসব নিয়েই আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি বার্তা। ক্যান্সার চিকিৎসায় এমআরএনএ প্রযুক্তি নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট ধরনের এমআরএনএ থেরাপি ত্বকের ক্যান্সার ফিরে আসার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। গবেষকদের মতে, এটি ভবিষ্যতে রোগীর শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার নতুন পথ তৈরি করতে পারে। তবে এটি এখনও গবেষণা ও চিকিৎসা উন্নয়নের পর্যায়ে রয়েছে এবং ব্যাপক ব্যবহারের আগে আরও পরীক্ষার প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রকৃতিতে আগে পাওয়া যায়নি এমন ভাইরাসের জিনোম ডিজাইন করে তা পরীক্ষাগারে তৈরি করেছেন গবেষকরা। গবেষণাটি চিকিৎসা বিজ্ঞানে নতুন ধরনের থেরাপি ও ওষুধ তৈরির সম্ভাবনা তৈরি করলেও একই সঙ্গে তৈরি হয়েছে বায়োসিকিউরিটি নিয়ে উদ্বেগ। গবেষকদের মতে এই প্রযুক্তি একদিকে যেমন নতুন রোগের চিকিৎসা আবিষ্কারের সহায়তা করতে পারে, অন্যদিকে এর অপব্যবহার ঠেকাতে প্রয়োজন শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং নৈতিক নীতিমালা। কোয়ান্টাম কম্পিউটারের জন্য জটিল প্রোগ্রাম তৈরি করতে এখন গবেষকদের সহায়তা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। নেচারে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্বয়ংক্রিয় এআই এজেন্ট কোয়ান্টাম কম্পিউটিংয়ের কোড লিখতে এবং তা কার্যকর করতে সক্ষম হয়েছে, তবে পুরো প্রক্রিয়াটি এখনও মানুষের তত্ত্বাবধানের উপর নির্ভরশীল। গবেষকদের মতে, ভবিষ্যতে এআই ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের সমন্বয় নতুন ধরনের বৈজ্ঞানিক গবেষণা ও জটিল সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখতে পারে। আগামী 30 আগস্ট নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠানোর কথা রয়েছে। টেলিস্কোপটি মহাবিশ্বের বিশাল অংশের গভীর ও বিস্তৃত পর্যবেক্ষণ করবে, বিশেষ করে ডার্ক এনার্জি, এক্সপ্ল্যানেট এবং মহাবিশ্বের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে এই মিশন। নাসার তথ্য অনুযায়ী রোমান স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণের জন্য নির্ধারিত সময় 30 আগস্ট, স্থানীয় সময় সকাল 7:26।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনে আমরা জানলাম স্মার্টফোন ও আধুনিক গ্যাজেটের নতুন প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। প্রযুক্তি মানুষের সময় বাঁচায়, কাজকে সহজ করে এবং পৃথিবীকে আরও কাছাকাছি নিয়ে আসে। তবে প্রযুক্তির প্রকৃত শক্তি তখনই প্রকাশ পায় যখন তা জ্ঞান, মানবিকতা এবং দায়িত্ববোধের সঙ্গে ব্যবহার করা হয়। আজকের সমাপনীতে থাকছে আরেকটি মজার বৈজ্ঞানিক তথ্য। আপনি কি জানেন, একটি আধুনিক স্মার্টফোনের প্রসেসিং ক্ষমতা 1969 সালে মানুষকে চাঁদে পৌঁছে দেওয়া অ্যাপোলো 11 অভিযানে ব্যবহৃত কম্পিউটারের তুলনায় বহু গুণ বেশি। প্রযুক্তির এই অবিশ্বাস্য অগ্রগতি প্রমাণ করে মানুষের উদ্ভাবনী শক্তির কোনো সীমা নেই। আর অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্নটি রেখেছিলাম তার উত্তর হল GPS। এটির পূর্ণরূপ হল গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি উপগ্রহ ভিত্তিক একটি নেভিগেশন ব্যবস্থা যার সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায়। এই ছিল আজকের অণু ও পরমাণুতে। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা ত্রিনা, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম এবং প্রযোজনায় ছিলেন ঈশ্বর চামিন। সকলকে আন্তরিক ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোন পর্বে, নতুন কোন আবিষ্কার, নতুন কোন প্রযুক্তি আর নতুন কোন জ্ঞান ভুবনের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন, সচেতন থাকুন এবং বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে তুলুন আগামীর সুন্দর পৃথিবী।
5: এতক্ষণ শুনলেন বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণু পরমাণু। অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
6: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন খাল খননের গান। শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

শুনলেন, খাল খননের গান শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার। প্রচণ্ড গরমে বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাব ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় শরবত বা স্যালাইনের বোতল সঙ্গে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে প্রয়োজনীয় সানস্ক্রিন ও সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনি রোগের স্থায়ীভাবে ভুগছেন। রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশে তৈরি শরবত, চা বা অন্যান্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, অধিবেশনের তৃতীয় পালা থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আর অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, সেলিনা আক্তার শেলি, তাসমিয়া রহমান খান, হাসিবুল আলম এবং আমি নাসরিন রহমান। প্রকৌশল দায়িত্বে আছেন মেজবাহ চৌধুরী, সৈয়দ মোহাম্মদ সোহেল আনোয়ার, আতিকুর রহমান পলাশ, আফরোজা আক্তার, শামীম আহমেদ, মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে আছেন উম্মে হাবিবা হিমি।
1: প্রিয় শ্রোতা, আয়োজনের ডালায় এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মোহাম্মদ রাজিন সালেহ।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন শিল্পী মোহাম্মদ রাজিন সালেহের কণ্ঠে। এবারের গান এমনি করে যায় যদি দিন যাক না।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ রাজিন সালে। ডেঙ্গু বা চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর, যার বাহক এডিস মশা। এডিস মশা বাসাবাড়ির ভেতরে যেখানে সেখানে পড়ে থাকা পাত্র, পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এডিস মশা নিধনে আমাদের সকলের সচেতনতা অত্যন্ত জরুরি।
1: শুধুমাত্র পরিষ্কার পানিতে নয়, এখন ময়লা কিংবা নোংরা পানিতেও এডিস মশা ডিম পাড়ে, এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই এই ভাইরাসজনিত জ্বর থেকে মুক্তি দিতে পারে। এই ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে খুবই দ্রুত হাসপাতালে এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করতে হবে।
0: দিনে এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। থাকুন সচেতন, থাকুন নিরাপদ।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন মিরাজুল জান্নাত সোনিয়া, গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন রাজু আহমেদ।

0: দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন মিরাজুল জান্নাত সোনিয়া।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন এবং দেশ উন্নয়নে অংশ নিন। বিদেশ যেতে হলে শ্রম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন, মানব পাচারকারীদের সাথে নয়। বৈধভাবে বিদেশ যান, দেশ উন্নয়নে অংশ নিন।
3: আসার, হ্যাঁ, আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
4: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
3: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
4: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
3: আচ্ছা,
5: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
3: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
4: আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম।
3: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
5: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
4: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
3: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
5: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
4: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
5: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
3: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
5: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
4: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
5: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
3: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
5: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে। কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
4: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
5: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
3: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
5: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
4: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
5: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
6: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
7: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এবারে শুনবেন পল্লীগীতি আসিয়া আলিমের কণ্ঠে। প্রথম গানের গীতিকার এবং সুরকার কানাইলাল শীল।

শুনছেন পল্লী গীতি আসিয়া আলিমের কণ্ঠে। এবারের গানের গীতিকার এবং সুরকার কুটি মনসুর।

0: আসসালামু আলাইকুম, সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জান্নাতুল ফেরদৌসী লিজা। দ্বীপজেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল অর্থাৎ রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটটি বেছে নেওয়া হয়। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় ও খরচ দুটিই কমবে এবং নদীবেষ্টিত ভোলার মানুষের যোগাযোগে দীর্ঘদিন ধরে নৌপথের উপর নির্ভরতা কমবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন বইয়ের মন্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয়পদ্ম বৃক্ষের চারা রোপণ করেন। এর আগে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এ সময় অন্যান্যের মধ্যে তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রিসভার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আজ দুপুরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় আজ থেকে কানাডার বেশ কিছু পণ্যের উপর নতুন করে 50% মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক 75টি দেশের আবেদনকারীদের অভিবাসন ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস তার রায়ে বলেন, অভিবাসন ভিসা নীতি সুস্পষ্টভাবে বেআইনি এবং পররাষ্ট্রমন্ত্রী তার আইনি কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন। জানুয়ারি মাসে চালু হওয়া এই ভিসানীতিতে বাংলাদেশ, পাকিস্তান, কলম্বিয়া এবং কয়েকটি আফ্রিকান ও ক্যারিবীয় অঞ্চলের দেশ ক্ষতিগ্রস্ত হয়। অভিবাসী অধিকার গ্রুপ ভিসা প্রার্থী এবং পরিবারের সদস্যদের স্পন্সর প্রদানকারী মার্কিন নাগরিকরা মামলা করার পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হয়। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে আজ বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া 8 উইকেটে 165 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম টেস্টের প্রথমবারের মতো 6 উইকেট শিকার করেন। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 64 রান সংগ্রহ করে। সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নাজওয়া আব্দুর রাজাক। Prime Minister's political assistant Mohammad Rashid Khan has said if India wants friendly and neighborly relations with Bangladesh, they will have to stop border killing and push in. Relation between India and Bangladesh will be based on fairness, equality and appreciation. The diplomatic and overall relations of the two countries will depend on the basis of dignity and protection of mutual interests. He said this in response to a question of the journalists after a views exchange meeting with the doctors and nurses at the 250-bed General Hospital in Jeddah today. The political assistant said during the fascist Awami League regime, there was a rocky-tying relationship with India. India should remember that Awami League is no longer in power. Bangladesh is now led by BNP, so they need to build relations with the people of Bangladesh. Rashid Khan has also said the present Indian ambassador is a senior politician. He said that India wants to establish relations with the people of Bangladesh. This is a very commendable attitude. India has already adopted the BNP slogan Bangladesh First. Presided over by the superintendent of hospital, the meeting was attended, among other, by the civil surgeon, administrator of Jila Purishad, general secretary of Shoilokupa Upazila BNP, central leader of DAB, central secretary of press club, doctors, nurses and other officials and employees of the health department. A tree plantation program was inaugurated on the bank of the Pranshail Canal in Shatkhira town today to preserve the balance of the environment, combating the adverse effects of climate change and increasing greening. Deputy Commissioner Kausar Aziz inaugurated the program by planting a sapling of tree as chief guest. Additional Deputy Commissioner and Executive Officer of the Paurasabha, local public representatives, government officials, representatives of civil society and local elite were present at that time. 50,000 saplings of different species of tree will be planted in Shyamnagar and Ashashuni Upazilas as well as Shatkhira Paurasabha of the district under the consortium Go for Impact project with the goal of planting 25 crore trees countrywide. A progress sharing program was held at the town Sripur Sharat Chandra High School premises under Debhata Upazila in Shatkhira today to build the Sadar Union as a malnutrition free union. The program informed that the implementation of different programs will be taken at the Debhata area to make the Sadar Union free from malnutrition. Besides, different ideas were given about what can be done in the future to eliminate the malnutrition and make the union free from malnutrition. Presided over by the chairman of Sadar Union Purishad, the program was attended, among other, by former headmaster and the president of Debhata Nutrition Committee, president of Debhata Reporters Club, health inspector of Upazila Health Complex, members of the Union Purishad and local elite. The non-government organization Sushilon arranged it with the financial support of the World Vision Bangladesh. A workshop on disaster risk reduction and the participation of disabled members was held at Koira BRDB Auditorium in Khulna today. The workshop informed disabled people are at a higher risk of coastal cyclones, tidal waves and river erosion. So the workshop urged all to take necessary measures to ensure advanced disaster preparedness, rapid relocation to safe shelters and priority in emergency services. Presided over by the panel chairman of Maharajpur Union, the workshop was attended, among other, by the Upazila social service officers, fire service station officers, NGO representatives, public representatives, journalists, teachers, and representatives of civil society. A two-day training on health sector response to gender-based violence will be held at Khulna Medical College and Hospital next Monday. Director General of the Health Economics Unit of the Ministry of Health and Family Welfare, Dr. Mohammad Enamul Haq, will attend it as chief guest. Later, the Director General will visit the health activities of the Fred Hollows Foundation of Bangladesh and the Reproductive Health Services Training and Education Program, RHSTEP, NGOs in Khulna District. A mobile court has collected 10,000 taka as fine from a trader at Kulia Bazar and Burail Bill of Kuchia Mora Union under Shadur Upazela in Magura today. This fine was made in allegation for selling China Duari nets. The Upazela Nirvahi officer conducted the drives. Senior fisheries officer and members of Magura District Police were present at that time. Football and Ramanandukati Secondary School 11 defeated Bhulbaria Secondary School 11 by 1-0 in the Aftab Uddin Sriti football tournament at Abdul Ghani Secondary School ground under Shalikha Upazila in Magura today. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be wasted. And that's the end of the news, dear listeners. You are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে সুধী শ্রোতা এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি তানিয়া সুলতানা। অধিবেশন তত্ত্বাবধান করছেন মোহাম্মদ আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন মনীষা, মনীষীদের জীবন নিয়ে অনুষ্ঠান। উপস্থাপনায় অধ্যাপক আব্দুল মান্নান। আজকের বিষয় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম নিয়ে আলোচনা।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার খুলনার আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানের, যে অনুষ্ঠানে আমরা পৃথিবীর ক্ষণজন্মা বিখ্যাত মনীষাদের জীবন বৃত্তান্ত, জীবন কর্ম নিয়ে আলোচনা করে থাকি। আজকের পর্বে আলোচনা করব পৃথিবীর উষালগ্ন থেকে অদ্যাবধি কাল পরিক্রমায় বাঁকে বাঁকে বহু মহামনীষীর আগমন ঘটেছে এই ধরনেতে, যাদের পদধূলির পরশে গৌরবান্বিত হয়েছে এ বিশ্ব, যাদের ছিল না কোনো রাজসিংহাসন, ধন দৌলতের মিথ্যা অহংকার, প্রভু প্রেমে যাদের অন্তর ছিল পরিপূর্ণ, বাতিলের বিরুদ্ধে যারা আজীবন সংগ্রাম করেছেন, যাদের আত্মত্যাগের বদলায় আমরা পেয়েছি আজকের ইসলামের সুবাতাস। বহুকাল আগেই তারা এ ধরনের ত্যাগ করেছেন ঠিকই, কিন্তু আজও লক্ষ কোটি মানব হৃদয়ে তাদের স্মৃতি রয়েছে চিরমিলান, চিরভাস্বর, সেই পুণ্যময় কাফেলার আলোকবর্তিকা। আজকের আলোচ্য ব্যক্তিত্ব মুসলিম মিল্লাতের উজ্জ্বল নক্ষত্র, বাংলার গৌরব, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহি। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের আয়োজনের পুরো সময়টা জুড়ে আমরা জানব মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহির জীবন ও কর্ম নিয়ে নানা আলোচনা, তার শৈশব, যৌবন, লেখাপড়া, মুজাহাদা, লেখনী, আধ্যাত্মিকতা ও জাতির জন্য রেখে যাওয়া তার অনবদ্য সেবামূলক বহু কার্যক্রম। আজকের অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করতে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন বিশিষ্ট দুজন আলেম, মোহতারাম মুফতি মাসুম বিল্লাহ।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
4: সাথে আছেন মুফতি সৈয়দ খলিলুল্লাহ।
6: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
4: আমরা আপনাদের কাছ থেকে আজ মুজাহিদে আজম রহমতুল্লাহ আলহিকে আবার নতুন করে চিনব, নতুন প্রজন্মের কাছে তাকে উপস্থাপন করব সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে। চলুন কথা না বাড়িয়ে প্রথমেই শুরু করছি তার শৈশব এবং জন্ম থেকে। এই প্রসঙ্গে আলোচনা করার জন্য মুফতি সৈয়দ খলিলুল্লাহকে অনুরোধ করছি।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। পৃথিবীর অমোঘ নিয়ম, মানুষ আসে, মানুষ চলে যায়, কেউ কেউ জন্মায় নিঃশব্দে, জীবনের উত্তাপ ছড়াতে না ছড়াতে হারিয়ে যায় বিস্মৃতির অতলে, আবার কেউ কেউ জন্ম নেয় মহাকালের পাতায় স্বাক্ষর রাখার জন্য, ইতিহাসের আকাশে তারা হয়ে ঝলমল করে, চিরদিনের জন্য আলোকিত করে রাখে মানুষের হৃদয়, সমাজ, সভ্যতার পথচলা। সেই মহান মানুষদেরই একজন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন একাধারে যুগস্রষ্টা আলেম, ইসলামের নির্ভীক কণ্ঠস্বর, সমাজ সংস্কারক, ক্ষুরধর লেখক, শিক্ষানুরাগী সংগঠক এবং আধ্যাত্মিক রাহবার। বিংশ শতাব্দীর সূচনা লগ্নে যখন সমগ্র ভারত উপমহাদেশ ছিল ব্রিটিশ শাসন ও শোষণের করাল ছায় ঢাকা, সেই সংকটময় সময়ে এক শিশু জন্ম নেন, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন বাংলার ইসলামী জাগরণের প্রধান পুরুষ। 1302 বঙ্গাব্দে দোসরা ফাল্গুন, ইংরেজি 1896 সালের এক পবিত্র শুক্রবার সুভে সাদিকের মুহূর্তে বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার থানার অন্তর্গত গহরডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। তার পিতা মুন্সী মোহাম্মদ আবদুল্লাহ ছিলেন একাধারে ধর্মপ্রাণ, দেশপ্রেমিক ও বিদগ্ধ ব্যক্তিত্ব। মাতার নাম ছিল আমিনা খাতুন, যার হৃদয়ের কোমলতা ও সাহসিকতার মিলনই হয়তো সন্তানের চরিত্র গঠনে রেখেছিল অমূল্য প্রভাব। তার পূর্বপুরুষগণ প্রায় 3 শতাব্দী পূর্বে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব ভূমি থেকে বাংলা এসেছিলেন। তিনি নিজে ছিলেন সেই বংশধারার এক দীপ্তিমান প্রদীপ, যার আলো ছড়িয়ে পড়েছিল বাংলার প্রতিটি কোণে। তার দাদা চেরাগ আলী রহমতুল্লাহ আলাই সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে শিখ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তার বাবা মুন্সী আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনিও ব্রিটিশ বিরোধী আন্দোলনে অন্যতম যোদ্ধা ছিলেন। দুজনেই ছিলেন সৈয়দ আহমদের নেতৃত্বে যে আন্দোলন তার একজন সাহসী যোদ্ধা। একজন মহান মানুষের জীবনের ভিত্তিপ্রস্তর রচনা হয় তার শৈশবেই। মাত্র চার বছর বয়সে তার মা আমিনার কোলে বসেই ছোট্ট শামসুল হকের শিক্ষা জীবনের শুভ সূচনা ঘটে। সেই মাতৃ শিক্ষাই ছিল তার জীবনের প্রথম মাদ্রাসা। মায়ের কণ্ঠে তিনি শেখেন আলিফ বা তা, তাওহীদের কালিমা, বিভিন্ন দোয়া ও সুরা। এরপর পাঠশালায় ভর্তি হন এবং স্থানীয় মুন্সী ও মক্তবের শিক্ষকের কাছে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তার মেধা, কৌতূহল, একাগ্রতা শৈশবে সকলকে আকর্ষণ করে। পাঠশালার প্রতিটি স্তর তিনি পার হন অসাধারণ ফলাফল সহ। বরিশালের সুটিয়াকাঠি স্কুল, ভাগুটিয়া স্কুল, যশোরের বাগড়িয়া স্কুল, এইসব প্রতিষ্ঠানে তিনি সাধারণ পড়ুয়াদের মধ্যে ছিলেন।
4: তার মানে আমরা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ জীবন একটি অন্যদের তুলনায় ভিন্ন ধারায়। অন্যরা সাধারণত আরবি লেখাপড়া, কোরআন শিক্ষা, হেফজ করা দিয়েই শুরু করে থাকে, কিন্তু আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ জীবনের সূচনাটা হয়েছিল জেনারেল
6: পড়াশোনা দিয়ে। এবং তিনি পড়াশোনা করতে যে সেই শৈশবকালে মায়ের কোল ছেড়ে বিভিন্ন জায়গায় গমন করেছিলেন,
4: এবং সেটা জেনারেল মানে ইংরেজি শেখার জন্য।
6: হ্যাঁ, সেখান থেকে গোপালগঞ্জ থেকে উনি চলে যান বরিশাল সুটিয়াকাঠি স্কুল, বাগুটিয়া স্কুল, সেখান থেকে উনি যশোর বাগড়িয়া স্কুল, এ সকল প্রতিষ্ঠানে উনি
4: লেখাপড়া করেছেন এবং সুনাম অর্জন করেছেন।
6: কিন্তু জেনারেল পড়াশোনা করলেও তার অন্তরে গহিনী ছিল এক অস্ফুট আকাঙ্ক্ষা আরবি শিখার প্রতি। কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জনের এক অদম্য নেশা সবসময় তার ভিতরে কাজ করত। এরপরে তিনি চলে যান কলকাতা আলিয়া মাদ্রাসায়। কলকাতা আলিয়া মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে ভর্তি হয়ে তিনি নিজের প্রতিভার চূড়ান্ত বিকাশ ঘটান। অষ্টম শ্রেণীতে পুরো দেশে প্রথম স্থান অধিকার করে লাভ করেন স্বর্ণপদক ও শিক্ষাবৃত্তি। এমনকি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েও তার মন টেকে না। সেখান থেকে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং সেখানেও তিনি এক প্রতিভা এবং মেধার স্বাক্ষর রাখেন।
4: শ্রোতাবন্ধু, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলহি শুধু একটি নামই নয়, একটি ইতিহাস, একটি বিপ্লব, ন্যায়নিষ্ঠার মূর্ত প্রতীক, অসত্যের বিরুদ্ধে এক সাহসী সৈনিক। তাই তো জালিম আইয়ুব খান যখন তাকে নিজ দলের সমর্থক বানানোর জন্য 70 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন, তখন তিনি তেজোদ্দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, টাকা দিয়ে গরু ছাগল কেনা যায় কিন্তু শামসুল হককে কেনা যায় না। এমনইভাবে তিনি আইয়ুব সরকারের ইসলাম বিরোধী মুসলিম পারিবারিক আইনের বিরুদ্ধে মার্শাল ল ভঙ্গ করে সভা সমাবেশ করতে থাকেন। যখন তাকে বলা হলো মার্শাল ল ভঙ্গ করে আপনি কেন এসব করছেন, তখন তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, আমি তো মার্শাল ল ভঙ্গ করিনি, বরং তোমরা যেমন তোমাদের সরকারের হুকুম মেনে চলছ, আমিও আমার সরকার মহান রবের আদেশ মেনে চলছি। এর কিছুদিন পরে তাকে গ্রেফতারের আদেশ দেয়া হলে বাংলার গভর্নর আজম খান তাকে গ্রেফতার করতে অপারগতা প্রকাশ করে থাকেন। সাহসী বীর, উচ্চ আকাঙ্ক্ষী, ইসলামের আলো, ঝান্ডাবাহী আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহির জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ধাপে মানুষের মধ্যে রয়েছে অনুপ্রেরণা, সাহসিকতার এক অদম্য স্পৃহা, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য এক অদম্য সাহসী সংগ্রামী সাধকের নাম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহি। তিনি যেমন ছিলেন সাধক, যেমন ছিলেন সংগ্রামী পুরুষ, ঠিক তেমন ছিলেন লেখাপড়ায় এক অত্যুজ্জ্বল নক্ষত্র। তার লেখাপড়ার জীবনে বইয়ের প্রতি, কিতাবের প্রতি ধ্যানমগ্নতা ছিল অসম ছিল তার কিতাবের প্রতি ভালোবাসা, কিতাব মোতালায় এবং তার ধ্যানমগ্নতা, অধ্যবসায় সম্পর্কে এখন জানব মুফতি মাসুম বিল্লাহ সাহেবের কাছ থেকে।
5: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে পরিচিত সদর সাহেব, কিতাব মুতালায় এত একাগ্রতা ছিল, এ বিষয়ে আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে পেশ করি। হযরত মাওলানা হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহের অন্যতম একজন খলিফা মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহে বাংলাদেশের নোয়াখালীতে বটতলার জনাব ওয়ালা হুজুর নামে প্রসিদ্ধ ছিলেন। উলামায়ে কেরামের জগতে সারা বাংলাদেশে প্রসিদ্ধ ছিলেন। এমনকি জনাবওয়ালা হুজুর অর্থাৎ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহে দারুল উলুম দেওবন্দের সুরার সদস্য ছিলেন। ১৯২৭ সালে সুরার মিটিংয়ে গিয়েছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। মাদ্রাসায় যাওয়ার পরে জানতে পারলেন যে শামসুল হক নামে ফরিদপুরের অন্যতম মেধাবী এক ছাত্র দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করে। জনাবওয়ালা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহে বলেন, আমি সেখানকার কাজ সমাধা করে মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে যখন দেশে চলে আসব তখন একজনকে বললাম, শামসুল হক সাহেবকে ডেকে আনতে পারো, আমি তাকে একটু দেখে যেতাম। পরে আবার তাকে ডাকতে নিষেধ করে আমি নিজে গিয়েছিলাম তাকে দেখার জন্য, আলাপ করার জন্য। কিন্তু গিয়ে দরজায় উঁকি মেরে দেখলাম তিনি হাদিস শাস্ত্র নিয়ে এত গভীর মনোযোগ সহকারে কিতাব দেখছেন, মুতালা করছেন, যে আমি অবাক হয়ে গেলাম। আমি তার দরজায় প্রায় দীর্ঘ ২ ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, তার মনোযোগ সহকারে হাদিস অধ্যয়ন দেখতে লাগলাম। তিনি এমন একাগ্রতার সাথে হাদিস দেখছেন যে আমি তার দরজায় ২ ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, সেদিকে তিনি ভুলেও দৃষ্টিপাত করলেন না, বরং গভীর মগ্নতার সাথে একটানা হাদিসের মধ্যে মগ্ন থাকলেন। এই অবস্থা দেখে আমি আর তাকে ডাকতে সাহস করলাম না, কারণ এ ধ্যানে মগ্ন তাপসকে বিঘ্ন সৃষ্টি করা যায় না। তাই মাওলানা আব্দুল হাফিজ সাহেব ও মাওলানা আব্দুর রব সাহেব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব আব্দুল আজিজ সাহেবকে ট্রেনে পৌঁছে দিয়ে ফিরে আসলেন। এসে দেখেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে সে তাপস তখনও ধ্যানে মগ্ন। তারা দুজন মাওলানা শামসুল হক সাহেবের কাছে এসে তাকে বললেন, জনাব আপনি কি জানেন এখানে আপনার সাথে দেখা করতে কে এসেছিলেন? তিনি মাথা উঠিয়ে বললেন, না তো। তখন ওই দুইজন বললেন, নোয়াখালীর জনাব আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহে, যিনি জনাব ওয়ালা নামে পরিচিত, তিনি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। হযরত মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে আশ্চর্য হয়ে বললেন, আপনারা তাহলে আমাকে ডাকলেন না কেন, আমাকে বললেন না কেন? তখন তারা বললেন যে হযরত আপনাকে ডাকতে নিষেধ করেছিলেন, সেজন্য আমরা ডাকিনি। জিজ্ঞেস করলেন, হুজুর এই মুহূর্তে কোথায় আছেন? তারা বললেন যে আমরা হুজুরকে রেল স্টেশনে রেলে তুলে দিয়ে এসেছি। হযরত মাওলানা শামসুল হক সাহেব সেখান থেকে ছুটে গেলেন রেল স্টেশনে। আল্লাহর মেহরবানি, সেখানে যে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেবকে পেয়ে গেলেন এবং তার সাক্ষাৎ করলেন। এমনই ছিল হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের কিতাব পড়ার একাগ্রতা।
4: মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি জীবনের প্রতিটি ধাপে প্রতিটি ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তার লেখাপড়া, তার অধ্যাপনা, অধ্যাবসায়, তার আধ্যাত্মিক সাধনা, দিন এবং মানুষের জন্য তার অক্লান্ত পরিশ্রম, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তার সাহসী সংগ্রাম, সবই পৃথিবীর বুকে আজ অম্লান হয়ে আছে। ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি মনে করতেন, নিজেদের দিন ধর্ম নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকতে হলে বাতিল শক্তির নিকট কখনোই মাথা নত করা যাবে না। তাই তো বাতিল শক্তি যখনই মাথা চাড়া দিয়ে উঠত তখনই তিনি বাতিলের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতেন। আমরাও সেই শিক্ষা অর্জন করতে পারি, কোরআন এবং সুন্নার বিরুদ্ধে যখনই যে দাঁড়াবে আমরাও ইনশাআল্লাহ তাদের পক্ষে দাঁড়াব। শ্রোতাবন্ধু, দেশপ্রেম ও কর্মজীবন, লেখালেখি ও চিন্তার জগতে তার অবদান অনস্বীকার্য। এই প্রসঙ্গে একটু বিস্তর জেনে আসব মৌলানা মুফতি খলিলুল্লাহর কাছ থেকে।
6: দেশপ্রেম ও কর্মজীবন সম্পর্কে বলতে হলে প্রথমত বলা হবে যে তিনি জেনারেল শিক্ষায় তার যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন সেটা শেষ করার পরে তিনি আরবি শিক্ষা, ইলমে ওহী তথা কোরআন হাদিসের শিক্ষা পরিপূর্ণ অর্জন করেন। এরপরে তিনি দেশপ্রেমের প্রকাশের জন্য যা কিছু করার সবগুলোই তিনি করেছিলেন। কর্মজীবনে তিনি যা কিছু করেছিলেন তার মধ্যে বিশেষ কয়েকটি বিষয়, যে উচ্চশিক্ষা শেষে তাকে হায়দরাবাদের চিফ জাস্টিস হওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এই বলে যে আমি যদি এখানেই থেকে যাই তবে আমার দেশের মানুষের কি হবে। 1928 সালে তিনি দেশে ফিরে জামিয়া ইউনিসিয়া বি বাড়িয়ার প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর শুরু হয় তার স্বপ্নের বাস্তবায়ন। প্রতিটি বাংলার প্রতিটি গ্রামে গ্রামে মক্তব, শহরে শহরে দাওরা হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠা ছিল তার একটি স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি প্রয়াস চালান। 1935 সালে বাগেরহাটের গজালিয়া মাদ্রাসা, 1936 সালে ঢাকার আশরাফুল উলুম বড়কাটার মাদ্রাসা, 1937 সালে খাদিমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা, 1950 সালে জামিয়া কোরআনিয়া লালবাগ এবং 1956 সালে ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এছাড়াও শহরের অন্যান্য বড় বড় মাদ্রাসার প্রতিষ্ঠার পিছনেও তার অবদান অনস্বীকার্য এবং অসামান্য। তার কলমও ছিল তেমনিভাবে নির্ভীক। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লেখেন ব্রিটিশ শাসনের বিষফল, খ্রিস্টান মিশনারিদের মোকাবেলায় লেখেন পাদ্রীদের গোমর ফাঁক, আল্লাহর প্রেরিত ইঞ্জিল কোথায়। বাংলা ভাষায় তার লেখা হক্কানি তাফসির 16,000 পৃষ্ঠার এক বিশাল কর্মযজ্ঞ, যা বাংলা ভাষায় অন্যতম বৃহৎ তাফসির গ্রন্থ। এছাড়াও তিনি লিখেছেন আদর্শ মুসলিম পরিবার, তওবানামা, শত্রু থেকে হুঁশিয়ার থাকো প্রভৃতি প্রায় 200টি কিতাব। বাংলাদেশে বহুল প্রচলিত বেহেশতি দেওয়ারের প্রথম অনুবাদক ছিলেন তিনি, যা প্রতিটি মুসলিম পরিবারের হাতে পৌঁছে দেওয়ার জন্য নিরলস কাজ করেছেন। খ্রিস্টান মিশনারিদের রুখতে গঠন করেন আঞ্জুমানে তাবলিগুল কোরআন। ব্যক্তি সংশোধন ও সামাজিক উন্নয়নে 1940 সালে গঠন করেন খাদিমুল ইসলাম জামাত। পরবর্তীতে তার হাত ধরেই বাংলাদেশে তাবলিগ জামাতের কার্যক্রম শুরু হয়।
4: তার মানে তিনি প্রথম বাংলাদেশে তাবলিগ জামাতের কার্যক্রম
6: শুরু করেন,
4: নিয়ে আসেন সর্বপ্রথম মনে হয়
6: মাওলানা আব্দুল আজিজ
4: রহমতুল্লাহর
6: কথা বলা হয়। তাকে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন এবং একটা অনেকটা বলতে পারেন যে তাকে আদেশ করেছিলেন যে তুমি যাও যে এটা শিখে এসে বাংলাদেশে শুরু করো।
4: যতটুকু জানা যায় যে
6: উদয়পুরের
4: মসজিদে আনা হয় আব্দুল আজিজ সাহেব।
6: উদয়পুর একটু পরিচয় দিলে ভালো হয় যে এটা মোল্লারহাট
4: এবং এটি হচ্ছে শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ বাড়ির কাছে ঘরডাঙ্গারি প্রায় 12-13 কিলোমিটার দূরত্বে এই অবস্থান।
5: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনে বুঝে তারপরে ওইখান থেকে কিছুদিন কাজ করে উদয়পুরে এসে প্রথম মার্কাস করেন, ওইখানে কিছুদিন কাজ করেন। ওইখানে কিছুদিন কাজ করার পরে তারপরে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে পাঠান যে আপনি নিজামউদ্দিনে যান। নিজামউদ্দিনে যেয়ে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির যে কাজ, এই কাজকে যে তর্জ তরিকা দেওয়া হয়েছে এটা শিখে সুন্দর করে এসে এখানে পরিচালনা করেন। এইভাবে উনি উনাকে পাঠান সদস্য,
4: সেখান থেকে কাজ শিখে এসে
5: তারপরে
4: সদস্য সাহেবের হাতে প্র্যাকটিক্যাল বুঝে তারপরে উদয়পুর থেকে উনি কার্যক্রম শুরু করেন এবং বাংলাদেশের প্রথম মার্কাজ বলা যায়।
5: হ্যাঁ, বাংলাদেশের প্রথম মার্কাজ।
4: এটি আসলে আল্লামা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির এক বিশাল অবদান। বাংলাদেশের প্রতিটি ঘরে আজ দাওয়াত তাবলীগের যে মেহনত চলে এর পিছনে আল্লামা ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির অনেক বড় অবদান রয়েছে। শ্রোতা বন্ধু, আমরা অনেক কিছুই জানলাম, জানতে জানতে আমাদের সময়ে অনেকটা দূর এগিয়ে গেছি আমরা। আমরা এবারে জানব মুজাহিদে আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির জীবন বড় হওয়ার জন্য, জীবনকে বড় করার জন্য বড়দের সোহবাত ছিল এক অনবদ্য ভূমিকা। বড়দের সোহবাতে শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি কেমন ছিলেন এই প্রসঙ্গে আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের অতিথি মহতরম মুফতি মাসুম বিল্লাহ সাহেবকে।
5: আমরা একথা পরিষ্কারভাবে জানতে পারলাম যে শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে বাংলার ইংরেজি ইত্যাদি লেখাপড়া শেষে ভারত যান, কলকাতার পরে সাহারানপুর ইত্যাদিতে যান মাদ্রাসা পড়ার জন্য। কিন্তু দারুলুম দেওবান্দে যে পৌঁছেন 1922 সালের রজব মাসে। দেওবান মাদ্রাসায় যাওয়ার পরে এই রজব মাসের অর্ধেকে যে মাদ্রাসার বার্ষিক পরীক্ষা হয়ে যায় এবং মাদ্রাসা বন্ধ হয়ে যায়। এরপরে রমজানের পরে শাওয়াল মাসের অর্ধেক হলে তখন মাদ্রাসা খোলে এবং আবার নতুন করে পড়ালেখা শুরু হয়। তখন মুজাহিদে আজম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে এই দুইটি মাস কিভাবে কি করা যায়। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে জগৎবিখ্যাত মুর্শিদ হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহের দরবারে দুইটি মাস কাটানো যায় কিনা। তাই তিনি সেখানে থাকার জন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহের দরবারে চিঠি লিখলেন এবং সেখান থেকে অনুমতি পেলেন। অনুমতি পেয়ে তারপরে রজব মাসের 15 তারিখে দেওবান থেকে থানা ভবন 18 মাইল পথ পায়ে হেঁটে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হলেন। দু মাস পর হযরতের পরামর্শ অনুযায়ী সাহারানপুর মাদ্রাসায় ভর্তি হলেন। হযরত তাকে বলেছিলেন যে সাহারানপুর মাদ্রাসা ছোট মাদ্রাসা, এখানে নিচের পড়ালেখা ভালো হয়, দারুলুম দেওবান্দ বড় মাদ্রাসা, এখানে উপরের পড়ালেখা ভালো হয়। সেই পরামর্শ অনুযায়ী সাহারানপুর ভর্তি হন। সাহারানপুর থাকাকালীন প্রতি বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর প্রতিদিনের বেঁচে যাওয়া বাসি রুটি এই টুকরাগুলি গামছায় বেঁধে থানা ভবনের পথে রওনা হতেন। দীর্ঘ 35 মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করে থানা ভবন পৌঁছতেন এবং পরের দিন জুমার নামাজ শেষে হযরতের অনুমতি নিয়ে মুসাফাহা শেষ করে সাহারানপুরের পথে রওনা হতেন। তখন ভালো রাস্তাঘাট না থাকায় অনেক সময় পথ হারিয়ে ফেলতেন, অনেক সময় রাত হয়ে যেত, অনেক সময় পায় কাটা ইত্যাদি বিধে অনেক কষ্ট পেতেন, কিন্তু কোনো বাধা আল্লাহর এই প্রেমিককে থানা ভবন যাওয়া থেকে ফিরিয়ে রাখতে পারেনি। 4 বছর থানা ভবন এবং সাহারানপুর যাতায়াত করেছেন। প্রতি বৃহস্পতিবার 35 মাইল হেঁটে যেতেন। হিসাব করে দেখা গেছে কোনো একটি বৃহস্পতিবারও 4 বছরের মধ্যে যতই ঝড় বৃষ্টি বিপদ আপদ কোনো কিছুই থানা ভবন যাওয়ার থেকে বিরত রাখতে পারে নাই। 208
1: শুনছেন মনীষা মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। এর বাকি অংশ শুনবেন মাগরিবের নামাজের আজান ও দোয়ার পর। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। স্থানীয় সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।
7: আল্লাহু আকবার, আল্লাহ

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেস্তে প্রবেশ করবেন না। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ, পেশ করছেন সাইদুর রহমান সাইদ।

0: আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনুন মনীষা মনীষীদের জীবন নিয়ে অনুষ্ঠানের বাকি অংশ।
1: বার সাহারানপুর থেকে থানাভবন গিয়েছেন, হিসাব করলে দেখা যায় 7,280 মাইল পথ পাড়ি দিয়েছে। বড়দের সোহবতের এত গুরুত্ব তার অন্তরে ছিল, যে কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় করেছেন।
2: জি, বড়দের সোহবতই বড় করার প্রথম এবং প্রধান মাধ্যম। আসলে শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা ছোট্ট পরিসরে অনেক কঠিন। জীবনকে জীবন পার হবে, তার কর্ম, তার সাধনা, তার অধ্যবসায় এগুলো আলোচনা করে শেষ করা খুবই কঠিন। তার অনেক কারামত ছিল। কারামত বলতে বোঝায় অলৌকিক কিছু ঘটনা। নবীদের বেলায় হলে তাকে বলে মুজিজা, আর আল্লাহওয়ালা বুজুর্গদের বেলায় হলে সেটি হয় কারামতি। আল্লামা শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলাইহির অনেক অলৌকিক ঘটনা আমরা জানি, শুনেছি, তার জীবনীতে পড়েছি। আপনার শ্রোতাবন্ধু মুজাহিদে আজম, সমাজ সংস্কারক বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলহী হকের আলো পৃথিবী থেকে বিদায় নেবেন চিরকালের জন্য, রেখে যাবেন আমাদের কাছে তার অনেক প্রতিষ্ঠিত কর্ম। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলহীর ইন্তেকালের সময়, তার ইন্তেকাল এবং তার রেখে যাওয়া কাজের অগ্রগতিতে আমাদের করণীয়, সর্বশেষ এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করবেন মুফতি সৈয়দ খলিলুল্লাহ।
3: হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দিনের 24টা ঘন্টা, বছরের প্রতিটা দিন তিনি উম্মাতের জন্য, জাতির জন্য উৎসর্গ করেছিলেন। আল্লাহর হুকুম মানা, সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য সমস্ত চেষ্টাকে তিনি খুশি মনে বরণ করতেন। এভাবে এক পর্যায়ে তিনি জীবনের শেষ পর্যায়ে চলে আসেন। শুধু একটা কথা আমি এখানে বলবো, যে আজ আমাদের দক্ষিণবঙ্গ এখানে যে ইসলামের যে বর্তমান যে অবদান, অনেক আলেম, অনেক মাদ্রাসা, বলতে গেলে প্রায় তারই অবদান। তো এই মহান মনীষী যখন জীবন সাহান্যে সীমাহীন ত্যাগ, তিতিক্ষা, কুরবানি ও মেহনত পরিশ্রমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতার মধ্যেও তিনি তার দৈনন্দিন জীবনের রুটিনের কোনো পরিবর্তন করেননি। ডাক্তারের হাজার অনুরোধ পরামর্শ সত্ত্বেও তিনি আল্লাহর ইবাদত বন্দেগীতে সামান্যতম শিথিলতা করতে রাজি হননি। তিনি বলতেন, আল্লাহর খুশির কাজে যদি স্বাস্থ্যের কারণে বন্ধ করতে হয়, তবে স্বাস্থ্য এই জীবন দিয়ে কি হবে, আল্লাহর রাস্তায় শেষ হয়ে যাক। 1968 সালের জানুয়ারি মাসে অসুস্থ অবস্থায় দেশের বাড়িতে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন। ভক্ত, অনুরক্ত, শিষ্য, সাগরেদ ও গুণাগ্রহীরা এই সিদ্ধান্তে দুঃখে ভরাক্রান্ত হয়ে পড়েন। তাদের চোখ অশ্রুসিক্ত হল, অন্তর বিদীর্ণ হয়ে গেল। তারপরেও তিনি তাদেরকে উদ্দেশ্য করে লালবাগ শাহী মসজিদে বসে এক মর্মস্পর্শী ভাষায় বললেন, মানুষ চিরকাল বেঁচে থাকে না, থাকবেও না, মাওলার দরবারে হাজির হতে হবে। আমিও চিরকাল বেঁচে থাকবো না, এ দুনিয়া থেকে চলে যাব মাওলার দরবারে। হাসি মুখে যেন মাওলার দরবারে হাজির হতে পারি সেজন্য দোয়া চাই। পীর হলো মানুষের উস্তাদ, ভালো মন্দ কুরআন হাদিসের দৃষ্টিতে বুঝাতে পারেন। লাভ ক্ষতির মালিক আল্লাহ, মানুষ মানুষের লাভ ক্ষতির কিছুরই মালিক নয়। পীর উস্তাদ মানুষের মুক্তি দিতে পারে না, মুক্তি দিতে পারেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। কবর পূজা শির্ক, কবরকে সিজদা করা, কবরের সামনে ভালো মন্দ হাজত পেশ করা শির্ক। তিনি বলেন, খবরদার খবরদার, আপনারা কখনো এই সমস্ত গোমরাহির মধ্যে লিপ্ত হবেন না। এক আল্লাহকে মান্য করে চলবেন, ভালো মন্দের মালিক তিনি। পীর পূজা, কবর পূজায় লিপ্ত হয়ে দুনিয়ার অনেক জাতি ধ্বংস হয়েছে। আমার শরীরের যে অবস্থা, হয়তো আপনাদের সাথে পুনরায় মোলাকাত নাও হতে পারি। আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের দোজাহানের কামিয়াবির জন্য দোয়া করি, আমিন। মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই এই সংক্ষিপ্ত হৃদয়গ্রাহী কথা কয়েকটি সবার চক্ষু অশ্রুসিক্ত হয়ে পড়ে। এরপরে তিনি তাদের থেকে বিদায় নিয়ে নিজ মাতৃভূমি গওহরডাঙ্গায় ফিরে এলেন। গ্রামে ফিরে এসে আস্তে আস্তে তার শরীরের অবস্থা অবনতি হয়। বড় ছেলে হযরত হাফেজ ওমর রহমতুল্লাহ আলাই, তিনি একদিন কাঁদতে কাঁদতে তার পিতার কাছে আসলে তিনি তাকে দুটি ওসিয়াত করেন। এক, তোমার আম্মা আমার যে খেদমত করেছে এর কোনো তুলনা হয় না, তুমি জীবনভর তোমার আম্মার খেদমত করবে। দুই, তুমি হাফেজ হয়েছ, এখন খাঁটি আলেম হবে, তোমার ছোট ভাই রুহুল আমিনকে হাফেজ আলেম বানাবে। অতপর আলেম, তালেব ইলম ও জনতার দিকে লক্ষ্য করে শাহাদত আঙ্গুলি ঊর্ধ্বে তুলে বললেন, আপনাদেরকে আমি একটা ওসিয়াত করছি, আপনারা এক আল্লাহর উপর ভরসা করবেন এবং পূর্ণ ইখলাসের সঙ্গে আল্লাহর দিনের খেদমত করে যাবেন। অতপর তিনি হাত নামালেন এবং সবাইকে বললেন, আপনারা সবাই জোহরের নামাজ পড়ে আসেন, মেয়েদের উদ্দেশ্য করে বললেন, সবাই নামাজ পড়ে আসেন, আমার নিকটে কারো থাকা লাগবে না। তখন হুজুরের মাথা পশ্চিম দিকে। সদর সাহেব রহমতুল্লাহ বললেন, আমার মাথার বালিশ একটু উঁচু করে দাও। তারপর তিনি শুয়ে জোহরের নামাজ পড়লেন। সবাই নামাজ পড়ে এলো। হুজুর বললেন, আমার মাথাটা ডান দিকে কাত করে দাও, এবং সাথে সাথে নিজেই ডান দিকে মুখটা কাত করে নিলেন। স্পষ্টভাবে পড়তে আরম্ভ করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আলা। আলা শব্দটি বলার সাথে সাথেই চক্ষু বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
2: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
3: দিনটি ছিল 21 জানুয়ারি 1969 সাল বেলা 2:30।
2: মোহতরম সৈয়দ খলিলুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। শেষ সময় আপনি চক্ষু যুগলকে অস্ত্রশিক্ত করে দিলেন। তার রেখে যাওয়া কাজ আমাদের হাতে এখনও রয়েছে। আমরা চেষ্টা করলে তার কাজের অগ্রগতি বাড়াতে পারি। শ্রোতাবন্ধু, আমরা মুজাহিদে আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া কাজের অগ্রগতিতে আমাদের কি করণীয় আছে এ প্রসঙ্গে একটু শুনব।
3: জি, তিনি আজ আমাদের মাঝে শারীরিকভাবে নাই, কিন্তু তার কর্ম, তার ত্যাগ, তার চিন্তা, তার শিক্ষা আজও বাংলার আকাশে বাতাসে মিশে আছে। বিশেষ করে তার প্রিয় সংগঠন, তার লিখনী, এটা আমাদের কাছে আছে। তার রচিত কিতাব, তার রেখে যাওয়া আদর্শ, সব কিছু আজও আমাদের মাঝে আলোকবর্তিকা হয়ে জ্বলে। ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে সাহস, জ্ঞান, আত্মত্যাগের সোনালী অক্ষরে। এখন আমাদের উচিত তার এই যে সকল আদর্শ তিনি রেখে গিয়েছেন, এই আদর্শের প্রতি আমাদেরকে এগিয়ে যাওয়া, তার রচিত কিতাব পড়ে তার মতো মানুষ হওয়ার জন্য চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন।
2: শামসুল হক, হকের সূর্য উদয় হোক মুসলিম পরিবারের প্রতিটি ঘরে। ত্যাগ আর সংগ্রামের উদ্যমী হয়ে শামসুল হকের রেখে যাওয়া কাজের অগ্রগতি আমাদের দ্বারা যেন হয়, এই আশাবাদ ব্যক্ত করে শ্রোতাবন্ধুদেরকে সাথে নিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
0: এতক্ষণ মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মনীষা শুনলেন। পরিচালনা করলেন মুফতি সিফাতুল্লাহ, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে। শিল্পী খুরশিদ হাসান খান, কথা সাজিয়েছেন সাব্বির আহমেদ চৌধুরী।

0: তুমি রহমান, তুমি যে রহিম।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 25 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 94%, সন্ধে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 36 মিনিটে এবং অস্ত যাবে সন্ধে 6টা 25 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট রেড বাই জুবায়ের হামিদ কোরাইশি। ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোস্ট ভ্যালি টিল 1 AM সেজ দ্যাট দেয়ার ইজ নো ওয়ার্নিং অ্যান্ড নো সিগন্যাল ইজ টু বি হোয়েস্টেড। Now, forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Rangpur, Mymensingh, Chattogram and Sylhet divisions and some places of Rajshahi, Dhaka, Khulna and Borishal divisions may experience rain or thundershower accompanied by temporary gust of wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Slight fall in day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Ishwardi, 36.8 degrees Celsius, and the minimum was at Bandarban, 25 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.5 degrees Celsius and minimum 27.6 degrees. Humidity recorded in air at 9 a.m. was 94% and at 6 p.m. 97%. Sunrise over Dhaka tomorrow at 5:36 a.m. and sunset at 6:25 p.m. And that's all for weather for this time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ইমানের অঙ্গ। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করি। ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলি, যেখানে সেখানে ফেলা ময়লা আবর্জনা থেকে নানা রকম রোগ ব্যাধির উৎপত্তি হয়। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি এবং পরিবেশ সুরক্ষায় সহায়তা করি। প্রতিদিনের ঘর, গৃহস্থালি, হোটেল, রেস্তোরাঁ, চিকিৎসা কেন্দ্র, অফিস, আদালত সহ বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা নিজ দায়িত্বে পরিষ্কার করি। নিয়মিত পুকুর, ডোবা সংস্কার করি এবং জলাশয়ের কচুরিপানা ও ড্রেনের ময়লা পরিষ্কার করি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করলে দেহ ও মন সুস্থ থাকে। ঘরবাড়ি ও বাড়ির আশপাশ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। শিল্পী HM বাহালুল করিম, গীতিকার আমিনুল ইসলাম।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায় এবং এর পরপরই প্রচারিত হবে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান।
1: আসসালামু আলাইকুম, সন্ধে 7টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ নাজমুল হক। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতা ও মূল্যায়নের ভিত্তিতে, মর্যাদা পারস্পরিক স্বার্থ সুরক্ষা ভিত্তিতে দুই দেশের কূটনৈতিক ও সার্বিক সম্পর্ক নির্ভর করবে। তিনি আজ ঝিনাইদহ 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ভারতের সঙ্গে রাখি বাঁধার সম্পর্ক ছিল। ভারতকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নেই, বাংলাদেশের নেতৃত্বে এখন বিএনপি, কাজেই বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে হবে। তিনি আরও বলেন, ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ, ভারতীয় রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক স্থাপন করতে চায়, এটি অত্যন্ত প্রশংসনীয় মনোভাব। ভারত এরই মধ্যে বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগান গ্রহণ করেছে। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার সঙ্গে প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে না, কারণ তিনি জানেন দেশে ফিরলে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, আর কোনো ডিসেম্বরেই তিনি ফিরবেন না। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, শৈলকোপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাক্তার হাসানুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বেতার জনগণের প্রচার মাধ্যম, এটি এমন একটি প্রচার মাধ্যম যেখানে শুধু সংগীত নয়, কৃষি, শিল্প, বাণিজ্য, সাহিত্য থেকে শুরু করে সমাজের বিভিন্ন বিষয়াবলী নিয়ে কাজ করা হয়। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই জাতীয় সম্প্রচার মাধ্যমকে দলীয় কাজে ব্যবহার করেছে। তিনি আজ খুলনা প্রেস ক্লাবে খুলনা বেতার শিল্পী সারথী খুবে সিসা এর অভিষেক অনুষ্ঠানে আলোকিত অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, ফ্যাসিস্ট আমলে দুষ্কর্মের কারণে দেশের অনেকগুলো বেতার কেন্দ্র আক্রোশের শিকার হয়েছে, আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে, ফলশ্রুতিতে শিল্পীরা অনেকে পেশাহীন হয়ে পড়েছেন। শিল্পীদের পেশাহীন অবস্থা বেশি সময় থাকবে বলে মনে হয় না। তিনি আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ও অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন। আগামী প্রজন্ম একটি সুস্থ ধারার সংস্কৃতির মধ্য দিয়ে গড়ে তুলতে ইতিমধ্যে তিনি নজরুল বর্ষ ঘোষণা করেছেন। প্রশাসক সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে খুলনার সাংস্কৃতিক অঙ্গনকে নতুনভাবে গড়ে তোলার জন্য শিল্পীদের প্রতি আহ্বান জানান। খুলনা বেতার শিল্পী সারথী সভাপতি জহিরুল ইসলাম জাকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, বাংলাদেশ বেতার খুলনার উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও শিল্পকলা একাডেমি খুলনার কালচারাল অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। এর আগে কেসিসি প্রশাসক মহানগরীর মিস্ত্রিপাড়া বাজার চত্বরে 27 নম্বর ওয়ার্ডের শিশুদের অংশগ্রহণে আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, আমাদের প্রাণের শহর খুলনাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে হবে। ডেঙ্গু সংক্রমণ হ্রাসে প্রায় 2 মাস পূর্ব থেকে প্রচেষ্টা শুরু করেও সফল হওয়া যায়নি। শহরের বেশ কিছু এলাকায় ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 2 মাস ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। সে কারণে আসন্ন এই 2 মাস বিশেষভাবে বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখার উপর নজর দিতে হবে এবং মশার উৎসস্থল ধ্বংস করতে হবে। যশোরের মনিরামপুর উপজেলার মসিনগর ইউনিয়নের হাজরা কাঠি গ্রামে বিলের পানিতে শাপলা তুলতে গিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খালের পাড়ে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় জনগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার আজ তিনটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ভাস্কর্য ডিসিপ্লিন 1-0 গোলে এমসিজে ডিসিপ্লিনকে পরাজিত করেছে। এছাড়া এটি ডিসিপ্লিন ও সয়েল ডিসিপ্লিনের মধ্যকার খেলায় গোলশূন্য ড্র এবং এফএমআরটি ডিসিপ্লিন ও ইতিহাস ডিসিপ্লিনের খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। এদিকে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় কালীগঞ্জ উপজেলা ফুটবল একাদশ টাইব্রেকারে 4-3 গোলে সাতক্ষীরা সদর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এছাড়া মাগুরা শালিখা উপজেলার আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আফতার উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় খাটার রামানন্দ কাঠি মাধ্যমিক বিদ্যালয় একাদশ 1-0 গোলে ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই, কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল 8:10 বাংলায়।
2: তোমরা সবাই
3: কেমন আছো?
2: আমি ভালো আছি। তবে এই যে দেখো, সারাদিন গরম, কখনো বৃষ্টি, গা ঘামিয়ে যাচ্ছে, মাঠে কিন্তু টিকা মুশকিল হয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু
4: আমিও তো ভিজে গেছি, পুরো আমার জামা জুমা ভিজে গেছে।
2: আচ্ছা, তুমি এক কাজ করো বুঝলে, এই আসরে তো তুমি জামা খুলে রাখতে পারবা না, ওই গামছাটা দিয়ে একটু ভেতর ভেতর একটু মুছে না। এই এত কম বয়সে তুমি যদি ছাতি আনতে ভুলে যাও, তাই তুমি বাড়ি ট্যাকেল দিবা কেমনি?
4: না হারুন ভাই, আমার এখন দুঃখের কথা কই, এই ছাতা তো আমি নিয়েতাম, দুইখান ছাতা কই যে আরেছি কই জোর।
2: একটা যদি সাজুভাবির বাসায়, একটা জরুরিনার বাসায় যদি রেখে আসতে, তাও তো উপকার হইতো। কই যে ফেলাইলে। আচ্ছা, ইয়ে সাজুভাবি, এই তুমি শোনো, এই আসরে এই ফাপতা ফেসাল না পাইরে আসল কথায় যাই, সেটা হচ্ছে যে ওই ছাতির জায়গায় ছাতি থাক, কিন্তু ওই যে আমার গবাদি পশু, এগুলা তো আমাদের জাতীয় সম্পদ, এগুলা দিয়ে দুটো পয়সা আমরা ইনকাম করি, একটা নিরাপদ আমরা খাদ্য খাবার পাই, তাই না? তো এই যে তুমি বলতেছিলে যে তোমার ওই গবাদি পশু খুরা রোগ হয়েছে
3: না, ওই শেফালি মার গরু, ওই যে দেখো না, কাদার মধ্যে বাইন্দা রাখে, ফুটি দিয়া রাখে, আর খুরার মধ্যে সমস্যা হয়েছে। আর যতটুক সম্ভব আমি আবার কইছি যে তুমি শুকনা জায়গায় রাখবা, নিরাপদ জায়গায় রাখতেইব, খাবার দাবারের ব্যবস্থা করতেইব, ওই হে আর ওই মনে থাকে না, তার ওই যে খুটি দিয়ে আসে কাদার মধ্যেই। এই
2: আরে দেখো দেখি নি, তাহলে এই যে গবাদি পশুর যে খুরা রোগ হয়, এই তো শেফালির মা, তুমি কি এই বেতার যন্ত্রের সামনে তো আছো নাকি শুনতেছো? তো চলো আজকে সাজু ভাবি, আজকে বিশেষ করে শেফালি মাকে একটু শোনা দাও, যে আমরা শোনা দিই নাকি, গবাদি পশুর খুরা রোগ হলি পারে কি করতে হবে বা না করতে হবে, তাই না? সেই ব্যাপারটা নিয়ে আমাদের বলতেছেন ডক্টর রুকসানা পারভিন, অধ্যাপক প্যাথোলজি বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা কয়েছে শফিকুল ইসলাম বাহার। তো আপনারাও শোনেন, যারা বেতার যন্ত্রের সামনে আছেন, খালি শেফালি মানা, আপনারাও শোনেন, চলো শোনা যাক।
3: আচ্ছা শুনো।
5: শ্রোতা বন্ধুরা, আমরা চাই আমাদের আসর জমাতে, আর আসর তো কখনো একা হয় না, অনেকেই আছেন নিশ্চয়ই যারা শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। আর আজকের এই আসরকে জমজমাট করবার জন্য যাকে সঙ্গে পেয়েছি, তিনি হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের প্রফেসর ডক্টর রুকসানা পারভিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব, তার আগে বলবো যে আমরা যেমন মানুষ, আমাদেরও রোগ শোক হয়, তেমনি আমাদেরই সাথে থাকা যেসব পশু প্রাণী আছে তারাও রোগ আক্রান্ত হয়ে পড়ে। আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটি হলো খুরা রোগ। প্রথমে জানতে চাই, এই যে খুরা রোগ আমরা বলছি, এই রোগটা আসলে কি?
6: আসলে আমাদের মতো প্রাণীদেরও অনেক ধরনের রোগ হয়, তার মধ্যে খুরা রোগ একটি খুবই গুরুত্বপূর্ণ রোগ, যেটি ভাইরাসজনিত কারণে বিভিন্ন বয়সের গৃহপালিত পশু, বন্য প্রাণী, বিশেষ করে গরু, ছাগল এবং মহিষের, যাদের এই খণ্ডিত খুরযুক্ত পা রয়েছে, তাদেরই বেশি হয়। এটি একটি সংক্রামক রোগ এবং আক্রান্ত প্রাণীর খুর, মুখ ও ওলানে ফোসকা ও ক্ষতের সৃষ্টি করে। এই রোগে বয়স্ক প্রাণীর মৃত্যু না হলেও বাছুরের মৃত্যু কিন্তু প্রায় শতভাগ।
5: আমাদের এই বাংলাদেশে এই খুরা রোগের অবস্থা এবং প্রকৃতিটা কেমন?
6: আমাদের দেশে রোগটি একটি প্রাচীনতম রোগ। আবহাওয়া ও পরিবেশের পরিবর্তনের দরুন প্রতি বছরই এই রোগের 2-3 প্রকটকাল লক্ষ্য করা যায়। এমনিতেও এই রোগটি প্রাণীর জন্য মারাত্মক না হলেও এটি প্রাণীদেহে বেশ কিছু জটিলতা সৃষ্টি করে, যা প্রাণীদের পুনরায় পূর্বের মতো উৎপাদন সক্ষমতায়, বিশেষ করে গাভীর দুধ বা মাংস কোয়ালিটি, এই সক্ষমতায় ফিরিয়ে দিতে যেতে দেয় না।
5: বোধ করি শ্রোতা বন্ধুদের মতো আমারও অনেক প্রশ্ন জানতে ইচ্ছে করছে, যেমন এই বাংলাদেশে এই খুরা রোগ কখন হয়, কিংবা এই খুরা রোগের অন্য কোনো নাম আছে কিনা?
6: হ্যাঁ, ঠিকই বলেছেন। সাধারণত আমাদের দেশে গ্রীষ্ম থেকে শীতকালের পরিবর্তনের সময় এই রোগের প্রাদুর্ভাব বেশি। তবে গবাদি পশু চলাচল বেড়ে গেলে, যেমন কুরবানি ঈদের সময় চলাচল বেড়ে যায়, এই সময়টা এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা খুবই বেড়ে যায়। খুরা রোগের এই নাম ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু একে বিভিন্ন নামে ডাকা হয়। এই জন্য অনেকে হয়তো খুরা রোগ নামে রোগটি নাও চিনতে পারে। যেমন উত্তর পূর্বাঞ্চল বা উত্তর পশ্চিমাঞ্চলে এটাকে বাত্রা, ডবরা, দক্ষিণ পূর্বাঞ্চলে বাতাস, দিলা, দক্ষিণ পশ্চিমাঞ্চলে এটাকে বাত্রা, টেপি ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয়। এই রোগটি এতই পুরাতন যে মাঝে মাঝে কোনো কোনো অঞ্চলে খুরা রোগে এই নামে চিনতেই পারে না আসলে।
5: আমরা তো অনেকেই গৃহপালিত পশু পালন করে থাকি, আবার ধরুন খামারিরাও পালন করে থাকেন, সেক্ষেত্রে এই খুরা রোগ দেখা দিলে আমাদের করণীয় কি হবে?
6: খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোগ যে অঞ্চলে দেখা দেয় তা সেই অঞ্চলের যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে তাকে নির্দেশনা দিতে হবে এবং রোগটির বিস্তার সম্পর্কে জানাতে হবে। তারপর নিজের গবাদি পশু আক্রান্ত হলে ভয় না পেয়ে আক্রান্ত পশুটিকে আলাদা করে বায়ু চলাচলের অনুকূলে কোনো ফাঁকা মাঠের পাশে রাখার ব্যবস্থা করতে হবে। আক্রান্ত পশু আলাদা করার পর অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক কর্তৃক চিকিৎসা প্রদান করতে হবে। মনে রাখবেন, কখনোই কোয়াক কর্তৃক, আমরা কিন্তু গ্রামে দেখে থাকি যে তারা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান না, কিন্তু চিকিৎসা করতে আসেন। এই ধরনের চিকিৎসা কিন্তু খুবই ক্ষতিকর এবং ভুল চিকিৎসা হয়ে যায়, যার কারণে এই বিষয়টিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। শুধু যে পশুটির ক্ষতি হবে এমনটা নয়, আপনার এলাকায় অন্যান্য গবাদি পশু যারা সুস্থ আছে তারাও কিন্তু আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা বেড়ে যাবে।
5: এই ক্ষতিটা কি মৃত্যুর পর্যায়েও চলে যেতে পারে?
6: মৃত্যুর পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে বাছুর যারা আছে সেই বাছুরগুলোর ক্ষেত্রে বেশি আক্রান্ত যদি হয় তখনই মৃত্যুর সম্ভাবনাটা বেড়ে যায়।
5: তাহলে কি করতে হবে আমাদের এই বাছুরকে বাঁচাবার জন্য?
6: বাছুরকে বাঁচাতে হলে অবশ্যই এই লক্ষণ প্রকাশের আগেই দেখা যায় যে সমস্ত নির্দেশনা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান দ্বারা চিকিৎসা করা এবং তাদেরকে অসুস্থ গরুগুলোকে আলাদা ঘরে রেখে সচেতন করতে হবে খামাদেরকে, যেন ওই বাছুরগুলো অসুস্থ গরুর পাশে যেন না যায়। পাশাপাশি আরেকটা জিনিস প্রতিরোধ হিসেবে করা যেতে পারে, সেটা হলো বাছুরগুলোকে দুধ খাওয়াতে হবে সেই সব গাভীর যে গাভীগুলোতে ভ্যাকসিন করা আছে। ভ্যাকসিন আমরা বুঝি অন্তত 21 আগে যদি খুরা রোগের কোনো টিকা ওই গাভীকে দেওয়া হয় তাহলে ওই গাভীর দুধ বাছুরকে খাওয়াতে হবে।
5: এই খুরা রোগ নিয়ে আমাদের ভয়ের কোনো কারণ কি আছে?
6: খুব একটা না, কারণ খুরা রোগের জনস্বাস্থ্য গুরুত্ব তর্কা রোগের মতো খুব বেশি নয়। তবে যে সকল খামারি খুব কাছে থেকে আক্রান্ত গবাদি পশুর পরিচর্যা করবেন তাদের সামান্য জ্বর বা মুখে ফোসকা হতে পারে, যা আবার 7-10 মধ্যেই ভালো হয়ে যায়। অনেক সময় আক্রান্ত এলাকায় চোখ ওঠার সমস্যা দেখা দিতে পারে।
5: এবার শেষ প্রশ্ন জানতে চাইব, এই রোগ হলে এই রোগের কোন টিকা কোথায় পাওয়া যাবে, কিভাবে দিতে পারবো আমরা?
6: রোগ হলে এক ধরনের টিকা, আবার রোগ হওয়ার আগে প্রতিরোধমূলক, সেটা আপনারা জানেন, প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলেই খুরা রোগের টিকা দেওয়া হয়। কিন্তু যদি রোগটি ওই অঞ্চলে প্রকট আকারে দেখা যায় সেক্ষেত্রেও এক ধরনের টিকা দেওয়া যায়, তবে সেই টিকার পদ্ধতিটা একটু ভিন্ন রকম। অর্থাৎ এই রোগের বিস্তার প্রতিরোধ করার জন্য আক্রান্ত বা তার সংস্পর্শে আসা প্রাণীদেরকে মাঝখানে রেখে চারপাশে যে সংবেদনশীল প্রাণীগুলো রয়েছে তাদেরকে টিকা দিতে হবে। এটিকে আসলে রিং ভ্যাকসিনেশন বলা হয়।
5: আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। আর যারা শুনলেন আপনারাও আমাদের ধন্যবাদ গ্রহণ করুন।
2: শুনলে তো
3: অনেক কিছু জানলাম,
2: অনেক কিছু জানলাম, অনেক কিছু ভাল লাগলো, কারণ এটা জানা দরকার, জানি শুনে কাজ করলে পারে আমাদের সবার উপর
3: সমস্যা হয় না।
2: তো চলো আমরা সবাই মিলে আগে একটা গান শুনে নি, তারপরে অন্য কথা হবে।
3: গানের ব্যবস্থা করো।
2: কৃষি বিষয়ক গান, শিল্পী মরিয়ম বেগম মারিয়া, শিল্পী মরিয়ম বেগম মারিয়া ও এম আর হাসান, গীতিকার রফিকুল ইসলাম ইরফান, সুরকার এস এম আব্দুল আওয়াল। চলো গানটা শুনে নি।
0: আচ্ছা শুনি।

0: বা বাবা, গানটা কেমন লাগলো?
1: ভালোই লাগলো, ভালোই
2: লাগলো।
0: যাক, গানের গানটা শুনলে। আর এই ফাঁকে একটু বলে রাখি, আমাদের যে শ্রোতারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে চিঠিপত্র লেখে
1: সমস্যার
0: সমাধান নিয়ে। ফোন ইন অনুষ্ঠান হয় আসরে, তো সেখানেও কিন্তু তারা অংশগ্রহণ করেন, এবং যারা অংশগ্রহণ করেন বা চিঠি লেখেন তাদের সবাইকে একটা এই সবাই মিলে একটা ধন্যবাদ দিয়ে দিই নাকি?
1: কখনো
0: সবাই মিলে আমরা জানাই ধন্যবাদ নাকি? আপনারা আমাদেরকে আরো বেশি করে চিঠি লিখবেন, প্রশ্ন করবেন, তাহলে আমরাও উদ্বুদ্ধ হব, উৎসাহিত হব, আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আমাদের এই আসরে আলাপ আলোচনা করতে পারব। তো ঠিক সেরকমই আপনারা যারা চিঠি লিখেছেন সেই চিঠিটা আমরা অনেকগুলো চিঠির মধ্যে থেকে লটারি করে কয়েকজনের চিঠির উত্তর আজকে দেব,
1: দিতে পারবো।
0: বাকি আবার দেখা যাবে নিজে, আবার আপনারটা হয়তো কোনোদিন প্রচার হতে পারে, সে পর্যন্ত ভালো থাকবেন। তো চলেন আজকে শুনি কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উনি হচ্ছেন মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, আইসি টুইং, খামারবাড়ি, ঢাকা। তো চলো শোনা যাক।
1: আচ্ছা শুনি।
3: শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই পাঠানো চিঠিপত্রের জবাব। চিঠিপত্রের জবাব অনুষ্ঠানে আজ স্টুডিওতে উপস্থিত আছি কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন জোনাব মোহাম্মদ আব্দুর রহমান, কালিয়াকৈর, গাজীপুর থেকে। জোনাব মোহাম্মদ আব্দুর রহমান রোপা আমন ধানের পাতা মোড়ানো পোকার ক্ষতির প্রকৃতি এবং দমন ব্যবস্থা বিষয়ে জানতে চেয়েছেন। জোনাব মোহাম্মদ আব্দুর রহমান, আমন ধানের পাতা মোড়ানো পোকার ডিম থেকে কীড়া বের হওয়ার পর এরা পাতাকে আক্রমণ করে। পাতার মাঝামাঝি কোনো জায়গায় অবস্থান করে মুখের লালা দ্বারা পাতার দুই কিনারা জোড়া লাগিয়ে মুড়িয়ে ফেলে, কিন্তু পাতার উপরের এবং নিচের অংশ অক্ষত থাকে। কীড়াগুলো মোড়ানো পাতার ভিতর থেকে পাতার ক্লোরোফিলাস টিস্যুগুলো খেয়ে ফেলে, এতে পাতার বৃদ্ধি কমে যায় এবং পাতায় সাদা দাগ পড়ে। সবুজ অংশ খাওয়া শেষ হয়ে গেলে ওই স্থান শুকিয়ে যায় এবং আক্রমণ মারাত্মক হলে গোটা পাতা শুকিয়ে যায় এবং পাতাকে সূর্য আলোকে শুকিয়ে যাওয়ার মতো মনে হয়। ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, গাছ শুকিয়ে মারা যায়। ধান গাছ থোর হওয়ার ঠিক আগে বা পরে আক্রান্ত হলে গাছের চিটা ধানের পরিমাণ মারাত্মকভাবে বেড়ে যায় এবং ফলনও কমে যায়। ধানের পাতা মোড়ানো পোকা দমনের জন্য জমির আইল থেকে ঘাস জাতীয় আগাছা পরিষ্কার করতে হবে, ধান কাটার পর অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলতে হবে এবং আক্রান্ত পাতা ছাটাই করা যেতে পারে। এছাড়া আলোর ফাঁদ ব্যবহার করতে হবে, মোটা রশি কেরোসিনে ভিজিয়ে আড়াআড়িভাবে পাতার উপর টেনে দিলেও পোকার উপদ্রব কিছুটা কমে যাবে। এছাড়াও জমিতে পরভোজী পোকামাকড় যেমন মাকড়সা এবং ড্যামসেল ফ্লাইয়ের আধিক্য বাড়াতে হবে। আক্রমণের মাত্রা যদি খুবই বেশি হয় তাহলে রাসায়নিক দমন ব্যবস্থাও গ্রহণ করা যেতে পারে, যেমন ম্যালাথিয়ন জাতীয় যে কোনো কীটনাশক 1 থেকে 1.5 মিলিলিটার হিসাবে প্রতি লিটার পানির সাথে মিশিয়ে 7 থেকে 10 দিন পরপর 1-2টি স্প্রে দিলে পাতা মোড়ানো পোকা সাধারণত দমন হয়। এছাড়া ফরমেথিয়ন জাতীয় কীটনাশক, এটা 1 থেকে 2 মিলিলিটার প্রতি 1 লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। এছাড়াও দানাদার কীটনাশক ডায়াজিন 10G, এটা প্রতি 33% 2 থেকে 2.5 কেজি হিসাবে যদি শেষ কিস্তির ইউরিয়া সারের সাথে প্রয়োগ করা হয় তাহলেও কিন্তু এই প্রকার আক্রমণ হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে। তো জনাব মোহাম্মদ আব্দুর রহমান, আশা করছি আমন ধানের পাতা মোড়ানো পোকার ক্ষতির প্রকৃতি এবং এর দমন ব্যবস্থা বিষয়ে আপনি বিস্তারিত জানতে বা বুঝতে পেরেছেন। আজকের দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ রফিক মিয়া, শিবালয়, মানিকগঞ্জ থেকে। জনাব মোহাম্মদ রফিক মিয়া গরু মোটা তাজাকরণ করে আত্মকর্মসংস্থান করতে চান, তিনি পরামর্শ চেয়েছেন। জনাব রফিক মিয়া, গরু মোটা তাজাকরণ করে সারা বছর কিন্তু অর্থ উপার্জন করা সম্ভব, 3 মাস এবং 6 মাস মেয়াদে। এছাড়া বিশেষ বিশেষ ধর্মীয় উৎসবকে সামনে রেখে দীর্ঘমেয়াদে গরু মোটা তাজাকরণ করে স্বাবলম্বী হওয়া সম্ভব। গরু মোটা তাজাকরণের জন্য ফ্রিজিয়ান, শাহিওয়াল, সিন্ধি, হরিয়ানা এবং গির জাতের গরু নির্বাচন করা যেতে পারে। দেখতে আকর্ষণীয় 12 থেকে 18 মাস বয়সের ষাঁড় গরু এবং 2 থেকে 4 বছর বয়সের বলদ গরু মোটা তাজাকরণের জন্য নির্বাচন করা যেতে পারে। গরুর বাসস্থান স্বাস্থ্যকর এবং আলো বাতাস চলাচলকারী হতে হবে। ঘরের চাল 12 থেকে 15 ফুট উঁচু হতে হবে। পরিষ্কার পানি সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ করতে হবে, নিয়মিত সংক্রামক রোগের টিকা দিতে হবে, অসুখ বিসুখের ডাক্তারের পরামর্শ দিতে হবে, দানাদার খাবার সরাসরি বাজার থেকে কিনে অনুমোদিত মাত্রায় মিশিয়ে গরুকে খাওয়াতে হবে, দানাদার খাবারের 4 গুণ কাঁচা ঘাস গরুকে খাওয়ানোর ব্যবস্থা রাখতে হবে, জমি লিজ নিয়ে কাঁচা ঘাস আবাদের ব্যবস্থা করতে হবে। গরু মোটাতাজাকরণের জন্য 50 কেজি সুষম খাবারের একটি তালিকা আমি বলতে চাচ্ছি। 50 কেজির একটা সুষম খাবারের তালিকায় গম ভাঙা 5 কেজি, রাইস পলিশ 10 কেজি, ডালের ভুসি 10 কেজি, ভুট্টা ভাঙা 10 কেজি, গমের ভুসি 5 কেজি, সয়াবিন মিল 10 কেজি, ডিসিপি পাউডার 1 কেজি এবং আয়োডিন লবণ 1 থেকে 2 কেজি হিসাবে মিশিয়ে 50 কেজির একটা দানাদার খাবারের মিশ্রণ তৈরি করা যায়। এভাবে যদি আপনি মিশ্রণ তৈরি করতে পারেন তাহলে কিন্তু বাজারের যে প্রচলিত ফিড এগুলোর দামের চেয়ে বেশ কিছু টাকা কম হবে এবং আমি সাশ্রয় রেটে গরু মোটা তাজাকরণ করতে পারবেন। তো জনাব মোহাম্মদ রফিক মিয়া, আশা করি আপনি গরু মোটা তাজাকরণ করে আত্মকর্মসংস্থান করতে চেয়েছেন, আপনি এ বিষয়ে মোটামুটি একটি ধারণা পেয়েছেন। আজকের সবশেষ চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সাভার, ঢাকা থেকে। জনাব মোহাম্মদ আমজাদ হোসেন কুমড়ার মাছি পোকা দমন বিষয়ে জানতে চেয়েছেন। জনাব মোহাম্মদ আমজাদ হোসেন কুমড়ার পূর্ণবয়স্ক মাছি পোকা কচি ফলের চামড়ার নিচে ডিম পারে, ডিম থেকে কীড়া বের হয়ে ফলের ভিতরের অংশ খেতে থাকে, আক্রান্ত ফল বিকৃত আকার ধারণ করে এবং ফল পচতে শুরু করে। মাছি পোকা দমনের জন্য প্রাথমিকভাবে নিম জাতীয় হার্বাল পেস্টিসাইড ব্যবহার করা যেতে পারে, রাত্রবেলা আলোর ফাঁদ দিয়ে তার নিচে বিষ্টোপ ব্যবহার করা যেতে পারে, 3 থেকে 4 দিন পরপর এই বিষ্টোপ পরিবর্তন করতে হবে। এই বিষ্টোপ তৈরি করাও বেশ সোজা, সাধারণত 100 গ্রাম থেতলানো মিষ্টি কুমড়ার সাথে 0.5 মিলিলিটার ড্রাই মিথয়েট পাউডার এবং 1 লিটার পানি একত্রে মিশ্রিত করে নাড়াচাড়া করে এই মিশ্রণ তৈরি করা যায়। এছাড়া জমিতে কাঁঠালের মোথা ঝুলিয়ে রাখলে স্ত্রী পোকা তাতে ডিম পারে, সুবিধামতো ডিম সংগ্রহ করে এই পোকা ধ্বংস করা যায়। এছাড়া সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে পুরুষ পোকাকে আকৃষ্ট করে মেরে ফেলে এই পোকার আধিক্য কমানো যেতে পারে। তো জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, আশা করছি আপনি মিষ্টি কুমড়ার মাছি পোকা দমন বিষয়ে বুঝতে পেরেছেন। তো শ্রোতা বন্ধুরা, কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ে যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন, আমাদের বিশেষজ্ঞগণ অবশ্যই আপনাদের চিঠিপত্রের জবাব দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠিপত্র লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, ঢাকা 1207। শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে ইমেইলেও লিখতে পারেন, আমাদের ইমেইল আইডি betar.krishi@gmail.com। শ্রোতা বন্ধুরা, আজকের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষির সাথেই থাকুন, দেশ গড়ায় ভূমিকা পালন করুন। সবাইকে ধন্যবাদ।
0: শুনলে তো?
1: হ্যাঁ শুনলাম।
0: তো জাহাঙ্গীর ভাই যেটাকে লাস্টে কইল যে দেশ গড়ার সাথে থাকেন, কৃষি উন্নয়ন করেন নাকি? তো আমরা আসলে কৃষক মানুষ, আমরা তো দেশেরই। হ্যাঁ, আমরা যদি ভালোবাসাবাসি করি সেটা দেশকে,
1: কৃষিতে উন্নয়ন করলে তো দেশেরই উন্নয়ন হবে।
0: কারণ আমি যখন আমার গাছটাকে লাগাবো সেটা প্রথম ভালোবাসা, তারপরে যত্নাদি করবো, এটা আরেক রকম ভালোবাসা। এটা যখন আস্তে আস্তে বড় হয় তখন এই ভালোবাসাটা পরিস্ফুটন ঘটে এবং ওইটা কিন্তু তোমার অক্সিজেন বেশি দিতে থাকে, তাইলে এটা সবার জন্য হইল।
1: ওইটা তার একটা শান্তি, ফলও খাইলাম, দিয়াতে আরেকজনও দিলাম।
0: আচ্ছা একটা জিনিস খেয়াল করিছো, এই যে সেদিন যে কার কথা কলাম জানি, ওই যে ইয়ার নাতনি,
2: ও তো জয়গুণের দাদি,
0: জয়গুণের দাদি, তো ওই যে নাতনির অবস্থা কেমন আছে?
1: অনেকটু ভালোই আছে।
2: তো দেখো সেবা যত্ন
0: করতে
2: বিরাট একটা ইয়ে থেকে উঠলো না।
0: আচ্ছা ইয়ে জরিনাবু, এই যে ডেঙ্গুর ব্যাপারে যে হচ্ছে আমাদের যে ইলিশ মশা, এই ব্যাপারে কি করা যেতে পারে একটু তোমরা একটু সবাই মিলে কও না, আমাদের শ্রোতাদের তো জানানো দরকার এই ব্যাপারে,
4: আমাদের সচেতন তো হতে হবে ডেঙ্গুর ব্যাপারে, তাই না? আমাদের দিনের বেলায় কিন্তু একটু মশারি টানায় শুতে হবে, যতদূর সচেতনতা অবলম্বন করা যায়, ঘুমাতে চায় কেউ যদি দিনের বেলায় ঘুমাতে চায়, তারপরে আমরা যে গাছগাছালি লাগাই ঘরের মধ্যে, গাছগাছালি লাগাই পানির মধ্যে কোনো কিছু রাখার জন্য, পানি কোনো জায়গায় যদি পানি জমে থাকে তিন দিন, আচ্ছা আমরা ডাব টাব খাই, ডাব টাব ফেলে দিই, বা ওই যে গাছের কোটর এখানে কিন্তু পানি জমে থাকে, এইগুলো ব্যাপারে সতর্ক থাকতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
2: না ওই যে শোনো যে আমরা আমাদের যে বারান্দার মধ্যে ওই যে ছোট ছোট যে ইয়ে রাখি তোমার পাত্র রাখি, ওর মধ্যে মনে করো বৃষ্টির পানি এসে জমে
4: জমে,
2: কিন্তু আমরা খেয়াল করি
4: তিন দিনের বেশি কোনো পানি,
2: ওই পানি তিন দিনের বেশি
1: জমানো যাবে না।
2: তারপরে হইলো তোমার যে জালনার পর্দা গুলি নেড়ে চেড়ে দেওয়া লাগবে, আলনার যে কাপড় চোপড় আছে
4: সেগুলো
2: বাড়ি গুড়ি দিয়ে মশা তার লাগবে,
1: আবার বাড়ির আশপাশ দুর্জারও পরিষ্কার রাখতে হইব।
2: ওই যে জরিনাবু তোমার ছোট মামু, হে তো তারে কইয়েও তো আমরা সারতে পারি না,
0: আবার কি করেছে
4: কি করছে,
2: এই যে ডেঙ্গু মশার যে এডিস মশারি, এই তার বাড়ির চারপাশে দেখো না কেমন ঝোপঝার, আর ওই যে বৃষ্টির পানি দিয়ে
4: না সে সে পরিষ্কার করেছে, আজকে দেখেছো বিকালবেলায়? আজকে আমি আসার সময় দেখে আসলাম, সে একেবারে কাটে কুটে সাফ করে দিচ্ছে।
0: যাক যাক, এটা একটা ভালো ভালো ভালো কথা কইছ, কিন্তু
2: তাহলে বুদ্ধি বাড়ছে,
0: বুদ্ধি হয়েছে এবং
1: সচেতন
0: হয়েছে, সচেতন হয়েছে, আল্লাহ বাসাক, আল্লাহ তাকে আরো সচেতন করুক, এবং তার জন্য আমারে আশেপাশে এলাকায় যদি এডিস মশা বাইরে যায় তো তা কিন্তু আর নিস্তার নাই, এটা জানি কে ভয় দেখাইছে, তো এই জন্য সে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। হাসো না হাসো না, তোমার মামু বলে হাসে যাবে না, ঘটনা হয়েছে যে আসলে এইরকম যারা এই আমার এই ছোট মিয়ার মতন আছেন আপনারা সবাই সচেতন হন এবং আমরা সবাই মিলে ভালো থাকি সুস্থ থাকি। দেখেন আপনি যদি ভালো থাকেন আপনি নিজে থাকবেন, কিন্তু অন্যেরাও যদি আপনার সাথে সাথে ভালো থাকে তাহলে দেশটা ভালো থাকবে, এই দেশ উন্নতি করার দায়িত্ব আপনার আমার
4: সবার,
0: তাই না? তো এই জন্য সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, দেশকে ভালো রাখার জন্য ভালো জাতের গাছ লাগাতে হবে, এবং দেখো আমন ধান সবজি এটা ওটা আগুরে কি লাগাতে হবে, সবজি শীত
1: আসছে
0: সেগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে, সবকিছু মিলে সবাইকে নিয়ে দেশ প্রেমে আমরা উদ্বুদ্ধ হয়ে আজকের মতো কিন্তু চলো যাওয়া
4: যায়
0: আমাদের উন্নয়ন। যাওয়ার আগে জানাই দিই কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাক,
1: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার। আপনাদের সাথে রয়েছি আমি সেলিনা আক্তার শেলি
1: এবং আমি নাসরিন রহমান।
0: প্রিয় শ্রোতা, দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। প্রথমেই শোনাব একটি দেশের গান, শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

চাও পাওয়াই এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, গীতিকার সিরাজুল ইসলাম, সুরকার আজাদ রহমান।

শুনছেন সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুরবার। দুরবারে আজ শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক।

চাও পাওয়ায় এবারে শুনবেন প্রাণ সজনী ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও ইন্দ্রকিশোর।

সেনা নৌ ও বিমান বাহিনীর সৈনিক ভাই বোনেরা, রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়ায় এবারই শুনবেন পল্লীগীতে। শিল্পী আব্দুল আলীম, গীতিকার ও সুরকার কবি জসীমউদ্দিন।

চাওয়া পাওয়ায় এবারে শুনবেন নজরুল সঙ্গীত। শিল্পী ফাতেমাতুজ্জোহরার কণ্ঠে। সে চলে গেছে বলে কি গু স্মৃতি তার যায় ভোলা।

সেনা নৌ ও বিমান বাহিনীর প্রিয় সৈনিক ভাই ও বোনেরা, চাওয়া পয়ে এবারে শুনবেন ব্যান্ড সঙ্গীত। ব্যান্ড এলআরবি, শিল্পী আয়ুব পাচ্চু।

এ গানটির সাথে শেষ হয়ে গেল রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: যারা ইমানানীয় সৎকর্ম করে আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহা পুরস্কারের। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং সৎকর্ম করো, যেন তোমরা সফল কাম হতে পারো। আল কোরআন। সত্যকে নিজের করে নাও, মিথ্যাকে পরিহার করো। আল হাদিস। মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার দ্বারা মানব জাতির কল্যাণ সাধিত হয়। আল হাদিস। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন প্রচার হবে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খেলাধুলা সংবাদ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। ম্যাকেতে দ্বিতীয় শেষ টেস্টের আজ উদ্বোধনী দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া 101 রানে এগিয়ে রয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় এবং সবকটি উইকেট হারিয়ে মাত্র 64 রান করে। অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক 6 উইকেট লাভ করেন। দিন শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে 8 উইকেট হারিয়ে 165 রান করে। বাংলাদেশের শরীফুল ইসলাম 35 রান দিয়ে 6 উইকেট দখল করেন। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6টায় দ্বিতীয় দিনে খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরমেন্স দল, নিউজিল্যান্ড এ দল এবং ভিক্টোরিয়া একাডেমি তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। বাংলাদেশ হাই পারফরমেন্স 9 উইকেটে নেপালকে পরাজিত করে। নেপাল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 99 রান করে। জবাবে বাংলাদেশ 10 ওভার 2 বলে মাত্র 1 উইকেট হারিয়ে 101 রান করে। নিউজিল্যান্ড এ দল 7 উইকেটে এডিলেড স্ট্রাইকার্সকে এবং ভিক্টোরিয়া একাডেমি 5 উইকেটে হায়দ্রাবাদ কিংসম্যান একাডেমিকে পরাজিত করে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ হাই পারফরমেন্স দল নিজেদের দ্বিতীয় ম্যাচে হোবার্ট হেরিকেন্স একাডেমির বিপক্ষে খেলবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় বেলা 1:30 শুরু হবে। এর আগে সকাল 6:30 দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি নিউজিল্যান্ড এ দলের এবং সকাল 9:30 দ্বিতীয় ম্যাচে নর্দার্ন টেরিটরি এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। আগামীকাল পিটোরিয়ায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ দল এবং বাংলাদেশ এ দলের মধ্যে প্রথম 4 দিনের ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় 4 দিনের ম্যাচটি 30 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত পসেস্ট্রমে অনুষ্ঠিত হবে। এই সফরে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল 3টি ওয়ানডে ম্যাচও খেলবে। 6 সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে প্রথম একদিনের, 9 সেপ্টেম্বর কিম্বারলিতে দ্বিতীয় এবং 12 সেপ্টেম্বর পসেস্ট্রমে তৃতীয় শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জিম্বাবুয়ে ও নামিবিয়ার সাথে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা হওয়ায় এই সফরটি বাংলাদেশ এ দলের খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক আজ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলার ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময় করেন। এই সময় প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। জাতীয় জেলা উপজেলা পর্যায়ে পদকজয়ী ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং তাদের পড়াশোনা ও খেলাধুলার ব্যয়ভার সরকার বহন করবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর কোর্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ রাজধানীতে শেষ হয়েছে। কোর্সে জাতীয় ক্রীড়া পরিষদ, অলিম্পিক ও নন অলিম্পিক ভুক্ত বিভিন্ন জাতীয় ফেডারেশন, মাল্টি স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং বিকেএসপি হতে মোট 29 জন প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করেন। 4 দিনব্যাপী এই কোর্সে ক্রীড়া কর্মকাণ্ড পরিচালনায় অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি সহ সংশ্লিষ্ট সকলের দায়িত্ব কর্তব্যের বিষয় বিশদ আলোচনা করা হয়। এদিকে লিডসে প্রথম টেস্টে পাকিস্তানকে ইনিংস ও 103 রানের বড় ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস 135 রানে শেষ হয়ে গেলে তারা এ পরাজয়ের সম্মুখীন হয়। 74 রান সংখ্যায় পাকিস্তান 171 ও 135, ইংল্যান্ড 409। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। আগামীকাল কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে শ্রীলঙ্কাকে অবশ্যই জয়ী হতে হবে। দুই ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। চলতি মাসের 28 তারিখে সংযুক্ত আরব আমিরাতে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। এতে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নেবে। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে।
আগামী মাসে 4-13 পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য অনুরূধ্ব বিশ্ব জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ হকি দল তাদের অনুশীলন শুরু করেছে। বাংলাদেশ হকি ফেডারেশন ইতিমধ্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে। 24 সদস্যের দলে দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা স্থান পেয়েছেন। দলে 3 গোলকিপার, 8 ডিফেন্ডার, 6 মিডফিল্ডার এবং 7 ফরওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের সুখী সংসার অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। ষড়ঋতুর বাংলাদেশে বিভিন্ন ঋতুতে বাংলাদেশ যেন ভিন্ন ভিন্ন রূপে সেজে ওঠে। চিরচেনা বাংলার রূপ মাধুর্য আমাদের বিমোহিত করে। ভালোবাসি প্রিয় এই বাংলাকে, তাই তো এই ভালোবাসার যথার্থ মূল্যায়ন করতে অবশ্যই প্রিয় দেশকে ঘিরে সকল ইতিবাচক ভাবনার সঠিক মূল্যায়ন আমাদের করতে হবে। জনসংখ্যা বহুল ছোট এই দেশটির জনসংখ্যাকে সীমিত রেখে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। আগামীর প্রজন্মকে সঠিক নির্দেশনায় আমাদের তৈরি করে নিতে হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি সঠিক মূল্যবোধ সমৃদ্ধ শিক্ষাও আমাদের থাকতে হবে। শত সমস্যার মাঝেও প্রিয় বাংলাদেশকে ঘিরে বুকের গভীরে ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে। বাংলার মানুষের উন্নয়ন ঘটিয়ে নারী পুরুষের সমঝোতা ভিত্তিক সামাজিক ব্যবস্থাপনা আমাদের সামনে এগিয়ে চলার একটি ইতিবাচক হাতিয়ার। আসুন তাই আর দেরি না করে বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়তে সবাই এগিয়ে আসি। ভালোবাসি দেশকে আর এদেশের মানুষকে।

0: শ্রোতা বন্ধুরা, সবার সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে চলে যাব মূল পরিবেশনায়। আয়োজনে এখন আপনাদের জন্য রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় সজীব দত্ত।
1: দূরে কাছে শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট বালিকা বিদ্যালয় থেকে। আমরা এখানকার হলরুমে অসংখ্য শিক্ষার্থীদেরকে আজকে পেয়েছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে উপস্থিত আছেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ। আমরা চলে যেতে চাই আমাদের শিক্ষার্থীদের কাছে, ছোট্ট বন্ধুদের কাছে। তারা কি ভাবছে বাল্য বিবাহ প্রতিরোধে, কিভাবে তারা সচেতন হতে পারে, তারা এই সচেতনতার বার্তা কিভাবে অন্যদের মাঝে পৌঁছে দিতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এবার যাব আমাদের বন্ধুদের কাছে। কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমার নাম মোসাম্মদ আফরোজা আক্তার মিলি, আমি দশম শ্রেণীর একজন ছাত্রী।
1: মিলি, বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
2: আমরা বাল্য বিবাহ বলতে বুঝি মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে বিবাহকে।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্য বিবাহের আয়োজন চলছে, তুমি কি করবে?
2: অবশ্যই সেটা আমরা প্রতিকার করব।
1: অনেক ধন্যবাদ, প্রতিরোধ করার চেষ্টা করবে।
2: জি।
1: আর যারা তোমাদের গ্রামে বা আশেপাশে জানেন না বাল্য বিবাহের কুফল সম্পর্কে, তাদেরকে জানানো কি আমাদের কর্তব্য?
2: জি, আমাদের কর্তব্য।
1: কিভাবে আমরা জানাতে পারি?
2: আমরা তাদেরকে আমাদের বাল্য বিবাহের কথা জানাতে পারি এবং এর সচেতনতা সম্পর্কে জানাতে পারি যে এটা আমাদের জন্য ক্ষতিকর, কারণ এটা আমাদের বিভিন্ন ধরনের ক্ষতির পর্যায়ে নিয়ে যায়। এটা মাতৃমৃত্যুর আশঙ্কা থাকে এবং আমরা এটা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ি।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা পরের বন্ধুকে, তার কাছে যেতে চাই। কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
3: মোসাম্মদ নাফিস আঞ্জুম, আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্রী।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কেমন লাগছে?
3: অনেক ভালো লাগছে।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা বাল্য বিবাহ করবো না করবো না?
3: করবো না।
1: কেন করবো না?
3: কারণ এটি আমাদের জন্য অনেকই ক্ষতিকর।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার কি মনে হয় বাল্য বিবাহের কি কি কারণ রয়েছে?
3: সচেতনতার অভাব, দারিদ্রতা, কিংবা আমাদের গ্রামে যারা আমরা বাস করি তাদের কিছু কুসংস্কার থাকার কারণে আমাদের বাল্য বিবাহ হয়ে থাকে।
1: আমরা যারা এই স্কুলে পড়াশোনা করছি, আমরা যারা আজকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে অংশ নিলাম, এই অনুষ্ঠানের বার্তা আমরা যেটি বুঝতে পারলাম বা আজকে শিখছি, এটির থেকে আমাদের সমাজের জন্য কি কিছু করার আছে?
3: হ্যাঁ আছে।
1: কি করতে পারি আমরা?
3: আমাদের এগুলোকে প্রতিরোধ করতে হবে সব সময়। আমাদের সভা ডাকতে হবে এবং এটার ক্ষতিকর দিকগুলো বোঝাতে হবে যে এগুলো আমাদের জন্য ক্ষতিকর।
1: তোমাদের শিক্ষকরা স্কুলে এই বাল্য বিবাহর সমস্যা বা অন্যান্য সামাজিক সমস্যা সম্পর্কে কখন আলোচনা করেন?
3: জি করেন।
1: কিভাবে, কি হয় তোমাদের স্কুলে?
3: এটা প্রতিরোধ করনে আমাদের শিক্ষকরা বিভিন্ন কথা আমাদেরকে বলে থাকেন।
1: সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে কখনো?
3: হ্যাঁ, মাঝে মাঝে হয়ে থাকে।
1: অনেক ধন্যবাদ। আমরা পরের কে রয়েছে আমাদের সঙ্গে, আমাদের পরের বন্ধুর কাছে আমরা যেতে চাই। আমরা কথা বলছি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে। সজীব দত্ত রয়েছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। কে আমাদের সঙ্গে এবারে?
4: আমি ফাহমিদা ইয়াসমিন জবা, আমি দশম শ্রেণীর একজন ছাত্রী।
1: জবা, তুমি ফুল ভালোবাসো?
4: জি।
1: ফুল তোমার কাছে কেমন লাগে?
4: ফুল তো একটি ভালোবাসার প্রতীক, আল্লাহর সব থেকে সুন্দর সৃষ্টির মধ্যে ফুল একটি, তো ফুল আমার অনেক ভালো লাগে।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
4: অনেক ভালো লাগছে।
1: তুমি একটু বলবে যে বাল্য বিবাহের কি কুফল রয়েছে একটি মেয়ের জন্য?
4: বাল্য বিবাহের ফলে একটা মেয়ের স্বপ্ন ভেঙে যায়, যে ছোট থেকে স্বপ্ন দেখতে থাকে সেটা ভেঙে যায়।
1: একটু কথা বলবো, তোমার জীবনে কি স্বপ্ন আছে?
4: আমার জীবনে স্বপ্ন আছে আমি একজন নার্স হব এবং সেবা করব সবাইকে। এই যে বাল্য বিবাহ, এটার যদি হয়ে যায় গ্রামে কোথাও বাল্য বিবাহ, তাহলে তাদেরকে তো বোঝাতে হবে যে কিভাবে তারা গর্ভবতী হবে, কিভাবে তাদের করণীয়, তো সেই সম্পর্কে আমি বিভিন্ন জায়গায় সেমিনার দিতে চাই, তাদেরকে বোঝাতে চাই। এই জন্য আমার ইচ্ছা আমি একজন নার্স হিসেবে।
1: অনেক ধন্যবাদ। বাল্য বিবাহ হলে তোমার এই স্বপ্নটি কিন্তু ভেঙে যেতে পারে। আর কি কি ক্ষতি হয় একটি মেয়ের জন্য বাল্য বিবাহ হলে?
4: তার মাতৃমৃত্যুর ভয় থাকে, অপুষ্টিতে ভোগে, বিকলাঙ্গ হয়ে থাকে, তারপরে প্রতিবন্ধী হয়ে যায়। বাল্য বিবাহের ফলে যদি নর্মাল ডেলিভারি করা হয় তখন তাদেরকে ডেলিভারির সময় কিছু বাচ্চা আছে যারা তখনই মারা যায়।
1: তাহলে আমাদেরকে বাল্য বিবাহ থেকে দূরে থাকতে হবে। সবশেষ বন্ধু আমাদের আজকের অনুষ্ঠানের, চলুন কথা বলি, কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
5: আমার নাম সৃজা বিশ্বাস কথা, আমি সপ্তম শ্রেণীতে পড়ি।
1: কথা চমৎকার, তোমার দুটি নামই সুন্দর। আমাদের জীবনে কথার কতটুকু মূল্য আছে?
5: আমাদের জীবনে কথার অনেক মূল্য আছে। একটা ছোট সুন্দর কথা আমাদের জীবনকে বদলে দিতে পারে, একটা স্নেহের বাণীও আমাদের জীবনে অনেক ভালো প্রভাব ফেলে।
1: খুব চমৎকার একটি কথা বলো তো, যেটি উদ্দীপনামূলক হতে পারে, অনুকরণীয় হতে পারে, একটি লাইনে যে কোনো একটি কথা বলো।
5: তোমরা সবসময় নিজের উপর বিশ্বাস রাখবে, মনে করবে যে তুমি শ্রেষ্ঠ।
1: অসাধারণ, চমৎকার। আমরা একটা করতালি দিই সবাই মিলে। এবারে তোমার কাছে জানতে চাই, বাল্য বিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি?
3: বাল্য বিবাহ প্রতিরোধে আমরা বিভিন্ন সভা, সেমিনার ইত্যাদির মাধ্যমে আমরা সচেতনতা ছড়িয়ে দিতে পারি।
1: এছাড়া আর কি কি করতে পারি শিক্ষার্থীরা স্কুল কেন্দ্রিক?
3: এছাড়া স্কুলে এসে আমরা বন্ধুদের সাথে একটি সুন্দর গান রচনা করতে পারি বা একটি সুন্দর কবিতা রচনা করতে পারি, যেটির মাধ্যমে আমরা বাল্য বিবাহ প্রতিরোধের এই বক্তব্যটি ছড়িয়ে দিতে পারবো।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
3: আমার অনেক ভালো লাগছে।
1: তোমাকে যারা শুনছে, সবার প্রতি কি আহ্বান রাখতে চাও একটি কথায়?
3: তোমরা কখনো নিজেদের স্বপ্ন পূরণে আপোষ করবে না, যে কোনো বাধা তোমরা সাহসের সাথে প্রতিরোধ করার চেষ্টা করবে। তোমাদের যদি কোনো জোর খাটানো হয় তোমার উপরে, তো তুমি সেটা তোমাদের বড়দের বুঝিয়ে বলবে।
1: তোমাকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তোমার সুন্দর আগামীর জন্য আমাদের পক্ষ থেকে শুভ প্রত্যাশা।
3: ধন্যবাদ।
1: কথা বলছিল আজকের অনুষ্ঠানের ছোট্ট বন্ধুরা, তাদের এই স্বপ্নগুলো পাখা মেলুক বাস্তবের আকাশে, তাদের স্বপ্নগুলো পূরণ হোক, সার্থক হোক, এমনটাই আমাদের পক্ষ থেকে চাওয়া। আমরা তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে রয়েছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। আমাদের মাঝে এই মুহূর্তে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ। আমরা চলুন আরেকটু বিশদে জানার চেষ্টা করি সরকার কিভাবে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করছেন, প্রশাসন কিভাবে সজাগ রয়েছেন, এবং ওনারা কি মেসেজ দিতে চান বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের শ্রোতা বন্ধুদের প্রতি। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করবার জন্য। আজকে আপনার উপস্থিতিতে এই ছোট্ট সোনামণিরা, ছোট্ট বন্ধুরা চমৎকারভাবে বলেছে বাল্য বিবাহ প্রতিরোধের কথা, সচেতনতার কথা। কেমন লেগেছে আপনার?
6: এটি অসম্ভব একটি ভালো অভিজ্ঞতা, কারণ আমাদের এই যে ছাত্রছাত্রীরা আছে, বিশেষ করে মেয়েরা, তাদের এই বয়সটি খুবই উপযুক্ত যে বাল্য বিবাহের বিরুদ্ধে যাতে তারা সামাজিকভাবে একটি প্রতিরোধ গড়ে তুলতে, তাদের নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারে।
1: উপজেলা প্রশাসন কালীগঞ্জ কিভাবে সচেতন রয়েছেন যাতে করে এই ছোট্ট শিক্ষার্থীদের বাল্য বিবাহ না হয়, তারা যেন স্বপ্নবাজ হয়, তারা নিজেরাই যেন প্রতিরোধ হতে পারে, এক্ষেত্রে আপনাদের কিভাবে কাজ করছেন আপনারা?
6: আমরা যেটি করি, আমরা বিভিন্ন স্কুলে মা সমাবেশ হয়, অভিভাবক সমাবেশ হয়, সেখানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সচেতন করার চেষ্টা করি। ইউনিয়ন পর্যায়ে আমাদের বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি রয়েছে, সেই কমিটির সদস্যদেরকে আমরা এর সাথে সংযুক্ত করে সংশ্লিষ্ট এলাকায় বাল্য বিবাহ যাতে না ঘটে সেই লক্ষ্যে তারা যাতে কাজ করেন তাদেরকে সচেতন করি। যখন আমরা বাল্য বিবাহের খবর পাই, আমরা সরকারি কর্মকর্তা যারা আছি আইনগত ব্যবস্থা নিয়ে সেগুলো বন্ধ করার উদ্যোগ গ্রহণ করি। এছাড়াও সরকারি তথ্য সেবা সহায়তার জন্য যে হটলাইন নম্বরটি রয়েছে 333, তার মাধ্যমে যখন আমরা কোনো নিউজ পাই যে বাল্য বিবাহ হচ্ছে, আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কখনো আইনগত সমাধান করার চেষ্টা করি, কখনো অভিভাবকদের সচেতন করে তাদের মুচলেকা নেয়ার মাধ্যমে সংশ্লিষ্ট বাল্য বিবাহটি বন্ধ করি।
1: আপনাকে তারুণ্যের কণ্ঠ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার ঢাকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানাচ্ছি।
6: ধন্যবাদ আপনাকেও, বাংলাদেশ বেতারকে ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ ঝিনাইদহ। সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা।
0: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন তারুণ্যের কণ্ঠ। আমাদের তরুণেরা আমাদের শক্তি আর সাহসের প্রতীক। দেশের যে কোনো প্রয়োজনে তরুণ সমাজ সাথে ছিল আর পাশে আছে, তাই তো তাদের সুস্থ সুন্দর সামাজিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। শ্রোতা বন্ধুরা, জনসংখ্যা বিস্ফোরণ দেশের জন্য হুমকি, তাই তো একে নিয়ন্ত্রণে রাখতে হয়। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে পরিবার ছোট রাখা একজন আদর্শ নাগরিকের দায়িত্ব। আয়োজনে এবারে আপনাদের শোনাব জনসংখ্যা বিষয়ক গান। গানটি শুনবেন তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে। কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম এবং সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: শ্রোতা বন্ধুরা শুনছিলেন জনসংখ্যা বিষয়ক গান। জীবনের সবকিছু সার্থক হয়ে ওঠে যদি তাতে হাসি আনন্দের ছোঁয়া থাকে। জীবনকে ভালোবাসার বিকল্প কিছু নাই। সুখ দুঃখের পারস্পরিক ছোঁয়ায় জীবনে পরিপূর্ণতা আসে। তাই তো হতাশা নয়, কেবল ভালোবাসা হোক জীবনের সব সময় সঙ্গী। আর ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
1: আমার মন ভালো না গো, পরাণ ভালো না, বন্ধু কেন ফিরাইলো না? আমার মন ভালো,
2: বন্ধু কেন ফিরাইলো না? এত বেলা পর্যন্ত ঘরের মধ্যে বইয়া ভ্যান ভ্যান করতেছে, মন তো ভালো লাগতেছে।
1: বালা না লাগলে কানে তুলা দিয়ে রাখো।
2: হ, কানে তো তুলা দিয়ে থাকুমি। বেডা মানুষ ঘরের মধ্যে আরে দিন হুইয়া বইয়া থাকলে কেমন লাগে কন?
1: আরে শুইয়া বইয়া থাকলে তোমার সমস্যাটা কি?
2: যে না, আমার কোনো সমস্যা নাই, সমস্যা আপনার। দিনে দিনে কুইড়ার বাদশা হইয়া যাইতেছেন, হাত পাও লাড়াচাড়া না করলে শরীরটাও তো ভালো থাকে না।
1: কয় কি হাত পাও লাইরা কি আমি নাচুম নাকি? আরে খেতের কাম শেষ, বাড়িতে আইসা বৈশা পড়ছি শুয়ে পড়ছি।
2: চালাকির কথা বাচ্চা কইেন না তো, পোলাডারে খেতের কামে লাগাইয়া দেয়া নিজে ঘরে আইসা মাদুর বিছায়া হইয়া রয়েছেন। দুনিয়াদারি কেমনে চলতাছে, সংসার কেমনে চলতাছে, হেই দিকে কোনো নজর আছে আপনার?
1: সংসারের আবার কি হলো? সংসার তো গড়গড়াইয়া চলতাছে,
2: গড়গড়াইয়া চলতাছে। আপনার লগে ধুর, আপনার লগে কথা কইতে আমার মনই চায় না।
1: কেন, কি অশুদ্ধ কথাটা আমি কইলাম?
2: কথা ছাড়া জানেন কি আপনি, দুনিয়ার সব কামে আইলসেমি, কথা কওয়ানোর সময় তো কোনো আইসেমি দেখিনি।
3: আপা,
1: এই কাটা
3: দুলা ভাই।
1: আরে আরে বিউটি,
2: আরে
3: বিউটি, আসসালামু আলাইকুম।
2: দুলা, ওয়ালাইকুম আসসালাম।
3: কেমন আছেন আপনারা?
1: ভালো ভালো আছি।
2: এতদিনে মনে পড়লো বোনের কথা?
3: আরে ছুটিতে বাড়ি এসেছি তো, ব্যাগটা বাড়িতে ফেলেই তোমাদের এখানে চলে এসেছি।
1: ভালো করছো, খুব ভালো কাম করছো। বসো বসো, মোরা টোরা দেও, বোনের বইতে যাও
3: না। না না, লাগবে না, বসো তো আপা, তুমি এখানে বসো, আমি এই মাদুরেই বসছি। দুলা ভাই উঠেন তো, দুলা ভাই উঠেন, এই অসময় আপনি শুয়ে কেন?
2: এর আবার সময় অসময়, সুযোগ পাইলেই শুয়ে থাকে।
3: কেন
2: কেন আবার, জানোস না জম্বের আইসা।
3: দুলাভাই, এমন শক্ত সমর্থবান লোককে তো আলসামিতে মানায় না দুলা ভাই।
1: কি করুম, কাজ কাম নাই, তাই হুত্তা রইছি।
3: কাজ নাই মানে? দুনিয়াতে কাজের অভাব। আপনার বাড়ির চারপাশে এত জায়গা পড়ে আছে, এগুলোতে আবাদ করলেও তো পারেন।
1: এত আবাদ করে লাভ কি? যা আছে তাতেই তো চলতেছে, ডাল ভাত খাইয়া নিরাপদে থাকতে পারলেই হয়।
3: নিরাপদে আর থাকতে পারছি কই আমরা? দিন দিন পরিবেশের যে বিপর্যয় ঘটছে তাতে সারা দুনিয়ার মানুষ এখন আতঙ্কিত।
1: পরিবেশের আবার কি হইলো?
3: কেন, দিন দিন আমাদের দেশে যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে পরিবেশের উপর চাপ পড়ছে। মানুষ যত বাড়ছে প্রয়োজনও তত বাড়ছে। পানি, তেল, গ্যাস, কাঠ, ইট সুরকির মতো দরকারি জিনিসের দরকারও প্রচণ্ড ভাবে বাড়ছে। এসবের অতিরিক্ত ব্যবহারে পরিবেশের ভারসাম্যের যে ক্ষতি হচ্ছে এটা বোঝেন না?
1: কিছু কি আর বুঝি না।
3: তাহলে অলস সময় আর না কাটিয়ে পরিবেশের জন্য হলেও কিছু কাজ করেন?
1: পরিবেশের জন্য আমার কি করণের আছে?
3: আছে আছে, আপনার পতিত জায়গাগুলোতে গাছ লাগান, ফল ফলারির গাছ, ওষুধি গাছ। তাতে আপনার যেমন আর্থিক লাভ হবে তেমনি পরিবেশেরও উন্নতি হবে। শোনেন দুলা, গাছের প্রধান খাদ্য হলো মানুষের নিঃশ্বাস থেকে বের হওয়া বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড। গাছ এগুলো টেনে নিয়ে ফিরিয়ে দেয় টাটকা অক্সিজেন, যা ছাড়া মানুষ এবং অন্যান্য প্রাণী বাঁচতে পারে না। তাই গাছ লাগান, পরিবেশ বাঁচান।
1: কথাটা তো সত্য, সুন্দর নির্মল পরিবেশে বুক ভরা নিঃশ্বাস নিয়ে বাঁচবে আমাগো সন্তানেরা। না না না, আমি আর বসে থাকুম না।
0: সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনায় শেষের কথার উচ্চারণ। আজকের সুখী সংসার অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
4: শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূল সড়ক নেটওয়ার্কে ডিপ জেলা ভোলাকে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত। স্বাস্থ্যখাতকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন। ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। সন্ত্রাসী ও তাজাবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। কলেরা প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম শুরু। ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসন ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার নীতি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত। এবং ম্যাকাইতে দ্বিতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিন শেষে সফরকারী বাংলাদেশের বিপক্ষে 101 রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ডিপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত এই সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল অর্থাৎ রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটটি বেছে নেওয়া হয়। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং 3টি ছোট সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্য দ্রুত যাচাই করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে যাতায়াতের সময় ও খরচ দুটি কমবে এবং নদীবেষ্টিত ভোলার মানুষের যোগাযোগে দীর্ঘদিন ধরে নৌপথের উপর নির্ভরতাও কমে যাবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে সরকার। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। তিনি স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতেও নির্দেশ দেন। তারেক রহমান বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান, চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, ব্যবসা ব্যয় সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনাযোগ্য, রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্যের নিরাপদ সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার উপরও গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে।

0: মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন তিনি। পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়ন যোগ্যতা যাচাই করা হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার পর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোরও পরিকল্পনা রয়েছে সরকারের। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন বইয়ের মন্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্ম বৃক্ষের চারা রোপণ করেন। এর আগে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এ সময় অন্যান্যের মধ্যে তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। এদিকে মন্ত্রিসভার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ দুপুরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মুইন খান বলেন, বাংলাদেশকে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে নিতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রধানমন্ত্রী নিজেকে নিয়োজিত করেছেন। দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবাল রয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এসব সমস্যা দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা, বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠাই এখন তার মূল লক্ষ্য।
1: আমরা 2026 সালে এসে আবার নতুন করে জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করব।
0: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আজ জাতীয় সংসদ সচিবালয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে গিয়ে এই নির্দেশ দেন। এ সময় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ২০ বছরের জঞ্জাল আর বর্জ্যে ময়লার ভাগারে পরিণত হয়েছিল রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের সেকশন ব্রিজ সংলগ্ন অংশ। এবার 600 শতাধিক বিডি ক্লিন সদস্যদের অংশগ্রহণে একদিনের পরিচ্ছন্নতা অভিযানে সরানো হয়েছে দীর্ঘদিনের সেই জঞ্জাল। তবে শুধু পরিষ্কার নয়, চ্যানেলটির নাব্যতা ফিরিয়ে এনে স্থায়ীভাবে রক্ষা করার দাবি স্থানীয়দের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ২০ বছরের জমে থাকা জঞ্জাল ময়লা আবর্জনার স্তূপে হারিয়ে গিয়েছিল আদি বুড়িগঙ্গা চ্যানেলের এই অংশ। দুর্গন্ধ, মশার উপদ্রব আর বৃষ্টিতে জলাবদ্ধতা ছিল স্থানীয়দের নিত্যদিনের ভোগান্তি। সেই চিত্র বদলাতে শুক্রবার সেকশন ব্রিজ সংলগ্ন এলাকায় চালানো হয় একদিনের পরিচ্ছন্নতা অভিযান। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন 600 শতাধিক সদস্যের অংশগ্রহণে সরানো হয় দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য।
3: ভালো লাগতেছে, এখানে পরিষ্কার থাকলে আমরা ছেলে মেয়ে নিয়ে আমরা এখানে দাঁড়ায় থাকতে পারি, হাওয়া বাতাস খাইতে পারি, কিন্তু অনেক নোংরা হয়ে গেছে, এটা পরিষ্কার করতেছে, তার একরকম ধন্যবাদ।
4: অনেক সুন্দর, আসলে আমার এলাকার লোকজন যদি সচেতন হইত তাইলে এইভাবে ময়লা থাকতো না।
5: তত চাই আমাদের এখানে হইলে আমরা স্থানীয়, আমরা চাই এটা যদি সুন্দরভাবে একটা লেক সিস্টেম হয়, মানুষের চলাচল আমাদের কাছে ভালো লাগবে।
2: অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্য সহ অংশীজনদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি বলেন, খাল ও নদীকে ময়লা আবর্জনা মুক্ত রাখা পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অপরিহার্য।
6: কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা ক্লিন বাংলাদেশ, গ্রিন বাংলাদেশ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্লোগান, এটা নিয়ে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কাজ করছে। আমরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ

0: থেকে কাজ করছি, প্রত্যেকটি জেলা প্রশাসনের সাথে ঢাকা জেলা প্রশাসনও কাজ করছে। এই কাজে বিধিকিরণের মতো সাধারণ মানুষকেও সম্পৃক্ত হতে হবে।
1: প্রায় 3.2 কিলোমিটার দীর্ঘ আদি বুড়িগঙ্গা চ্যানেলের প্রায় 1000 ফুট অংশ এই এলাকায়। দীর্ঘদিন দখল ও বর্জ্য জমে পানি স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, চ্যানেলটির পরিবেশগত গুরুত্ব কমে যায়। একদিনের পরিচ্ছন্নতা অভিযানে আপাতত সরেছে 20 বছরের জঞ্জাল। এখন চ্যানেলটির হারানো নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি দুই পাশে সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: আধুনিক নগর জীবনের ক্লান্তি ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে দিঘি সম এক শান্ত পুকুর, আর তাকে ঘিরে গড়ে ওঠা প্রকৃতির নিজস্ব এক গ্রাম্য ক্যানভাস। সম্প্রতি সরকারের সংস্কারের মাধ্যমে পরিবেশ ফিরিয়ে এনে ঢাকার মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট পুকুর পার্কে গড়ে তোলা হয়েছে প্রকৃতির নিজস্ব এক গ্রাম্য ক্যানভাস হিসাবে। আরও শুনুন প্রতিবেদনে।
1: ইটের ওপর ইট সাজানো কংক্রিটের এই যান্ত্রিক নগরীতে একটুখানি ক্লান্তি মেটানোর সবুজ ছায়াতল যেন এক অমূল্য রত্ন। ব্যস্ত ঢাকার মহাখালী, যার পরিচিতি কেবলই যানজট আর ধোঁয়াটে বাতাসের মোড়কে, কিন্তু জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পেছনে দেখা মিলবে এক ভিন্ন পৃথিবীর, যেখানে আধুনিক নগর জীবনের হাহাকার ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে দিঘি সম এক শান্ত পুকুর। একসময় যে পুকুর পাড়ে পড়ে থাকত উচ্ছিষ্ট ময়লা আর আবর্জনার স্তূপ, সম্প্রতি তা সেজে উঠেছে নতুন সাজে। চারপাশের আম ও নারিকেল গাছের সুশীতল ছায়ায় এই পাকা ঘাট আর বাঁধানো পার এখন তপ্ত দুপুর কিংবা পরন্ত বিকেলে ক্ষণিক স্বস্তির ঠিকানা।
3: এটা খুব সুন্দরই লাগে, এটা বহুদিনকার পুকুর। এটা আগে তো পুরানো কলেজ হসপিটাল ছিল, এটা এখানে আইও গোসল করত, অনেক ইয়ে করত। আগে যেরকম ছিল পরিবেশ, আসে মধ্যমে একেবারে খারাপ ছিল, অহন মানে পরিবেশ চারিদিকে ঘেরাও দিয়ে হয়েছে, পরিষ্কার করতেছে, সবাই দেখতেছে, সবাই ভালোই লাগে।
4: এরকম পুকুর পাওয়া খুব মানে ভাগ্যের বিষয় আর কি, ঢাকা শহরের মধ্যে আর কি। অবসর সময়টুকু এই জায়গায় বসে থাকি, বসে আপনার প্রকৃতির ছোঁয়া পাই, মানে গ্রাম অঞ্চলের মতো আর কি পাই।
1: টাকা দিয়ে তৈরি কৃত্রিম বিনোদন কেন্দ্রের ভিড়ে এমন একটি নিখাদ প্রাকৃতিক স্থান যেন নগরবাসীর জন্য এক উপহার। নারিকেল গাছের পাতায় যখন হুহু করে বাতাস খেলে যায়, তখন বোঝার উপায় থাকে না এটি ঢাকার প্রাণকেন্দ্র মহাখালী নাকি কোনো দূর গায়ের নীরব এক পুকুর ঘাট। প্রতিদিনের ব্যস্ততা শেষে তাই স্থানীয়দের কাছে এটি পরিণত হয়েছে ভালোবাসার এক উন্মুক্ত বিনোদন কেন্দ্রে।
5: এই ঢাকা শহরে একটা বসার জায়গা মতো পরিস্থিতি নাই, কিন্তু এই জায়গাটা আপনার পুকুর পার, খুবই বাতাস, আবার অনেক নারকেল গাছ, মানে একটা সবুজের ছায়া, এবার গ্রাম অঞ্চলের মতো খুবই একটা ভালো। কিন্তু এটা এক বছর আগে কি দুই বছর আগে এরকম ছিল না, এখানে ছিল খুবই নোংরা পরিবেশ ছিল না। কিন্তু এখন বর্তমানে যারা বসার জায়গা করেছে, অনেকগুলো বেঞ্চি করেছে, বসার মতো উপরে টিন দিছে, মানে একটা সুন্দর যারা এটা করেছে।
6: ব্যাপারটা আসলে খুব ভালোই লাগছে যে যান্ত্রিক কোলাহল যুক্ত ঢাকা শহরের মধ্যে এরকম একটা কোলাহল মুক্ত একটা পরিবেশ পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার। সেহেতু আমরা এই আশেপাশে থাকি, আমাদের এলাকার এরকম একটা বসার স্থান আইপিএস কর্তৃপক্ষ করে দেওয়ার জন্য আমরা আইপিএস কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই।
1: প্রকৃতি আর নগরের এই অপূর্ব মেলবন্ধন টিকে থাকুক যুগের পর যুগ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
7: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। প্রধানমন্ত্রী সহধর্মিনী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা জুবাইদা রহমান আজ রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এর আয়োজন করে। বিএনপি মিডিয়া সেল জানায়, ক্যাম্পে বিনামূল্যে অস্ত্রোপচার, প্রয়োজনীয় ঔষধ ও চশমা সরবরাহ করা হয়। কলেরা প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হচ্ছে। আজ থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারছেন। বিস্তারিত প্রতিবেদনে।
1: কলেরা প্রতিরোধে শুরু হয়েছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026। শনিবার সকাল 8টায় শুরু হয় বিনামূল্যে দেয়া এই টিকাদান কর্মসূচি। এক বছর বা তার বেশি বয়সী সবাই এই টিকা পাবেন। রাজধানীর 7টি থানা এবং 4 জেলার 7টি উপজেলায় মোট 14টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে এই টিকাদান কর্মসূচি। তবে গর্ভবতী নারীদের রাখা হয়েছে এই কর্মসূচির বাইরে। প্রথম দিনে কিছু কেন্দ্রে সকালে টিকা দিতে আসা মানুষের উপস্থিতি কিছুটা কম ছিল। অনলাইন রেজিস্ট্রেশনের জটিলতার কথা জানিয়েছেন কেউ কেউ।
8: ভোটার আইডি কার্ড লাগবে, জন্ম নিবন্ধন লাগবে, টিকার কার্ড লাগবে, এইগুলো তো বাসায় রয়ে যাবে, বাসাতে আনতে যাচ্ছি।
9: এখন ট্রাই করছে কিন্তু হয়নি আর কি, সার্ভারে প্রবলেম করতেছে, মেবি সবাই ট্রাই করতেছে এই জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে।
1: তবে টিকা কেন্দ্রে থাকা স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলমান এই টিকা কর্মসূচিতে অনলাইন রেজিস্ট্রেশন ছাড়াও যদি কেউ ভোটার আইডি কার্ড, টিকা কার্ড এবং জন্ম নিবন্ধন নিয়ে আসেন, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে তাকে কলেরার টিকা দেওয়া হচ্ছে।
10: এই প্রতিটা লোকেশনের প্রত্যেকটা যারা এজ ক্যাটাগরিতে এলিজিবল সবাইকে হচ্ছে আমরা এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবো।
11: রেজিস্ট্রেশন যারা করেনি তারা এখান থেকে কার্ডের মাধ্যমে আমরা লিখে তাদেরকে দিচ্ছি, টিকাদান করছি।
1: স্বাস্থ্য অধিদপ্তর ও ICDDRB-র যৌথ গবেষণায় কলেরার হটস্পট হিসেবে চিহ্নিত সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অগ্রাধিকার দিয়ে শুরু হয়েছে এবারের টিকা কর্মসূচি। সে অনুযায়ী রাজধানীর লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী, কামরাঙ্গীরচর, শেরেবাংলানগর, খিলক্ষেত ও তেজগাঁও এলাকায় 308টি কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর, কিশোরগঞ্জের তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদরের বাসিন্দারাও পাচ্ছেন এই টিকা। সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেয় এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। অসীম আকরাম, বাংলাদেশ বেতার।
2: গত বুধবার কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশীর মধ্যে 6 মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সাথে নিবিড়ভাবে সমন্বয় করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করে। ঘোজাডাঙ্গা ভোমরা এবং পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে নিহত 6 মরদেহ সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। সপ্তম বাংলাদেশী নাগরিকের মরদেহটি পরিবারের ইচ্ছা অনুযায়ী গতরাতে কলকাতায় দাহ করা হয়। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 দেশে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 930। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 815 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক 75 দেশের আবেদনকারীদের অভিবাসন ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখা ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস তার রায়ে বলেন, অভিবাসন ভিসা নীতি সুস্পষ্টভাবে বেআইনি এবং পররাষ্ট্রমন্ত্রী তার আইনি কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন। জানুয়ারি মাসে চালু হওয়া এই ভিসা নীতিতে বাংলাদেশ, পাকিস্তান, কলম্বিয়া এবং কয়েকটি আফ্রিকান ও ক্যারিবীয় অঞ্চলের দেশ ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বর্তমানে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তার দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞাকে কোনো দেশের সাথে অবৈধ অর্থনৈতিক যুদ্ধের চেয়েও ভয়াবহ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই পদক্ষেপ তেহরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন সকল দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় আজ থেকে কানাডার বেশ কিছু পণ্যের উপর নতুন করে 50% মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। খেলার খবর। ক্রিকেট। ম্যাকিতে দ্বিতীয় শেষ টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া 101 রানে এগিয়ে রয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় এবং সবকটি উইকেট হারিয়ে মাত্র 64 রান করে। অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক 6 উইকেট লাভ করে। দিন শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 8 উইকেট হারিয়ে 165 রান করে। বাংলাদেশের শরীফুল ইসলাম 35 রান নিয়ে 6 উইকেট নেন। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। 2 ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূল সড়ক নেটওয়ার্কে দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত। স্বাস্থ্য খাতকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন। ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। খবর শেষ হলো।
13: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি জয়িতা শিল্পী। দায়িত্ব গ্রহণের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভা সম্প্রসারণ এবং রদ বদল করলেন। এ পর্যায়ে মন্ত্রিপরিষদে পাঁচজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একজন প্রতিমন্ত্রীকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। রাতেই মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দপ্তর বন্টন ও পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে তথ্য সম্প্রচার মন্ত্রী এবং বিএনপির সংসদ সদস্য সাচিং প্রুজেরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা রাশিদুজ্জামান মিল্লাতকে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হয়েছে। আর এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালনরত আফরোজা খানম পেয়েছেন খাদ্য মন্ত্রণালয় সামলানোর ভার। এছাড়া বিএনপির সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেওয়ার কয়েক মিনিট পরেই বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের মন্ত্রিসভার আকার বেড়ে এখন দাঁড়িয়েছে 51 জনে। প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণমন্ত্রী 26 জন এবং প্রতিমন্ত্রী 24 জন। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড আব্দুল মঈন খান। অন্যদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। মন্ত্রিসভায় সম্প্রসারণ বা রদবদল সরকারের প্রশাসনে একটি নিয়মিত বিষয়। প্রশাসনিক কাজের গতি বাড়াতে নতুন অভিজ্ঞ মুখ যুক্ত করে নীতি নির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়ন ত্বরান্বিত করতে এবং কোন মন্ত্রীর হাতে একাধিকবার মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব বন্টন করতে, জোটসঙ্গী ও বিভিন্ন অঞ্চলের উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মন্ত্রিসভায় পরিবর্তন এনে থাকেন সরকার প্রধান। উল্লেখ্য, 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর 18ই ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের প্রথম মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছিলেন, সরকারের প্রথম ছয় মাসের কর্মদক্ষতার ভিত্তিতেই মন্ত্রী ও উপদেষ্টাদের মূল্যায়ন করা হবে। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে বা প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তাকে বদলানো হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন। সম্প্রতি বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হয়। তারেক রহমানের এই বক্তব্যের ভিত্তিতে এই পর্যায়ে মন্ত্রিপরিষদের আকার পরিবর্তন বা এতে রদবদলের বিষয়টি এক প্রকার অনিয়মিতই ছিল। সরকারের একটি সূত্র মতে, সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার পর প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করেন। সম্ভাব্য এই রদবদলের আগে প্রায় এক মাস ধরে তিনি মন্ত্রীদের কর্মদক্ষতা মূল্যায়ন করেন। এতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি, সিদ্ধান্ত গ্রহণের গতি ও মান, জন অভিযোগ নিষ্পত্তি, প্রশাসনের সঙ্গে সমন্বয়, সংসদে উপস্থিতি এবং রাজনৈতিক ভূমিকা বিবেচনায় নেন। এরপর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে মন্ত্রিসভায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের কারণে বিএনপি বহু বছর সরকারে থেকে দেশ ও জনগণকে সেবা দেয়া থেকে বঞ্চিত থেকেছে। ছয় মাস একটি নতুন সরকারের সাফল্য ব্যর্থতা মূল্যায়নের জন্য যথেষ্ট নয়। তারপরও ছয় মাসের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার বাড়ানোর সিদ্ধান্তটি ইতিবাচক। এর ফলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়বে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের শুরু থেকেই দলীয় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। চলমান গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। এই কাজে কোনো গাফিলতি বরদাস্ত করবে না বলে সাফ জানিয়েছেন তিনি। বলা যায়, ছয় মাসের মূল্যায়নের ভিত্তিতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের কর্মদক্ষতা, সফলতা বা ব্যর্থতাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। আশা করা যায় এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে নতুন মন্ত্রিসভা বিভিন্ন খাতে সাফল্য পেতে প্রধানমন্ত্রীর পরামর্শ মতো নিরলসভাবে কাজ করে যাবেন, সরকারের অর্জন ও সাফল্য জনগণের কাছে তুলে ধরবেন। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
14: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
15: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, শিল্পী লিসপা লায়লা, গানের গীতিকার মোহাম্মদ সাইদুর রহমান সাইদ।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হল আমাদের মিডিয়া ময়ের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। তবে এখন থেকে আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মিডিয়া।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হলো আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। তবে এখন থেকে আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মিডিয়াম।

শ্রোতা বন্ধুরা, আপনারা সমবেত কণ্ঠে একটি দেশের গান শুনলেন। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্স বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। স্বাস্থ্যবিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আগামীকাল বেলা 2:30। বিষয়, মাথার ত্বকের সংক্রমণের কারণ ও প্রতিকার। নাটক দেবদাস, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রচারিত হবে বিকেল 3:05। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। এবারে সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান প্রচারিত হবে সকাল 8:15। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া আধুনিক গান পরিবেশন করবেন মধুরিমা দে দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন অয়ন মজুমদারের পরিবেশনায় দুপুর 12:20। বাউল গানের অনুষ্ঠান শুনবেন সন্ধ্যে 6:10। পল্লীগীতি শুনবেন মোহাম্মদ জামির হোসেনের কণ্ঠে দুপুর 12:34। এছাড়া FM 88.8 মেগাহার্স NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান

0: শুনবেন, শুনতে পাবেন আগামীকাল রাত 9টায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এবারে তেলুয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: সুপ্রিয় শ্রোতা, আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।